আজ রবিবার 10ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে 4:54 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত 6:12 হয়ে 48 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 7 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: শৈশবে ও বাল্যকালে আমরা পিতামাতা ও অন্য আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মুখের কথা শুনিয়া যে জ্ঞান লাভ করি তাহা মাতৃভাষার সাহায্যেই করি। সুতরাং শৈশবে ও বাল্যে পুস্তকাদি হইতে যে জ্ঞান লাভ করি তাহাও মাতৃভাষার সাহায্যে করাই যে স্বাভাবিক এবং তাহাই যে প্রকৃষ্টতম উপায়, সে বিষয়ে প্রমাণ ও যুক্তির প্রয়োগ অনাবশ্যক। কৈশোর ও যৌবনে জ্ঞান লাভ যে মাতৃভাষার মাধ্যমে ভালো হয় তাহাই কেবল আমাদিগকে বিবেচনা করিতে হইবে। ভারতবর্ষ পরাধীন দেশ বলিয়া এবং সেই কারণে আমাদিগকে অল্প বয়স হইতেই ইংরাজি শিখানো হয় বলিয়া এরূপ আলোচনা এদেশে আবশ্যক বোধ হয়। মাতৃভাষাই শিক্ষার শ্রেষ্ঠ বাহন, না বিদেশি কোনো ভাষা শিক্ষার শ্রেষ্ঠ বাহন, এরূপ আলোচনা স্বাধীন ও সভ্য কোনো দেশে হয় বলিয়া অবগত নহি। ইংরাজি শিক্ষা করা যে আমাদের পক্ষে উচিত ও আবশ্যক তাহা নিশ্চয়ই স্বীকার্য। মানুষের জ্ঞান বিদ্যার সকল বিভাগই বাড়িয়া চলিয়াছে। নতুন জ্ঞানের সহিত পরিচয়ের জন্য কোনো না কোনো শ্রেষ্ঠ পাশ্চাত্য ভাষা জানা দরকার, কারণ ভারতবর্ষের কোনো ভাষায় কোনো বিদ্যার উচ্চতম ও নবীনতম জ্ঞানের পুস্তক পত্রিকা আদি প্রকাশিত হয় না। ফরাসি, জার্মান, ইংরাজি প্রভৃতি পাশ্চাত্য ভাষায় এইরূপ পুস্তক পত্রিকাদি প্রকাশিত হয়। আমাদিগকে অন্য কারণে ইংরাজি শিখিতে হয়, তাহাতে জ্ঞান অর্জন সম্বন্ধীয় এই উদ্দেশ্যও সিদ্ধ হয়। ইংরাজি ছাড়া অন্যান্য পাশ্চাত্য ভাষা যদি কেহ শিখিতে পারে তা আরও ভালো। সকল বিষয়ে উচ্চতর ও আধুনিক জ্ঞান যাহা হইতে পাওয়া যায় তাহার মধ্যে ইংরাজি পৃথিবীতে সকলের চেয়ে বেশি লোকে ব্যবহার করে। অতএব ভারতবর্ষের লোকেরা ইংরাজি জানিলে তাহার সাহায্যে সভ্য

0: জগতের যত লোকের সহিত চিন্তা ও ভাবের আদান প্রদান করিতে পারিবে, অন্য কোনো ভাষার সাহায্যে তাহা পারিবে না। এইরূপ আদান প্রদান একান্ত আবশ্যক, কেননা তাহা ব্যতিরেকে আমাদিগকে কূপমণ্ডুক হইয়া থাকিতে হইবে। ইংরাজি সাহায্যে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রদেশের লোকেরা চিন্তা ও ভাবের বিনিময় করে, বাণিজ্য চালায় এবং নিখিল ভারতীয় ধার্মিক, সামাজিক, রাজনৈতিক প্রভৃতি প্রচেষ্টা চালায়। তাহার দ্বারা ভারতীয় মহাজাতি গঠনের সাহায্য হইয়া আসিতেছে। ইংরাজি সাহায্যে সকল মহাদেশের সহিত ভারতীয়রা ব্যবসা বাণিজ্য চালাইয়া থাকে। চাকরি, ওকালতি, ডাক্তারি, অধ্যাপকতা প্রভৃতির জন্য ইহা যে আবশ্যক তাহা সকলেই জানে। অতএব মাতৃভাষাকে শিক্ষার বাহন করা উচিত এরূপ বলিলে ইহা বলা হয় না যে ইংরাজি শিক্ষা করা অনাবশ্যক। বস্তুত যেসব বেসরকারি প্রতিষ্ঠানে মাতৃভাষা সাহায্যে শিক্ষা দেওয়া হয়, তাহাদের প্রত্যেকটিতে ইংরাজিও শেখানো হইয়া থাকে। যেমন অধ্যাপক কার্ভে মহাশয়ের প্রতিষ্ঠিত ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়ে, স্বামী শ্রদ্ধানন্দ প্রতিষ্ঠিত গুরুকুলে, লালা দেবরাজের প্রতিষ্ঠিত জালন্ধর কন্যা মহাবিদ্যালয়ে ইত্যাদি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে 1937 সন হইতে প্রবেশিকা পরীক্ষার জন্য মাতৃভাষাকে শিক্ষার বাহন করিতে সংকল্প করিয়াছেন, তদ্বিষয়ক ব্যবস্থাতেও ইংরাজি শিখাইবার বন্দোবস্ত আছে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়।

প্রথমে শুভদীপ মুখোপাধ্যায়, পরে সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা লাভজনকভাবে বেবিকর্ণের চাষ বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বিশ্ব তামাক মুক্ত দিবস বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রমা মণ্ডল, 8টায় বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌম আঠ্য, 9টায় গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় হৈমন্তী দে, 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলা এবং সাঁওতালি ভাষায় রূপান্তর, 12:35 গল্প দাদুর আসর উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 1:50 দ্বিজেন্দ্রগীত অতুল প্রসাদের গান, 2টায় অনুরোধের আসর, 2:30 নাটক আলোর প্রান্তর রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায় প্রযোজনা রামজীবন মিত্র। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা রোহিত গোস্বামী, 5:30 যুবাণী কমন রুম উপস্থাপনা দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 যাত্রা চক্ষুদান রচনা প্রভাস পাল পরিবেশনা কন্যাগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, 7:30 সমীক্ষা, 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্বের বাংলা ও সাঁওতালি ভাষায় রূপান্তর, 9টায় শিক্ষাঙ্গন থেকে 9:30 ভজন শিল্পী তরুণ কুমার দাস, 9:45 লোকগীতি শিল্পী তনুশ্রী আচার্য, 10টায় রবিবাসীর অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11টায় ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরিবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 7:10 যুবাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, 8:30 হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনা পূজা মিশ্র, 9টায় নজরুলগীতি শিল্পী অস্মিতা মুখোপাধ্যায়, 9:20 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 9:40 রাজধারা, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্ব, এরপরে শুনবেন অনুষ্ঠানটির বাংলায় রূপান্তর, 12টায় সুরভি উপস্থাপনা পূজা মিশ্র, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন।

6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, 7:10 লোকগীতি শিল্পী তনুশ্রী আচার্য, 7:30 দর্পণ উপস্থাপনা চয়নিকা দত্ত, রাধারটায় মান কি বাতের 134 পর্বের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অনুগুঞ্জ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশজুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। দিল্লি পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক সম্প্রচারিত হবে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করেন। ডিকে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে বিধায়করা তাকে তাদের নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। শিবকুমারকে নেতা হিসেবে নির্বাচিত করার প্রস্তাবটি গৃহীত হওয়ার পর সভায় এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আনুষ্ঠানিকভাবে সমস্ত কংগ্রেস বিধায়কদের কাছে এই বার্তা ঘোষণা করেন। পরে বেঙ্গালুরুতে সংবাদ মাধ্যমকে শ্রী বেণুগোপাল বলেন যে ডিকে শিবকুমারকে দলের বিধায়করা সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করেছেন এবং তিনি সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। আগামী 3 জুন শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সরকার আগামী মাসের 1 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলো চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণ রাখবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ চাষীদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ক্ষেত বাঁচাও অভিযানকে একটি জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করা প্রয়োজন। নতুন দিল্লিতে ক্ষেত বাঁচাও অভিযানের প্রস্তুতি সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী গতকাল একথা বলেন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের পরামর্শ প্রদান, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং

0: বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। ক্ষেত বাঁচাও অভিযান আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত দেশজুড়ে পরিচালিত হবে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: सन 2014 से पहले कि केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव। और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। শ্রী মনোহরলাল বলেন, প্রধানমন্ত্রী বারবার স্বচ্ছতার বিষয়ে প্রচার চালাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় শহর ও গ্রামাঞ্চলের পরিচ্ছন্নতা রক্ষার কাজ চলেছে।
2: जनता को, नागरिकों को एक सुविधा दी गई है कि जहां भी आप गंदगी देखते हैं वहीं उसका फोटो खींचिए और उस फोटो पर इस ऐप के माध्यम से अपलोड करिए। तुरंत डिपार्टमेंट, जो लोकल म्युनिसिपैलिटी है, उसके पास वो जाएगा। प्रधानमंत्री जी ने लाल किला से इस बात का आह्वान किया था कि हमको हर शहर, हर गांव ओडीएफ करना है, टॉयलेट बनाने हैं। कि पिछले 10-12 साल में देश भर में जितना काम हो गया उतना बंगाल में नहीं हो पाया, लेकिन जो भी कमियां उस समय रही हैं विद इन शॉर्टेस्ट टाइम हम उसको पूरा करेंगे।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তে এই কর্মসূচিকে পৌঁছে দেওয়া হবে। প্রথম পর্যায়ে 10টি পুরসভা ও পুরনিগমে এই পরিষেবা চালু হচ্ছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের ভারত সফরে নতুন দিল্লি এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি ভারতে প্রথম সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। তিনি একটি ব্যবসায়িক ফোরামেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানান। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি আসাম, কেরালাম, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনগুলিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল, 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। সিঙ্গাপুর ওপেনের ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি এবং ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায়ে এবং কিম ওন হোকে 21-19, 21-18 ব্যবধানে পরাজিত করেন। পুরুষ ডাবলসের অপর সেমিফাইনালে ইন্দোনেশীয় জুটি চীনের লিয়াং ওয়েং কেং এবং ওয়াং চ্যাংকে সরাসরি গেমে 23-21, 21-4 ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।
4: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ। এ বিষয়ে বলছেন ডক্টর কৃষ্ণেন্দু রায়, বিষয়বস্তু বিশেষজ্ঞ, শস্য বিজ্ঞান, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
5: বেবিকর্ন চাষের ক্ষেত্রে একাধিক মোচাযুক্ত বেটে ও মাঝারি জাত কিন্তু বিশেষভাবে কার্যকরী। সেক্ষেত্রে G54-14, G54-17, VL মক্কা 42, গোল্ডেন বেবি এই জাতগুলো খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সারা বছরই আমরা বেবিকর্নের চাষ করতে পারি। যদি খারিফ খন্ডে চাষ করি সেক্ষেত্রে জুন মাসের প্রথম সপ্তাহ, রবি খন্ডের ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং প্রাক খারিফ খন্ডের ক্ষেত্রে মার্চ মাসের প্রথম সপ্তাহ উপযুক্ত। তবে শীতকালীন ফসল চাষে বেবিকর্নের ক্ষেত্রে আমরা বেশি ফলন পাব। বীজ বোনার ক্ষেত্রে হাইব্রিড ভুট্টার থেকে একটু আলাদা হবে। আমাদের সারি থেকে সারির দূরত্ব বেবিকর্নের ক্ষেত্রে 45-50 সেন্টিমিটার হবে এবং সারিতে গাছের দূরত্ব হবে 20 সেন্টিমিটার। বিঘা প্রতি প্রায় 5 কেজি মতো বেবিকর্নের বীজ লাগে এবং প্রতি বিঘা চাষের ক্ষেত্রে আমরা অবশ্যই জৈব চাষ আমরা কিছুটা করতে পারি এবং আমরা সমন্বিত পদ্ধতিতেও চাষ করলে বেবিকর্নে খুব আরও বেশি আমরা ফলন পেতে পারি। সেক্ষেত্রে আমরা প্রাথমিক সার হিসাবে প্রতি বিঘায় 10 কেজি ইউরিয়া, 50 কেজি মতো সিঙ্গেল সুপার ফসফেট এবং 9 কেজি মতো মিউরিয়েট অফ পটাশ আমরা প্রয়োগ করতে পারি এবং ফসলের 25-30 দিন যখন বয়স হবে তখন বিঘা প্রতি আরও 10 কেজি ইউরিয়া আমরা চাপান হিসাবে প্রয়োগ করব এবং শেষ চাপান হিসাবে 40-45 দিন বয়সে 10 কেজি আরও কিছুটা ইউরিয়া আমরা প্রয়োগ করব দ্বিতীয় চাপান হিসাবে। এবং মাটিতে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে অবশ্যই আমরা 0.5-1 কেজি মতো জিঙ্ক সালফেট আমরা প্রয়োগ করতে পারি। এবং সেচের ক্ষেত্রে শীতকালীন বা প্রাক্ষারিক ফসলে 3-4টা জলসেচের প্রয়োজন হবে, ফুল আসা পর্যন্ত 1-2টি, ফুল আসার সময়ে 1টি এবং ফুল আসার পরে আরেকটি জলসেচ আমরা প্রয়োগ করব। ফসলের যখন 45-50 দিনের বয়স হবে তখন ডগা শেষ পাতার কোল থেকে পুরুষ ফুল বের হওয়ার আগেই আমরা কিন্তু ফসলটাকে তুলে নেব, এর ফলে পরাগ সংযোগটা আমাদের হবে না এবং ফসলের গুণাগুণ বজায় থাকবে। সঠিক সময় ফসল তুললে কিন্তু অধিক মূল্য আমরা বাজার থেকে পাব। খারিফ খন্ডের ক্ষেত্রে 50 থেকে 55 দিন এবং শীতের মরশুমে প্রায় 75 দিন পরে ফসল আমরা তুলব, এবং যখন মোচার মুখ থেকে রোয়া বের হচ্ছে তার ঠিক 24 ঘন্টার মধ্যে আমরা ফসলটাকে তুলব। বেবিকর্ন লম্বায় 6 থেকে 10 সেন্টিমিটার লম্বা হবে এবং চওড়ায় 1 থেকে 1.5 সেন্টিমিটার হবে, তবে আমাদের বাজারে এর চাহিদা বাড়বে এবং সাধারণত সিকেটিয়ার বা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নেব, তাহলে বেবিকর্নের কোনো ক্ষতি হবে না। আর ফলনের ক্ষেত্রে বলি, বেবিকর্ন যদি সঠিক পদ্ধতি মেনে চাষ করা হয় তাহলে প্রতি বিঘায় 2 থেকে 4 কুইন্টাল আমরা খোসা ছাড়া বেবিকর্ন পাব, এবং গোখাদ্যের জন্য যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটা তার যেটা ওজন সেটা প্রায় বিঘা প্রতি হবে 1 টন থেকে 2 টন মতো। ফসল তোলার পরেই ঠান্ডা অবস্থায় বেবিকর্নকে রাখা জরুরি। বেবিকর্নের মোচাগুলো কোনোভাবেই যেন রোদে গরম না হয়, এজন্য প্রথমে ঠান্ডা করে, যেটাকে আমরা প্রি কুলিং বলি, তারপরে এটাকে হিমঘরে রাখা প্রয়োজন। ফসল তোলার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঠান্ডা করা প্রয়োজন। এজন্য মোচার খোসা ছাড়িয়ে রোয়া পরিষ্কার করে লম্বা বোটা ছেঁটে ফেলে বেবিকর্নগুলোকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই পদ্ধতিতে বেবিকর্নকে যদি আমরা সংরক্ষণ করি তাহলে বেবিকর্নের মিষ্টত্ব বাড়ে এবং গুণগত মানও বৃদ্ধি পায়। ছাড়ানো মোচাগুলোকে ছোট প্লাস্টিকের ঝুড়িতে বা থলিতে রেখে ওই একই দিনে যদি আমরা বাজারে পাঠিয়ে দিতে পারি তাহলে যথেষ্ট মূল্য আমরা পেতে পারি। সাধারণত রেফ্রিজারেটরে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 90% আপেক্ষিক আর্দ্রতায় দীর্ঘদিন ধরে কিন্তু বেবিকর্নকে মজুদ রাখা যায়। বাজারে বেবিকর্নের যে চাহিদা রয়েছে, বর্তমানে রেস্টুরেন্টে বা অন্যান্য যেই সমস্ত জায়গায় আমরা একটু হাই ভ্যালু ভেজিটেবলকে পছন্দ করি সেই জায়গায় বেবিকর্নকে আমরা খুব সহজেই বাজারজাত করতে পারবো। এবং বেবিকর্ন যদি বলি আমরা একদম অনিষিক্ত স্ত্রী ফুল হিসাবে এই বেবিকর্নটাকে যেহেতু তুলছি এবং খুব সরু একদম আঙুলের মতো দেখতে এই বেবিকর্ন হবে, তবেই কিন্তু কৃষকরা বিভিন্ন আড়তদারের কাছে পর্যাপ্ত মূল্য তারা পেতে পারেন। বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে বা হোটেলে আমরা ভেজ যে সমস্ত খাবার রয়েছে, ভেজিটেবল যে খাবার রয়েছে, সেই রেসিপিতে বেবিকর্ন খুবই গুরুত্বপূর্ণ, এবং বেবিকর্ন অন্যান্য দেশে দীর্ঘদিন ধরে চাষ হয়েছে কিন্তু আমাদের দেশে কিন্তু বর্তমানে, বিশেষ করে আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু বেবিকর্ন চাষের ক্ষেত্রে কৃষকদের উৎসাহ দেখা গেছে। আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু ভুট্টা চাষিদের মধ্যে বেবিকর্ন চাষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবং খাদ্যগুণের ক্ষেত্রে যদি বলা হয়, খাদ্যগুণের ক্ষেত্রেও বেবিকর্নের কিন্তু যথেষ্ট পরিমাণে খাদ্যগুণ রয়েছে। আমাদের বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলস কিন্তু বেবিকর্ন থেকে আমরা পাই, এছাড়াও ক্যালোরির পরিমাণ কম থাকে। লো কার্ব ডায়েট হিসাবেও কিন্তু বেবিকর্নকে আমরা ব্যবহার করতে পারি। বয়স অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বেবিকর্ন খেলে ব্লাড সুগার বজায় থাকে এবং হৃদস্পন্দন ঠিক থাকে, প্রাতঃকৃত্য খুব সহজ হয়।
4: এতক্ষণ শুনলেন লাভজনকভাবে বেবিকর্নের চাষ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৃষ্ণেন্দু রায়।
3: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার 2-1 জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
2: এখন শুনবেন আপনার স্বাস্থ্য, আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, সেই উপলক্ষেই বিশেষ কথিকা বলছেন চিকিৎসক অরিন্দম চক্রবর্তী।
3: শুধু একদিন নয়, প্রতিদিনই হোক তামাক বর্জন দিবস। হাসপাতালের আউটডোরে বিরাট ভিড়, সেই ভিড় সামলে একটু দম নেওয়ার সুযোগ এলো প্রায় 1:30 নাগাদ। একটু আসছি বলে আউটডোর থেকে বেরিয়ে অসীম চলে এলো বাইরের ছাদের সিঁড়ির ল্যান্ডিংয়ে, সিগারেট ধরিয়ে দিল কয়েক শুক টান। ইউনিভার্সিটির পরীক্ষা সামনে, হোস্টেলে হোস্টেলে প্রচণ্ড চাপ নিয়ে পড়াশোনা করছে ছেলেমেয়েরা, যা পড়ছে আবার ভুলে যাচ্ছে। বিভাসা কোনোদিন সিগারেট খায়নি, কিন্তু ওর কোনো কোনো বান্ধবীরা খায়, ওরা বলে এতে নাকি পড়া মনে রাখতে সুবিধা হয়। ওদের কথা শুনে একদিন সিগারেটে টান দিল বিপাশা, মাথাটা কিছুক্ষণ পর একটু ঘুরল, কিন্তু পড়া মনে রাখার ক্ষেত্রে বিশেষ কোনো লাভ হল না বিপাশার। ব্যস্ত চিকিৎসকের চেম্বারের বাইরে অপেক্ষমান কিছু যুবক যুবতী, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, একটার পর একটা চেম্বার ঘুরে ঘুরে ডাক্তারদের মিট করতে করতে ওরা ক্লান্ত। ক্লান্তি দূর করার ব্যর্থ চেষ্টায় ওরা কয়েকজন সিগারেট ধরালো, ভুলে গেল কয়েক মাস আগেই ওদের এক সহকর্মী ফুসফুসের ক্যান্সারে মারা গেছে, সে ছিল চেইন স্মোকার। সকাল থেকে জুতো পালিশ করছে সাবির, দম ফেলার ফুরসত পাচ্ছে না, পেটে দানা পানিও বিশেষ নেই। হঠাৎ ইচ্ছে হলো খৈনি খাওয়ার, তাই বানিয়ে নিয়ে গালের পাশে ফেলে আবার জুতো পলিশ করতে লাগলো। ভুলে গেল 2 বছর আগে ওর বন্ধু ইরফানের মুখের ভিতর ক্যান্সার হয়েছিল, অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি, ডাক্তাররা বলেছিল যে খৈনি খাবার জন্যই ওই ক্যান্সার হয়েছে। এইসব চরিত্রগুলো কাল্পনিক হলেও এইভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত অজস্র ঘটনা ঘটে চলেছে, যেখানে অকারণে তামাকের ব্যবহার মানুষের জীবনে নানা ধরনের ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করছে। এখন জানা দরকার যে এই বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুটখা ইত্যাদি যেসবভাবে তামাক নেশাদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় তাদের থেকে ক্ষতি হওয়ার কারণগুলি কী কী, সেটা জানতে গেলে আগে তামাক কী সেটা জানা দরকার। তামাক একটি উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম নিকোটিয়ানা ট্যাবাকাম। আমাদের দেশে এর আমদানি হয়েছে 1700 শতাব্দীতে পর্তুগিজ ব্যবসায়ীদের হাত ধরে। পরবর্তীকালে ব্রিটিশরা বাণিজ্যিক প্রথায় চাষ করে একে ভারতীয়দের কাছে আরও বেশি ব্যবহারযোগ্য করে তোলে। তামাক গাছের থেকে যেসব বিষাক্ত পদার্থ পাওয়া যায় সেগুলি হল নিকোটিন, নরনিকোটিন, অ্যানাবেসিন আর লোবেলিন, এবং এগুলি গাছটির প্রায় সব অংশেই কম বেশি পাওয়া যায়। শুকনো পাতায় 1-8% নিকোটিন থাকে, যা বিড়ি, সিগারেট, চুরুট, খৈনি, জর্দা, নস্যি ইত্যাদি তৈরিতে কাজে লাগে। একটি সিগারেট থেকে 13-20 মিলিগ্রাম নিকোটিন পাওয়া যায়, কিন্তু ধূমপানের সময় এর প্রায় অর্ধেকটাই বাতাসে মিশে হারিয়ে যায়, শরীরে প্রবেশ করে না। সেরকমভাবেই চুরুট থেকে প্রায় 15-40 মিলিগ্রাম নিকোটিন পাওয়া যায়। তবে সারাদিনে সিগারেট খাওয়ার সংখ্যা, কতটা ঘন ঘন সিগারেটে টান দেওয়া হয় এবং সেই শুকটানের গভীরতা কতটা, তার উপরে বিষক্রিয়ার তারতম্য ঘটে। একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক ওজনের মানুষের শরীরে 60-100 মিলিগ্রাম নিকোটিন বা 15-30 গ্রাম তামাক প্রবেশ করলে 5-15 মিনিটের মধ্যে তার মৃত্যু হতে পারে। বাড়িতে মজুত করা তামাক খেয়ে আত্মহত্যার ঘটনাও বিরল হলেও ঘটে থাকে। যারা বিড়ি সিগারেট খান তাদের শরীরে প্রায় 100টি বিষাক্ত বস্তু প্রবেশ করে, যার মধ্যে 70টি ক্যান্সার রোগ সৃষ্টি করতে সক্ষম। কার্বন মনোক্সাইড, আর্সেনিক, ফরম্যালডিহাইড, হাইড্রোজেন সায়ানাইড, বেনজিন, অ্যামোনিয়া, লেড, ক্যাডমিয়াম, পোলোনিয়াম এর মধ্যে অন্যতম। এছাড়াও ক্যান্সার সৃষ্টিকারী টার বা কালো রঙের রাসায়নিক বেনজোপাইরিন, ফ্লুরান্থিন, ন্যাফথলিন, নাইট্রোজামাইন, ভিনাইল ক্লোরাইড, হাইড্রাজিন ইত্যাদিও শরীরে প্রবেশ করে ফুসফুসের রোগ যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইত্যাদি তৈরি করে, যার ফলে রোগীরা কাশি, হাঁপানি ইত্যাদি রোগে আক্রান্ত হন। হৃৎপিণ্ডের ক্ষেত্রে তামাক প্রথমে হার্ট রেট বাড়িয়ে দেয়, তারপর কমিয়ে দেয় এবং তার সাথে সাথে কম রক্তচাপ এবং অনিয়মিত হৃৎস্পন্দন, বুকে ব্যথা ও হার্ট অ্যাটাক সৃষ্টি করে। মস্তিষ্কের ক্ষেত্রে এটা প্রাথমিকভাবে মাথা ধরা, মাথা ঘোরা, অসংলগ্নতা ইত্যাদি করলেও পরবর্তীকালে স্মৃতিভ্রংশ, দৃষ্টিশক্তি হ্রাস, খিঁচুনি, হাত পা কাঁপা ইত্যাদিও করে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পড়াশোনা মনে রাখার জন্য ছাত্রছাত্রীরা যে বিড়ি সিগারেট খায় সেটা সর্বৈব ভ্রান্ত। নিকোটিন স্বাভাবিক ক্ষুধা কমিয়ে ও বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে দেহের ওজন স্বাভাবিকের নিচে নিয়ে যেতে পারে। কোনো কোনো হরমোন বেশি নিঃসরণ করে কিডনির সমস্যাও সৃষ্টি করতে পারে। গর্ভবতী মহিলারা ধূমপান করলে গর্ভস্থ ভ্রূণ ঠিকমতো বাড়ে না, ফলে ভ্রূণের মৃত্যু বা গর্ভপাত হতে পারে। নিজে ধূমপান না করেও অন্যের ধূমপানের ধোঁয়া শ্বাসনালীতে ঢুকেও এই সব ক্ষতি করতে পারে, তাই পরিবারের সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনেকে ধূমপান ছাড়ার জন্য ই সিগারেট খান বা নিকোটিন প্যাচ লাগান, তাতেও কিন্তু নিকোটিনের কুফল বজায় থাকে। তাই আজ তামাক বর্জন দিবসে স্থায়ীভাবে তামাক ছাড়তে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শুধু একদিন বন্ধ রাখলে হবে না, তাই শুধু আজ নয়, প্রতিটি দিনই হয়ে উঠুক তামাক বর্জন দিবস।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ওয়ার্ল্ড নো টোবাকো ডে উপলক্ষে শুনলেন কথিকা, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী। প্রাত্যহিক।

0: সুপ্রভাত বন্ধুরা, প্রতীক্ষার প্রহর আজকের মতো শেষ। আপনাদের চিঠির পাতায় পাতায় যে ভাবনা, যে আবেগ ও জীবনের গল্প ছড়িয়ে থাকে, সেসব মনের কথাকে সঙ্গী করে আমরা হাজির প্রাত্যহিকীর দরবারে।
1: আজ এমন একটা দিন যেদিন সারা বিশ্বের সমস্ত ধূমপায়ী এবং অন্যান্য তামাক জাত দ্রব্য সেবনকারীকে মনে করিয়ে দেয়, নিজে নেশা করলেও অন্যের কোনো ক্ষতি করবার অধিকার আপনার নেই। শুধু সিগারেট নয়, তামাক জাতীয় সমস্ত কিছু নেশা এই মুহূর্ত থেকে ছেড়ে দিয়ে আসুন আমরা একটি সুস্থ সুন্দর পরিবেশ গড়ি। আপামর তামাক সেবীদের কাছে আবেদন, একটু ভেবে দেখুন, তামাক আপনাকে কি দিল, আপনার পরিবার সহ পরিবেশকে কি দিল? আসুন আজ আমরা শপথ নিই, আর ধূমপান নয়, আর তামাক জাতীয় কোনো কিছু সেবন নয়, আমাদের শপথ নিতেই হবে সুস্থ পৃথিবীর জন্য, এই শপথ সুস্থ জীবনের জন্য, এই শপথ ধূমপান বিরোধী দিবস আজ। এখন দেশবন্দনা শুনব সমবেত কণ্ঠে।

দেশবন্দনা শুনছিলাম সমবেত কণ্ঠে। আপনাদের চিঠিতে আসব, তবে আজকেই তো মে মাসের শেষ দিন, কাল থেকে প্রাত্যহিকীতে নতুন বিষয়। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা আম ভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আমজনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @air@gmail.com, আর চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700।

এই যে ব্যাকুলতা, জীবনের টুকরো টুকরো প্রতীক্ষার প্রহরগুলো তাই তো এত সুন্দর। ওরা একসঙ্গে মিলে মিশে কান্না হাসির দোল দোলানো নানা রঙের কত গল্প ছবি হয়ে থাকে, হয়ে থেকে যায় মনের উঠোন জুড়ে।

প্রাত্যহিকী এসো কিছু গল্প বলিতে হবে। সেই ছোটবেলা থেকেই প্রতিদিনের ছোট্ট ছোট্ট কত প্রতীক্ষা, যেমন স্কুল জীবনে প্রতীক্ষার প্রহর গোনা, কখন টিফিন ব্রেক হবে, মায়ের দেওয়া টিফিন বক্সে আজ কোন অজানা রহস্য লুকিয়ে আছে, প্রথমবার যেদিন ট্রেনে চড়ব সেই প্রতীক্ষা, অথবা প্রথমবার পাহাড়ে ঘুরতে যাব, বরফ নিয়ে খেলব সেই প্রতীক্ষা, তারপর যৌবন বসন্তে সেই প্রথম প্রেমের প্রতীক্ষা, পরিণত বয়সে বেকার জীবনে প্রথম চাকরির প্রতীক্ষা, প্রাত্যহিকই এই বৃদ্ধ বয়সেও নিত্যদিনের নতুন এক প্রতীক্ষা। লিখলেন দিলীপ কুমার দাস, দক্ষিণপাড়া, পূর্ব পুটিয়ারি, কলকাতা থেকে।

দুপুর গড়িয়ে বিকেল, সর্বাণী মুখোপাধ্যায়ের চিঠি শুরু হয়েছে এভাবেই, সর্বাণী থাকেন রিষড়ায়। দুপুর গড়িয়ে বিকেল, রোদ এসে পড়েছে উঠোনের মাঝে মৌসুমি ফুলের ঝাড়ে, সামনে খোলা সদর দরজা, নিস্তব্ধ শীতের বিকেলে কোথা থেকে এক ঘি সুরে ডেকে চলে এক পাখি। এটা কোন পাখির ডাক মা? চমকে ওঠেন খোলা দালানে সিঁড়িতে বসা মা। চারপাশে দৃষ্টি বোলান তিনি শব্দের উৎস সন্ধানে। তবে কি বুলান এলো? দৃষ্টি গিয়ে স্থির হয় সদর দরজায়, সেখানে কার ছায়াও? কাকিমা, কাল রাতে বাড়ি এসে শুনলাম ও শুভ কাল এসেছিস, বুলান আসবে বলেছে, ছুটি পেলেই আসবে, এখন কাজের খুব চাপ কি না? কাকিমা, অসম্পূর্ণই থাকে শুভর কথা, অথবা সে যা বলে বলতে থাকে, ইথারে তার কোনো তরঙ্গ তৈরি হয় না বা মায়ের কান অবধি এসে পৌঁছয় না। আনমনে মা উঠে যান ঘরের ভেতরে, ঘরের কোণে ছেলের পড়ার টেবিল, টান টান ঢাকনার উপর সাজানো ফুলদানিতে নকল গোলাপ, ফটো স্ট্যান্ডে আটকানো কাঁচা হাতের আঁকা, হাত ধরা ধরি করে মা আর ছেলে। ক্ষণিকের জন্য মা দাঁড়ান টেবিলের সামনে, তারপরে একটা ঝাড়ন নিয়ে মুছতে থাকেন ছবির কাঁচখানা। পিছে পিছে অনুসরণ করা শুভ ছুটে বেরিয়ে যায় সদর দিয়ে। সন্ধ্যা হয়, আলো জ্বালিয়ে খোলা দরজার সামনেই বসে থাকেন মা। রাত বাড়ে, রাত চড়া পাখির একটানা স্বরে অন্ধকারের স্তব্ধতা ক্ষণিক কাটে। বাইরে রাস্তায় ফিসফাস, বাঁশি দিয়ে শেষ ট্রেন রওনা দেয়, চোখ বোঝে না মায়ের। হঠাৎ ছেলের মা ডাকটা যদি শুনতে না পান? ভোরে রাজানে ধড়মড়িয়ে বসেন মা, অস্ফুটে উচ্চারণ করেন বুলান। প্রতীক্ষার প্রহরে ঘড়ি চলে না, সময় বয় শুধু সদরে তাকিয়ে। সময় মানে বুকের ভিতর চাপা আসছে সে আসবে শব্দ, যা কোনোদিন এসেছে হয় না, তবু মা অপেক্ষা করেন, কারণ মায়ের অপেক্ষার যে শেষ নেই।

যাব পরের চিঠিতে লিখেছেন তন্দ্রা বিশ্বাস, সুভাষনগর ঝিটকি পোতা নদিয়া থেকে। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, কোথা ছায়ার কোণে দাঁড়িয়ে তুমি কিসের প্রতীক্ষায়, কেহ সুধায় যদি কি চাও তুমি থাকি নিরুত্তর। সব প্রতীক্ষার উত্তর হয় না প্রাত্যহিকী, ছোট্ট 5 বছরের শিশুটির প্রতীক্ষার প্রহর গোনা কোনো দিনও কি শেষ হবে? দিনের শেষে ও কি ওর প্রশ্নের যথার্থ উত্তর পাবে? সবথেকে প্রিয় হারিয়ে যাওয়া মানুষটির ফিরে আসার প্রতীক্ষার প্রহর গুনছে, এই মুহূর্তে ওকে বোঝাবার ভাষা আমাদের জানা নেই। কত কল্পনা, বড় হবে, পড়াশুনো করে অনেক বড় বিজ্ঞানী হবে, রকেট তৈরি করে তারাদের ভিড়ে লুকিয়ে থাকা মাকে ফিরিয়ে আনবে। হায় রে ভাগ্য, কত বড় কঠিন বাস্তবের মুখোমুখি আজ আমরা। এক রাত এক রাশ হতাশা নিয়ে প্রহর গুনছি সেই দিনের অপেক্ষায়। আমাদের ছোট্ট দাদাই বড় হয়ে যেদিন বুঝবে তার মা আর নেই, মা ফিরে আসতে পারে না, কোনো দিনও ফিরে আসবে না, রিক্ত করে শূন্য ঘরে শেষ হবে তার প্রতীক্ষার প্রহর গোনা। এরকম কত সহস্র শিশুদের অব্যক্ত ভাষায় কালো অন্ধকারে ডুবে থাকে মর্মান্তিক বেদনাদায়ক প্রতীক্ষার দিনগুলি। ভালো থেকো সকলে, অনেক শুভেচ্ছা সহ তন্দ্রা বিশ্বাস, সুভাষনগর ঝিটকি পোতা নদিয়া।

স্বাতি পারেখ, বসপুকুর, পূর্বপাড়া রোড, কসবা, কলকাতা 107 থেকে। জন্মস্তক যে প্রতীক্ষার প্রহর শুরু হয়েছে, কবে যে শেষ হবে জানি না, বোধহয় মৃত্যুকাল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। আমার ছোটবেলায় মা ছিলেন অসুস্থ, হাঁপানির কষ্ট ছিল। এক একদিন রাতে খুব কষ্ট পেতেন, সারা রাত বসে হাঁপাতেন, আর আমি ছোট্ট হাত দিয়ে পিঠে গরম তেল মালিশ করে দিতাম। মনে হতো কখন ভোর হবে, কখন বাবা ডাক্তার ডেকে আনবেন। এ যেন অসীম প্রতীক্ষা, রাত যেন শেষ হতে চায় না। মায়ের এই কষ্ট দূর হওয়ার প্রতীক্ষার প্রহর শেষ হল 1998 মার্চে। এছাড়া তো ছিল পরীক্ষা শেষের প্রতীক্ষা, রেজাল্টের প্রতীক্ষা, কলেজে ভর্তি হওয়ার নামের লিস্টে নিজের নাম দেখার প্রতীক্ষা, নতুন কলেজে ভর্তি হয়ে নতুন বন্ধু পেলাম, তারপরেই পুজোর ছুটি পড়ে গেল, আর প্রতীক্ষার প্রহর শুরু হলো। কবে কলেজ খুলবে, কবে আবার বন্ধু দর্শন হবে। কলেজ শেষে চাকরির ইন্টারভিউ দিলাম, এবার শুরু হলো আবার প্রতীক্ষা। চাকরি হলো, প্রেমও হলো, কলকাতা আর ব্যাঙ্গালোরের মধ্যে তখন প্রেম চলছে, সেই সঙ্গে প্রতীক্ষার প্রহর গোনাও চলছে। প্রিয় মানুষটির দেখা পেতে কত মাস কেটে যেত, ভরসা ছিল চিঠিপত্রের আদান প্রদান। চিঠি পাওয়ার প্রতীক্ষায় যে কি আনন্দ ছিল তা কি করে বোঝাই। মাঝে মাঝে ট্রাঙ্কলের জন্যও প্রতীক্ষা ছিল, এখন তো ভাবাই যায় না, এখন তো মন চাইলেই ভিডিও কলে দর্শন আর শ্রবণ দুই হবে। মাতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রতীক্ষাটা বড় দীর্ঘ ছিল, 3 দিন লেবার রুমে অসহ্য যন্ত্রণা নিয়ে প্রতীক্ষার প্রহর গুনেছিলাম। এখন তো চলছে ছেলেদের জীবনে প্রতিষ্ঠিত দেখার প্রতীক্ষার প্রহর গোনা। স্বাতি পারেখ, আপনার প্রতীক্ষার কথা লিখলেন বসপুকুর, পূর্বপাড়া রোড, কসবা, কলকাতা 107।

যাব পরের চিঠিতে। লিখছেন সোমেশ সরকার, এপিআর ডোলেন, শেওড়াফুলি, হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবি

কলকাতায় কবির ২৫ বছর প্রতীক্ষার পরও বোষ্টমীর আগমনী গানের অন্তরটা শোনা হয়নি, দেখা হয়নি তিন প্রহরের পিল। হয়তো আমাদের জীবনের প্রত্যেকের বহু প্রতীক্ষার পরেও থেকে যায় বেশ কিছু অপ্রাপ্তি। প্রতীক্ষা চিরন্তন, কখনো তা ব্যক্তি জীবন ছাড়িয়ে হয়ে ওঠে সর্বজনীন, সমষ্টিগত প্রতীক্ষায় থাকে অনাগত সুদিনের স্বপ্ন, যা পরবর্তীতে সত্যি হয়ে ঘটায় প্রতীক্ষার অবসান। আমাদের জীবনকে আঁকড়ে রাখে অপেক্ষা বা প্রতীক্ষার জাদুকরি সুখের আশা, দুঃখ পেরোনোর আভাস আমাদের জাগিয়ে রাখে। প্রতীক্ষায় থাকি সুপ্রভাতে আনন্দের বার্তা নিয়ে, কেউ হাজির হবেই, অবসান হবে প্রতীক্ষার। আমাদের মধ্যেই তো এখনও আকাশ মানে চেয়ে প্রার্থনা করে চাষি, মেঘের জন্য, বৃষ্টির জন্য, শ্রমের প্রকৃত মজুরি পাওয়ার প্রতীক্ষায় শ্রমিক। কেউ প্রতীক্ষায় আছে যোগ্য সম্মান প্রাপ্তির, প্রতীক্ষায় আছে সদ্য ফৌজে যাওয়া জোয়ানের মা ছেলের ভালো থাকার খবরের। মানব জীবনে আকাঙ্ক্ষিত প্রাপ্তির পর পুনরায় শুরু হয় নব অধরার প্রতীক্ষা। মনে পড়ে বিখ্যাত সাহিত্যিকের সেই উক্তি, অবশ্যই অপেক্ষার প্রহর শেষ হবে যদি কেউ সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে। লিখলেন সোমেশ সরকার, এপিআর ডোলেন, শেওড়াফুলি, হুগলি থেকে।

সুমেধা রজক, বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে লিখছেন। মে মাসের প্রথম পক্ষ শেষ হওয়ার অনেক আগে থেকেই প্রতীক্ষায় ছিলাম দ্বিতীয় পক্ষের। এই প্রতীক্ষার মাধুর্যই হলো সেই কান্ডারি যা জীবন সমুদ্রে এনে দেয় এগিয়ে চলার জোয়ার। প্রতিটি সূর্যাস্তই প্রতীক্ষায় থাকে নতুন সূর্যের, ও প্রতিটি সূর্যোদয় অপেক্ষা করে নতুন অগ্রগতির। পোস্টমাস্টার উলাপুর ত্যাগ করেছিলেন বটে, তবে সেই অশিক্ষিতা গ্রাম্য বালিকা রতনের মনে দিয়ে গিয়েছিলেন প্রতীক্ষার উপহার। সেই রতন বুঝেও বোঝেনি, হয়তো বুঝতে চায়নি, তখন তো প্রতীক্ষাই ছিল তার বেঁচে থাকার কারণ। হয়তো সে আজও এভাবেই বেঁচে আছে। কখনো হয়তোবা পোস্টমাস্টার এসে ডাকবেন রতন, আর সে উত্তর দেবে, কি গা বাবু, কেন ডাকছ? দীর্ঘ 8 বছর জেলের অন্ধকারে কাবুলিওয়ালা জানিয়ে স্বপ্ন দেখেছিল, তা ছিল প্রতীক্ষা। ছোট্ট মেয়ের হাতের ছাপ বুকে জড়িয়ে যে মিনির মধ্যে নিজের মেয়েকে খুঁজেছিল, সে কি তার লড়কিকে দেখবার প্রতীক্ষা একবারও করেনি? রোগশয্যায় শুয়ে দুর্গা, পাশে অপু। অপুকে সে বলে, আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? অপুর উত্তর, দেখাবো এখন, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাব রেলগাড়ি করে। শুরু হয়েছিল দুর্গার প্রতীক্ষা। তখন এই প্রতীক্ষাই কি তার জীবনের মানে হয়ে ওঠেনি? থাক না, এসব প্রতীক্ষা নিঃশেষ হয়ে আর ওদের সবার প্রতীক্ষার প্রতি প্রহরের সাক্ষী হয়ে আমরাও নিজেদের প্রতীক্ষার কঠিন প্রহরগুলিতে আশার আলোয় সমৃদ্ধ হই। সুমেধা রজক লিখলেন বেরেন্ডা, পূর্ব বর্ধমান থেকে।

তবু পরের চিঠিতে লিখছেন সুভাষচন্দ্র বিশ্বাস, সাহেবনগর, পলাশীপাড়া, নদিয়া থেকে। বন্ধু প্রাত্যহিকী, তোমার এবারের বিষয় প্রতীক্ষার প্রহর। এ বিষয়ে মনে পড়ে গেল এক হৃদয় বিদারক প্রতীক্ষার কথা। 1993 সালে সুদানের দুর্ভিক্ষের সময় দক্ষিণ আফ্রিকার চিত্রগ্রাহক কেভিন কার্টারের তোলা একটি ছবি ও তার করুণ কাহিনীর বিবরণ পড়ে মন এতটাই বিচলিত হয়েছিল যে কয়েকদিন ঠিকমতো ঘুমোতে পারিনি। সেই ছবিটি ছিল পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। এই ছবিটিতে দেখা যায় একটি রোগাক্রান্ত শিশু মাটিতে বসে আছে এবং তার পিছনে একটি শকুন দাঁড়িয়ে প্রতীক্ষা করছে শিশুটির মৃত্যুর জন্য। এর মাধ্যমে কেভিন কার্টার দুর্ভিক্ষের ভয়াবহতা তুলে ধরে, যা দেখে বিশ্বজুড়ে বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। পরে সেই ফটোগ্রাফার মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কিছুদিন পরে তিনি আত্মহত্যা করেছিলেন। সেদিন যা ঘটেছিল, 3 বছরের শীর্ণকায় শিশু যেন চামড়া দিয়ে মোড়ানো জীবন্ত কঙ্কাল টলমলো পায়ে এগিয়ে আসছে, তারপর মাথা নিচু করে বসে পড়ল কেভিন কার্টার ক্যামেরা তাক করে ছবি তোলার অপেক্ষায়। সেই মুহূর্তে শিশুটির পেছনে ক্ষুধার্ত একটি শকুন এসে বসল। ফটোগ্রাফার, শিশু এবং শকুন, এদের প্রতীক্ষার প্রহর ছিল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের। কারোর কাছে খ্যাতি ও সুনাম অর্জনের, কারোর খুন্নিবৃত্তির আকাঙ্ক্ষা পূরণের। এগুলো উপলব্ধি করে সেদিন গলার কাছে দলা পাকিয়ে উঠেছিল একটা কষ্ট যা এখনও আমাকে যন্ত্রণা দেয়। তাই প্রাত্যহিকী, আমি প্রতীক্ষার প্রহর গুনছি সেই দিনের জন্য যেদিন থেকে আর কাউকে অনাহারে মরতে হবে না, কোনো দেশে দুর্ভিক্ষের হাহাকার শুনতে হবে না। শুভকামনায় সুভাষচন্দ্র বিশ্বাস, সাহেবনগর, পলাশীপাড়া, নদিয়া।

শিখা চট্টোপাধ্যায় গ্রাম পোস্ট পাঁচথুপি মুর্শিদাবাদ থেকে এবারে চিঠিটি লিখেছেন। রোজ রাত্রে কর্মব্যস্ততার অবসানে দরজায় তালা দেবার সময় মনে হয় আমার জীবন থেকে একটা দিন চলে গেল, আমার বয়সও একদিন বেড়ে গেল। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে তাকিয়ে থাকি আমার ১২ বছরের মা হারা ঘুমন্ত নাতির দিকে। কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ১০ মাসের মা হারা শিশুটিকে যেদিন বুকে তুলে নিয়েছিলাম সেদিন থেকেই শুরু হয়েছিল আমার প্রতীক্ষার প্রহর গোনা, কবে সে বড় হবে, মনে হয় আমি পারবো তো আমার শপথ পূর্ণ করতে, পারবো তো তাকে মানুষের মতো মানুষ করতে। এখন আমি সাথের ঘরের এক ক্লান্ত নাবিক, সংসার সমুদ্রের উথাল পাথাল ঢেউ মাঝে মাঝে আমাকে ভীত ও সন্ত্রস্ত করে তোলে, বজ্র বিদ্যুতের মতো ব্যাধির আক্রমণ আমার চলার পথে বাধা সৃষ্টি করে, তবু ওই করুণ মুখটি জাগিয়ে তোলে আমার মনের জোর। তাই তো প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে এগিয়ে চলেছি অভীষ্ট লক্ষ্যে। সংশয় শুধু একটাই, সব প্রতিকূলতা কাটিয়ে সুদক্ষ নাবিকের মতো পারবো তো তীরে পৌঁছতে, যে তীরে দাঁড়িয়ে সে বলবে মাম আর কোনো চিন্তা নেই আমি বড় হয়ে গেছি। আবার ভোর হয়, ৫:৩০টায় অ্যালার্ম বাজে, আবার তালা খুলি, শুরু হয়ে যায় কর্মব্যস্ততা। তাকে স্কুলে পাঠাই, সংসারের কাজ করি, প্রতীক্ষায় থাকি কখন সে স্কুল থেকে ফিরবে, কখন সে মাম মাম বলে আমার গলা জড়িয়ে ধরে বলবে একটু আদর করো। শিখা চট্টোপাধ্যায় লিখলেন গ্রাম পোস্ট পাঁচথুপি মুর্শিদাবাদ থেকে।

0: খবর নিয়ে আপনাদের অনুভূতি, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের জীবনের গল্প পড়ছিলাম। আজকেই তো শেষ দিন এই মাসের। আগামী মাস অর্থাৎ জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে, গন্ধে, স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আমরা আস্বাদন করি। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা, আমভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আম জনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে। আমাদের ইমেল আইডি আপনারা তো জানেন, তবুও একবার জানিয়ে দিই, চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেইল ডট কম, CHIT HIR JHANPI.AIR@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।
1: তাহলে থাকছি আপনাদের চিঠির প্রতীক্ষায়। আবারও একটু বলে দিই, চেষ্টা করবেন শব্দ সংখ্যা 250-এর মধ্যে রাখতে, আর একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি লিখুন না হলে ইমেল করুন, দুটো একসঙ্গে কিন্তু কখনোই নয়।
0: জানিয়ে দিব আকাশ বাতাসের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আকাশ কখনো কখনো মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 98% এবং সবচেয়ে কম 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি।
1: তাহলে আজকের মতো প্রাত্যহিকী এখানেই শেষ। খুব ভালো থাকুন সকলে। সঙ্গে ছিলাম
0: আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
1: সুচিস্মিতা গুপ্ত।
0: নমস্কার।
1: নমস্কার। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইন 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি হ্লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা

0: করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের ওপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের এক তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির থেকে ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, MSME ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষক সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600 বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100 জেলার জন্য মোট 500 দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান উদ্দেশ্য বলে কৃষিমন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডঃ জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22 ভাষাতেই পাওয়া যাবে, আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।

0: কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার দু ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026 আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবে। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনবহুল ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারের সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল জানিয়েছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্যজুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে ভূগর্ভ পথে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে এই সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট প্রস্তাব আকারে দিল্লিতে পাঠানো হবে বলে সূত্রের খবর। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমিজটে আটকে থাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প, রেলের জমিতে বেআইনি দখলদারি সহ নানা বিষয়ে গতকাল কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতা ময়দানে পিডব্লিউডি টেন্টে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং রেলের আধিকারিকরা। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় গতকাল এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল জানিয়েছেন এই কর্মসূচিতে প্রায় 2 কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। তিনি জানান প্রথম পর্যায়ে সরকারি অফিস এবং ক্যাম্পাসগুলিতে জোর দেওয়া হচ্ছে। পরবর্তী পর্যায়ে বড় গ্রাহক এবং এরপর ধীরে ধীরে আবাসিকদের কাছে স্মার্ট মিটার পৌঁছে যাবে। মন্ত্রী বলেন গ্রাহক প্রিপেড এবং পোস্টপেড বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুবিধা পাবেন। এই কর্মসূচির আওতায় কেন্দ্রীয় সরকার প্রতিটি স্মার্ট মিটারের জন্য 900 টাকা ভর্তুকি দেবে। গ্রাহকদের মিটার বসানোর খরচ বাবদ প্রতি মাসে প্রায় 100 টাকা দিতে হবে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত এবং রোহিঙ্গা সহ বিদেশি নাগরিকদের রাখার জন্য রাজ্য জুড়ে মোট 13টি হোল্ডিং সেন্টারে বর্তমানে 386 জনকে রাখা হয়েছে। এদের মধ্যে 95টি শিশু। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অধীনে থাকা 3টি হোল্ডিং সেন্টারে আটক রয়েছেন সবথেকে বেশি সংখ্যক মানুষ। সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে আটক 386 জনের মধ্যে 182 জন পুরুষ, 109 জন মহিলা। এর মধ্যে 335 জনকে রাখা হয়েছে বসিরহাট পুলিশ জেলার 3টি পৃথক হোল্ডিং সেন্টারে। দক্ষিণ শহরতলি সোনারপুরের কামরাবাদে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জির বাড়িতেই চিকিৎসা চলছে বলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও কেউই ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে ভর্তি রেখে চিকিৎসা করাতে রাজি হয়নি। উল্লেখ, মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে গতকাল ব্যাপক জনবিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে আক্রান্ত হওয়ার পরই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবারের সাংসদের সঙ্গে 3 জন নিরাপত্তারক্ষী সবসময় থাকবেন। তৃণমূল সরকারে থাকাকালীন অভিষেক পেতেন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সইজালের অভিযোগের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল তলব করেছে সিআইডি। ভবানী ভবনে বেলা 12টায় হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ারস্ট্রিট থানায় সইজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ব্যক্তিগত গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে গতকাল তীব্র চাঞ্চল্য ছড়ায়। সরকারি ছাপ দেওয়া ত্রিপল কম্বলের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর উইকেট, হকি স্টিক, ক্রিকেট খেলার সরঞ্জাম, করোনাকালে ব্যবহৃত বিশেষ পিপিই কিট। ট্রাকে ভরে এই সমস্ত সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমপি ল্যাডের এমএলএ ল্যাডের ত্রাণ সামগ্রী জেলাশাসকের দপ্তরে ফেরত পাঠানো হচ্ছিল বলে দাবি করেছেন অরূপ রায়। এই ঘটনায় গতকাল এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে মজুদ ডিজেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। নজরুল মোল্লা নামে ওই ব্যক্তি পলাতক। আটক হয়েছে 48টি ব্যারেলে মজুদ কয়েক হাজার লিটার ডিজেল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের লুট মানুষের কাছে ধরা পড়ে গেছে বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মন্তব্য করেছেন।
2: তৃণমূলের নেতাদের বাড়ি থেকে যে পরিমাণ জিনিসপত্র বেরোচ্ছে শুধু লুটের জিনিস নয়, তার সঙ্গে কিছু ক্ষেত্রে সরকারি জিনিস যেগুলো ত্রাণের জন্য সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তৃণমূলকে, নেতাদের দেওয়া হয়েছিল, যিনি সেই সময় জনপ্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি হিসেবে তার কাছে দেওয়া হয়েছিল, সেটা গোডাউনে রাখার কারণ কি? যদি অব্যবহৃত কিছু থেকে যায় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, কিন্তু ব্যক্তিগত গোডাউনে রাখবেন কেন? সুতরাং বোঝাই যাচ্ছে এরা চোর, চুরি করেছে, এখন ধরা পড়ে গেছে। এই জিনিস মানুষ ক্ষমা করবে না, সবাইকে বিচারের আওতায় আসতে হবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। জরায়ুমুখ ক্যান্সার রুখতে নদিয়ার কল্যাণী এইমসে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা এবং বিধায়ক অনুপম বিশ্বাস গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। গতকাল টিকা নেন স্থানীয় বাসিন্দা প্রযুক্তা গড়াই। তিনি বলেন,
3: সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য কল্যাণী এইমস থেকে টিকাটা নিয়েছি এবং এটা আমার ব্যথা কিছুই লাগেনি, এটা দেওয়ার জন্য আমি ভারত সরকারকে খুবই ধন্যবাদ জানাই।
1: এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর অরবিন্দ সিনহা বলেন, সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
4: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নে এইচপিভি ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু কিয়া হ্যায় অর ইসমে 14-15 এজ কি জো লড়কিয়াঁ হ্যায় উনকো HPV ह्यूमन पैपिलोमा वायरस के अगेंस्ट वैक्सीन दिया जाएगा, सिंगल डोज में दिया जाएगा और इस वैक्सीन की वजह से जो कैंसर होता है सर्वाइकल कैंसर उसको प्रिवेंट करने में बहुत दूर तक मदद मिलेगी।
1: কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যে গতকাল জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয় দেখিয়ে অন্যায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলে নেওয়ার অভিযোগে পুলিশ হুগলির রিসরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। জানা গেছে রিসরার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলা দেবী লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকত বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। চার বছর ধরে ওই টাকা জোর করে আদায় করতেন কাউন্সিলর পার্থ সারথী গুপ্তা এবং বিজয় সাউ। উর্মিলা দেবীর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বেসরকারি বাস মালিকদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চ বাসের ভাড়া বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে কমিটির তরফে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ইতোমধ্যেই ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে একসময় পরিবহন মন্ত্রী থাকায় বেসরকারি পরিবহনের ক্ষেত্রে সমস্যার বিষয়গুলি তিনি বুঝতে পারবেন বলে তপনবাবু আশা প্রকাশ করেন। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে কোনোরকম যান চলাচল করছে না। এই সময় বিকল্প পথে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি এবং তামাকের ক্ষতিকারক প্রভাবের মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে দমকা হাওয়া এবং উত্তাল ঢেউয়ের জেরে গতকাল দুটি ট্রলার ডুবে গেছে। গোড়ামারা এবং নয়াছড়া দ্বীপের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গেছে, বালিবোঝাই মা মঙ্গলচণ্ডী এবং ইট বোঝাই চন্দ্রমল্লিকা ট্রলার দুর্যোগের কবলে পড়ে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনবহুল ও ব্যস্ততম শহরগুলিতে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। জুলাই মাস থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে বলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি, আজ পর্ব ৭।

আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, মাটির কাছাকাছি থাকা মানুষদের দুর্দান্ত উদ্ভাবন নিয়ে ১৩ পর্বের এই ধারাবাহিক। প্রত্যেক পর্বে দুটি করে উদ্ভাবনের কাহিনী। ধুলোমুঠি সোনামুঠি,

0: এই দেখো তো এই রংগুলোতে হবে কিনা, সাগর তো বললো দোকানে নাকি আর ভ্যারাইটি পাইনি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই তো এই। আচ্ছা দেখো তো এই ডিজাইনটা যদি ঘুড়ির পেছনে আটকিয়ে দিই তাহলে কেমন লাগবে?
0: এই ডিজাইনটা?
1: হ্যাঁ হ্যাঁ,
0: বাহ খুব সুন্দর তো। তবে কি জানো, তুমি এই লাল রঙের কাগজটা দিয়ে যদি ডিজাইনটা করো না, দেখতে বোধহয় আরো ভালো লাগবে জানো।
1: বলছো? তা বেশ, দেখি তাহলে।
0: একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, তোমার নিজের বানানো ঘুড়িগুলো কিন্তু দোকানের ঘুড়ির থেকে অনেক অনেক সুন্দর দেখতে।
1: তবে কে করছে দেখো, গত 3 বছর ধরে কাইট ফ্লাইং ফেস্টিভ্যালে কার ঘুড়ি সবচেয়ে সুন্দর হয়েছে? এই শর্মার।
0: তা তো বুঝলাম, কিন্তু মশাই চ্যাম্পিয়ন তো হতে পারছো না, গতবারও তো তোমার এই ড্রাগন ঘুড়িটা যেন কারা কেটে দিল।
1: ওটাই তো ব্যাপার, কি যে হচ্ছে কিছুই ঠিক বুঝতে পারছি না। এতভাবে চেষ্টা করছি অথচ ঠিক ঘুড়িটা কেটে দিচ্ছে। পরিমলটা একটা আস্ত ছাগল, সেবার এত করে বললাম লাটাইটা তাড়াতাড়ি ছাড়, না সে লাটাই ঘোরাতেই লাগাচ্ছে 10 ঘন্টা। আচ্ছা এমন করলে তো ঘুড়ি কাটা পড়বেই, আশ্চর্য। এই কাগজটা দাও তো।
0: এইটা?
1: হ্যাঁ হ্যাঁ
0: এই নাও।
1: হ্যাঁ
0: প্রায় হয়ে এসেছে না?

0: রোববার?
1: হ্যাঁ
0: এই সামনের রোববার?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা মাথা খারাপ হলো নাকি তোমার? এই রোববারই তো কম্পিটিশন, এত খাটাখাটনি করছে কিসের জন্য?
1: সে তো জানি, আসলে সেদিন
0: না না না না সেদিন আর কোনো প্ল্যান করতে পারবো না। এই শোনো, যদি কোনো মার্কেটিং এর ব্যাপার থাকে না, তুমি ওই বিটুনকে নিয়ে বেরিয়ে যাও, তোমার এসব উল্টো পাল্টা ব্যাপারে আমি নেই।
1: আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি কি কিছু বলেছি নাকি?
0: বলনি তো, কি করছো তখন থেকে? এই যাও তো যাও, কাজ করতে যাও, তখন থেকে শুধু ভেজর ভেজর।
1: ঠিক আছে, তুমি কাজ করো, আমি আসছি।
2: এইটা এবার জুড়ে দিতে পারলে কেল্লা হতে।
0: ও এই দেখো তো এইবারে কেমন হয়েছে। কি গেল কোথায়? এ বাবা, রিয়া চলে গেল নাকি? ইস, হে, কি কিছু বলছিল বোধহয়। এ হে, একেবারে ভুল হয়ে গেল। যাক গে, ও যাই, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আবার।

0: রোহনদা, এই রোহনদা, কি ভাবছেন বলুন তো এত মন্দির? ঘুড়ি কি এবারও মাথা ঘুরিয়ে দিয়েছে?
1: না, ঠিক তা নয়। আসলে কি জানো সীমা, আমার এই ঘুড়ি প্রীতিটা না মাঝে মাঝে একটা অশান্তি ডেকে আনে।
0: বুঝেছি, বৌদির সঙ্গে ঝগড়া করেছেন নিশ্চয়ই। কিন্তু রোহনদা, বৌদি তো আপনাকে ঘুড়ি তৈরির ব্যাপারে বেশ সাহায্যই করেন।
1: হ্যাঁ, তা তো করে। সত্যি কথা বলতে কি, তোমার বৌদি এত সাহায্য করে বলেই না আমি আমার এই প্যাশনটাকে বজায় রাখতে পেরেছি। তবে কি জানো, মাঝে মাঝে নিজের অজান্তেই বড় রূঢ় হয়ে পড়ি ওর ওপর, পরে নিজেরই খুব খারাপ লাগে। আচ্ছা শোনো, ওই বাঁদিকের টেবিলের ওই ফাইলটা দাও তো।
0: এইটা?
1: হ্যাঁ হ্যাঁ দাও।
0: রোহনদা, আপনি না আপনার এই প্যাশনটা তো একদম অফিসেও ছড়িয়ে দিয়েছেন দেখছি। অজয় সমীরণ অনেকেই এই ঘুড়ি ফেস্টিভ্যালে নাম দিয়েছে।
1: তবে ওদের কারুরই তো আর আমার বউয়ের মতো বউ নেই, অতএব কম্পিটিশনে আমিই জিতবো।
0: সত্যি, রিয়া বৌদির কোনো তুলনাই নেই। তা নিশ্চয়ই আসছে রোববারে বৌদির সঙ্গে কোথাও যাবার প্ল্যান করেছেন?
1: না না, সামনের রোববারে কম্পিটিশন না, কোথায় যাব?
0: এ কি, সামনের রোববারই তো 3 তারিখ, আপনাদের বিবাহ বার্ষিকী না?
1: ও হো, তাই তো, হে একদম ভুলে গেছি। ও হো, এইবার বুঝেছি, সকালে রিয়া ওই কারণেই বলছিল রোববার সন্ধেবেলা ফ্রি আছে কিনা, আর আমি কিনা রাগারাগি করলাম।
0: রোহনদা, আপনিও পারেন, ঘুড়ির পাগলামিতে বিয়ের তারিখটাই ভুলে গেছেন।
1: এই দেখো সীমা, এই তুমি আমাকে এ যাত্রা উদ্ধার করে দাও। আচ্ছা রিয়া কি ভাববে বলতো? বেচারা আমার ঘুড়ির ব্যাপারে এত হেল্প করে, আর আমি কিনা ওই।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিছু ভাববেন না। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে বৌদির জন্য একটা গিফট কিনে নিন, আর রোববার রোববার বৌদিকে সারপ্রাইজ দিন, দেখবেন বৌদি খুশি হবেন।
1: আচ্ছা বেশ, তুমিও তাহলে আমার সঙ্গে চলো না, একটা সুন্দর গিফট বেছে দাও।
0: আমি?
1: হ্যাঁ,
0: আমার যে আজকে অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হবে রোহনদা, অনেক কাজ বাকি আছে।
1: দূর ছাড়ো তো, কালকে এসে করবে, স্যার তো আর তোমায় ফাঁসি দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি কিছুটা কাজ আমাকে দাও, আমি না হয় কিছুটা ম্যানেজ করে দিচ্ছি।
0: থ্যাংক ইউ রোহনদা।

0: মিটুন, তোমার দাদাকে একটু হেল্প করো না। কি যে শুরু করেছে কদিন ধরে, নাওয়া খাওয়া সব ভুলতে বসেছে।
1: দাদার এই ঘুড়ি পাগলামের চোটে না বাড়ির সবার নাওয়া খাওয়া বন্ধ হতে বসেছে বৌদি। তা ঘুড়ি কদ্দূর হলো, মান্দা দেওয়া হয়ে গেছে?
0: সত্যি অবাক লাগে, তোমার দাদা এত ঘুড়ি পাগল আর তুমি ব্যাপারটাকে যেন পাত্তাই দাও না।
1: দাদা যে কি পাগলামি করে আমি বুঝি না। গতবার যখন ড্রাগন ঘুড়িটা কাটা পড়ল, দাদার সব ঝাল পড়ল পরিমলদার উপর। এবারও দেখবে পরিমলদাই ঝাড়টা খাবে।
0: তা কি করা যাবে বলো? তোমার দাদা তো বারবার লাটাইটা ঠিক মতো ছাড়তে বলেছিল, পরিমলই তো সময় মতো ছাড়তে গোটাতে পারছিল না।
1: অত তাড়াতাড়ি লাটাই গোটানো যায় না।

0: আর হয় না, একটা ঘুড়ি ওড়ার পিছনে 4টে ফোর্স কাজ করে, তা জানো?
1: এই কথাটা সেদিন তোমার দাদাকেও জিজ্ঞেস করেছিলাম। আচ্ছা বিটুন, ঘুড়ি আকাশে ওড়ে কিভাবে বলতো?
0: ঘুড়ি ওড়ার মেকানিজমটা তো বেশ জটিল, তবে সংক্ষেপে যেটা বলতে পারি তা হলো লিফট, ওয়েট, ড্র্যাগ আর থার্স্ট, এই 4 রকমের ফোর্স বা বলের কম্বিনেশনে কোনো জিনিস ওড়ে।
1: শুনে তো মনে হচ্ছে লিফট বোধহয় উপরের দিকের বল, যেটা ঘুড়িকে বাতাসে ঠেলে উপরে পাঠায়, তাই তো?
0: একদম ঠিক বলেছ। ঘুড়ির উপরের বাতাসের চাপ নিচের বাতাসের চাপের চেয়ে কম হয়, যার জন্য এই লিফট বলটা তৈরি হয়। আর একইভাবে ওয়েট হচ্ছে নিচের দিকের টান, যা হয় অভিকর্ষজ ত্বরণের জন্য।
1: ও, আর বাকি দুটো বল, ড্র্যাগ আর থার্স্ট, সে দুটো কি কাজ করে?
0: ঘুড়ির সঙ্গে বাতাসের সংঘর্ষের জন্য সামনে ও পিছনে বাতাসের চাপের যে পার্থক্য হয়, তার থেকে ড্র্যাগ বলটা তৈরি হয়। এই বলটা ঘুড়িকে পিছন দিকে টানতে থাকে।
1: তাহলে থার্স্ট বলটা নিশ্চয়ই ঘুড়িকে সামনের দিকে ঠেলতে থাকে, তাই তো?
0: ঠিক তাই। আসলে ঘুড়ির সুতোর টান, বাতাসের গতি আর নিচে যে ঘুড়িটাকে কন্ট্রোল করছে তার এগোনো পিছনো, সব মিলিয়ে এই থার্স্ট বলটা তৈরি হয়।
1: আচ্ছা বিটুন, এরোপ্লেন আর ঘুড়ি ওড়ার মেকানিজম এক?
0: হ্যাঁ, বেসিক ব্যাপারটা তো একই, তবে এরোপ্লেনে এই থার্স্ট ব্যাপারটা তৈরি করে ইঞ্জিন। আর যা বলছিলাম, একটা ঘুড়িকে প্রথম তুলতে গেলে এই লিফট ফোর্সটাকে ওয়েট ফোর্সের থেকে যেমন বেশি হতে হয়, তেমনি ঘুড়ি সুষ্ঠুভাবে চলতে গেলে এই 4টে ফোর্সের কম্বিনেশনটাও ঠিক ঠিক থাকতে হয়।
1: এইবার বুঝতে পারছি, ঘুড়ির সুতোর কন্ট্রোলটা সেই জন্যই এত জরুরি।
0: আমি তো বুঝতে পারছি না, দাদা একটা মোটরাইজড থ্রেড ওয়াইন্ডার কিনছে না কেন? সব সমস্যার সমাধান হয়ে যাবে।
1: সেটা আবার কি?
0: দেখেছো, ঘুড়ি নিয়ে এত মাতামাতি করো, অথচ দরকারি জিনিসটারই খোঁজ রাখো না।
1: মোটরাইজড থ্রেড ওয়াইন্ডার মানে ওই লাটাইয়ের কাজটা অনেকটা অটোমেটিক হবে, তাই তো?
0: ঠিক তাই। আর এই যানচালিত লাটাই ব্যাপারটাতে দাদার মতো ঘুড়ি পাগল লোকেরা না একদম পাগলা হয়ে গেছে।
1: তা জিনিসটা আবিষ্কার করলো কে?
0: এক গুজরাটি ভদ্রলোক, পরেশ ভাই কস্তুর ভাই পাঞ্চাল।
1: হ্যাঁ, গুজরাটিদের মধ্যে ঘুড়ি ওড়ানোটা তো খুব জনপ্রিয় শুনেছি। ওদের ওখানে তো কাইট ফেস্টিভ্যাল দেখতে দেশ বিদেশের লোক আসে।
0: হ্যাঁ হ্যাঁ, আসে। আর সেই কারণেই তো এই আবিষ্কারটা ওখানে সাড়া ফেলে দিয়েছে। দাদার মতো ঘুড়ি পাগল লোকগুলো এই যন্ত্রটা হাতে পেয়ে না আরও পাগল হয়ে গেছে। আর পাঞ্চালজি দুটো ওয়ার্কশপ আমেদাবাদে চালান, যাদের মধ্যে একটা তো দিন রাত এই মোটরাইজড লাটাই তৈরি করে চলেছে।
1: দেখো, জিনিসটা শুনতে কত সাধারণ, কিন্তু কত মানুষকে আনন্দ দিচ্ছে।
0: এইসব ছোটোখাটো আবিষ্কারগুলো হয়তো বিশাল সাংঘাতিক কিছু নয়, অনেকটাই গ্রাসরুট লেভেলের, কিন্তু যাঁরাই করেছেন তাঁদের প্রতিভা আর উৎসাহের প্রমাণ কিন্তু ভালো পাওয়া যায়।
1: এই আচ্ছা বিটুন, একটা কাজ করতে পারো?
0: কি বৌদি?
1: আমাকে একটা এই জিনিস কিনে এনে দাও না।
0: ও বুঝেছি, সামনের রোববারে তো বিবাহবার্ষিকী, দাদাকে প্রেজেন্ট করবে, তাই না?
1: রোববার সকাল থেকে তো ঘুড়ির কম্পিটিশন শুরু হয়ে যাবে, তখন দিয়ে লাভ নেই, শনিবার দিন দেব। তুমি তার আগে ব্যবস্থা করো কিন্তু।
2: থ্যাংক ইউ সীমা, তুমি আছো বলেই না এই শাড়ি কিনতে সাহস পাচ্ছি, নয়তো একা একা না এসব আমার দ্বারা হয় না।
3: কিছু চিন্তা করবেন না রোহনদা, সব ঠিক হয়ে যাবে। চলুন এই সামনের দোকানটায় ঢোকা যাক, এদের শাড়ি স্টক বেশ ভালো।
2: হ্যাঁ চলো চলো চলো।
4: আসুন ম্যাডাম, আসুন স্যার। হ্যাঁ বসুন, বলুন কেমন শাড়ি দেখাবো।
3: রোহনদা, বৌদির জন্য একটা কাঞ্জিবরম দেখি।
2: দেখো।
3: হ্যাঁ, আপনি বেশ ভালো দেখে কাঞ্জিবরম বা সাউথ কটন এগুলো একটু দেখান তো।
4: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কাঞ্জিভরম, সাউথ কটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এই শাড়িগুলো কোনটা পছন্দ হয় দেখুন।
3: এই যে এই হলুদ আর লালের কম্বিনেশনটা, এটা খারাপ না। রোহনদা দেখুন তো, বৌদিকে এটাতে মানাবে না?
2: হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তাছাড়া ম্যাডাম দেখুন,
4: এই নীল হলুদের কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর, আর ধারের এই টেম্পল বর্ডারগুলো দেখুন।
3: সে তো সাউথের যে কোনো শাড়িতেই থাকে, পিওর সিল্ক, সাউথ কটন সবইতেই।
2: টেম্পল বর্ডার, আচ্ছা নামটা এরকম কেন?
3: এই শাড়িগুলোর পাড়গুলো খেয়াল করুন, পাড়ের ডিজাইনগুলো অনেকটা মন্দিরের চূড়োর মতো। সাউথের সব রকম শাড়িতেই এই ধরনের ডিজাইন দেখা যায়।
2: ও আচ্ছা।
4: ম্যাডাম, এই নীল সবুজ শাড়িটার টেম্পল বর্ডারগুলো একবার দেখুন, খুব সূক্ষ্ম আর খুব সুন্দর। দেখুন
3: উমা, দেখুন রোহনদা, এই চূড়োগুলিতে রঙের কন্ট্রাস্ট আর সুতোর প্যাচগুলো কি সুন্দর।
4: আমি তো আপনাকে তাই বলছি ম্যাডাম, এই শাড়িটার টেম্পল বর্ডারটা অন্য শাড়িগুলোর থেকে অনেক বেশি সুন্দর, আর এটা করা হয়েছে অটোমেটিক ওয়েভড ইনসার্শন টেকনিকে।
3: শুনেছি বটে, এই টেকনিকে টেম্পল বর্ডার দেওয়ার কাজ নাকি অনেক সহজ হয়ে যায়।
2: এই যে, এবং যাই হোক, এইসব বাজে কথা রাখো, তাড়াতাড়ি একটা শাড়ি বাছো, আমার অনেক কাজ আছে।
3: রোহনদা, আপনার সবেতেই বাড়াবাড়ি, এত তাড়াহুড়ো করলে কোনো কাজ হয়?
2: আরে কোনটা পছন্দ হলো? এই শোনো তো, এই যে এই নীল সবুজটা নি। হ্যাঁ, তোমাদের এই টেম্পল বর্ডারই শুধু নয়, এটার রঙের কন্ট্রাস্টটাও কিন্তু বেশ সুন্দর।
4: স্যার, আমি তো সেটাই বলছি আপনাকে, এই এত সুন্দর রঙের কন্ট্রাস্ট হলো করভাই লুম শাড়ি তৈরির বৈশিষ্ট্য।
3: আচ্ছা, এই অটোমেটিক ওয়েভড ইনসার্শন টেকনিক কি এখন সাউথের সব শাড়িতেই দেওয়া হচ্ছে?
4: না, সব শাড়িতে এখনও দেওয়া শুরু হয়নি, তবে যত শাড়িতেই দেওয়া হয়েছে দেখা গেছে এতে সময়, পরিশ্রম, খরচা সবই শুধু কমে গেছে তা নয়, অনেক কম লোক দিয়ে অনেকটা কাজ একসঙ্গে ওঠানো যাচ্ছে।
2: যাকে, এই যে শুনুন, এটা প্যাক আপ করে দিন আর বিলটা রেডি করুন। এই সীমা, চলো তো এক কাপ কফি খেয়ে তারপর ট্যাক্সি ধরবো, অনেক কাজ আছে।
3: উফ, দাঁড়ান না। আচ্ছা দাদা, ওই গোলাপি সবুজ শাড়িটা, এটা একটু দেখান না।
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
4: এই যে শুনুন শুনুন, আপনাদের এই বিশেষ ওয়েভড ইনসার্শন টেকনিক কি আবিষ্কার করেছেন বলুন তো? এরপর থেকে তো দেখছি শপিং করতেই ভয় লাগে, শাড়ির দোকান থেকে তো আর বেরোনোই যাবে না।
2: তামিলনাড়ুর এক ভদ্রলোক, নাম পিএল ভানুমূর্তি।
4: ও,
2: ভদ্রলোক এই কারণে সৃষ্টি সম্মান পেয়েছেন।
3: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সেদিন একটা ম্যাগাজিনে দেখেছিলাম বটে, এই আবিষ্কারের ফলে নাকি বস্ত্র বয়ন শিল্পে একটা বিপ্লবের সূচনা হয়েছে।
4: তাহলে ম্যাডাম, এই শাড়িটাও প্যাক করে দিই?
2: হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দিন।
4: হ্যাঁ অবশ্যই।
2: এই সীমা, আর ভালো লাগছে না, বেজায় কফি খেতে ইচ্ছে করছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি চলো তো।
3: আরে যাচ্ছি, চলুন চলুন চলুন। দাদা, আপনি এই শাড়িটাও প্যাক করে দিন, আপনাদের এখানে আসাতে অনেক কিছু জানতে পারলাম।
4: ধন্যবাদ,
3: বেশ ভালো লাগলো,
4: আবার আসবেন।
3: আর রোহনদা, দেখুন আপনি বৌদিকে একদম নতুন ধরনের শাড়ি দিচ্ছেন, একেবারে হাতে গরম আবিষ্কার।
2: হ্যাঁ, এখন তোমার বৌদি প্রসন্ন হলেই হয়।

0: ইরিয়া, কেমন লাগছে? সারপ্রাইজটা কেমন দিলাম বলো?
1: সত্যি আমার খুব ভালো লাগছে। তুমি যা আজকের দিনটা সত্যি সেলিব্রেট করবে আমি কিন্তু ভাবিনি। এই রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর।
0: তবে তোমার বরটা খুব খারাপ নয়, কি বলো? আসলে আমার অনেক দিনের স্বাদ ছিল যে তোমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের অর্ডারটা দিতে তো দেরি আছে না?
1: তা আছে,
0: ততক্ষণ না একটু প্রেমের কথাই বলা যায়।
1: না ছাড়ো তো, আমার আরো কেন ভালো লাগছে বলো তো?
0: কেন?
1: আজকের কম্পিটিশনে আমাদের ঘুড়িটা ফার্স্ট হতে।
0: হ্যাঁ, আমাদের ঘুড়িটা যেমন সবচেয়ে সুন্দর দেখতে হয়েছে, তেমনি একটা ঘুড়ি ওকে কাটতে পারেনি। সত্যি রিয়া, আমার না অসম্ভব ভালো লাগছে। কাইট ফেস্টিভ্যালের সর্বময় সম্রাট এখন এই রোহন চ্যাটার্জি।
1: তবে জেতার কৃতিত্ব কিন্তু কিছুটা বিটুনকেও দিতে হবে। ওই অটোমেটিক মোটরাইজড লাটাইটার ব্যবস্থা করলো বলেই তো অন্য ঘুড়িগুলো কাটাও সহজ হলো, আর তেমনি অন্য ঘুড়িগুলো থেকে সময় মতো সরেও আসা গেল।
0: না, বিটুনকে একটা ট্রায়াল ট্রিট দিতেই হবে। ও রিয়া, আমার যে কি আনন্দ হচ্ছে! এই দাঁড়ো, তোমার হাতটা একটু ধরি।
1: ধুস, যত অধিক্ষেতা, সবাই দেখছে না?
0: দেখুক গে, ঘুড়ির সম্রাট যা ইচ্ছে তাই করতে পারে। প্রজারা যদি সম্রাটকে দেখে তাকে অনুসরণ করতে চায় তো করতে পারে। এই শোনো, আচ্ছা আমার ক্রেডিট কার্ডটা তোমার কাছে না?
1: তোমার ক্রেডিট কার্ড?
0: হ্যাঁ,
1: তো আমার কাছে থাকতে যাবে কেন?

0: কোথায় রেখেছো দেখো?
1: এই পকেটে।
0: হ্যাঁ ভালো করে দেখো।
1: না নেই, নেই তো, এই এই পকেটেও নেই। এই না না নেই। এই শোনো না, তোমার ওই সবুজ প্যাকেটটা দেখো তো।
0: প্যাকেটে দেখবো?
1: হ্যাঁ দেখো না।
0: প্যাকেটে থাকতে যাবে কেন?
1: দেখোই না।
0: আরে এটা কি? উমা শাড়ি? এ শাড়িটা কার?
1: রোহন চাটুজ্জের মিষ্টি বউয়ের।
0: কি সুন্দর! এটা কেন কিনতে গেলে?
1: বাহ, বিবাহ বার্ষিকী বলে কথা, বউকে কোনো গিফট দেবো না তা কি হয়? তুমি কি করলে ভাবলে রিয়া?
0: না ঠিক তা নয়, তবে কি জানো, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আজকের তারিখটা ভুলেই গেছো।
1: পছন্দ হয়েছে শাড়িটা?
0: ভীষণ কাঞ্জি ভরম না। দাঁড়ান দাঁড়ান একটু খুলে দেখি। হ্যাঁ পাড়ের টেম্পল বর্ডারের রং আর কন্ট্রাস্টটা তো ভীষণ সুন্দর, আর সেলাইটাও অসাধারণ।
1: হবেই তো, এটা তোমার জন্যই বিশেষভাবে করা।
0: আহা,
1: সাউথের এক ভদ্রলোক পি এল ভানুমূর্তি মিষ্টি বউদের জন্য অটোমেটিক ওয়েফট ইনসার্শন পদ্ধতি আবিষ্কার করেছেন, আর যার ফলে এই সব অসাধারণ পাড় তৈরি করা যাচ্ছে, আর তার ফলে আমরা এই মিষ্টি বউদের স্বামীরা তার ফায়দা লুটছি।
0: তবে পাঞ্চালজির কথাও বলো, তোমার ঘুড়ির কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই গুজরাটি ভদ্রলোকই তো? সেই মোটরাইজড লাটাই আবিষ্কার করেছেন তো তিনি।
1: হ্যাঁ, আর আমার বউ আমাকে সেটা গিফট করেছে। ও, আই অ্যাম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড।
0: দেখো আমরা যে এত আনন্দ করছি, এর মূলে কিন্তু এই দুজন মানুষই, তাই না? আমরা তাদের চিনি না, জানি না, সেভাবে তারা হয়তো প্রচারের আলোতেও আসেন না, কিন্তু তাদের এইসব ছোট্ট আবিষ্কার এত সুন্দর আনন্দের মুহূর্তগুলো উপহার দেয়, কি বলো রোহন?
1: ঠিক বলেছ রিয়া, আসলে তোমার আমার মধ্যে যে একটা অশান্তির কালো মেঘ এসেছিল, এই মানুষ দুজন যেন অলক্ষ্যে থেকে তা কাটিয়ে দিলেন। আমার খুব ভালো লাগছে রিয়া, এই সুন্দর সন্ধ্যাটা যেন বারবার ফিরে আসে।

0: শুনলেন ধুলোমুঠি সোনামুঠি ধারাবাহিকের এই পর্ব। রচনা সায়েন্স কমিউনিকেটার্স ফোরামের পক্ষে কৌস্তভ চৌধুরী। অভিনয়ে প্রণব দেবনাথ, সৌরভ হালদার, পারমিতা সমাদ্দার, স্বাতী মুখোপাধ্যায় এবং সৌমিক বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ মনোজ কর। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক। এখন আধুনিক গান। প্রথমে উৎপলা সেন।

নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন সেতারে রাগ পরমেশ্বরী, বাজিয়েছেন সৌম্য আড্ড, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রদ্যুৎ পাল। সেতারে রাগ পরমেশ্বরী, শিল্পী সৌম্য আড্ড।

0: এতক্ষণ শুনলেন সেতারে রাগ পরমেশ্বরী, বাজিয়েছেন সৌম্য আড্ড, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রদ্যুৎ পাল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, গানে গানে একটু পরে।
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
2: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: গানে গানে আজ শাজাহান রিজেন্সি ছবির গান, প্রথমে অনুপম রায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান এবং সেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। এর আগে গয়ায় মহাবোধি মন্দিরে প্রার্থনায় অংশ নেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। ভারতীয় মৌসুম বিভাগ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরে অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে, অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের ওপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
1: हमारी सेनाओं ने सटीक हमले करके पाकिस्तान में स्थित आतंकी ढांचे को पूरी तरह से तबाह कर दिया। हमारी आर्मी और एयरफोर्स ने तो अपनी भूमिका निभाई ही, लेकिन जो भूमिका हमारी नेवी ने निभाई वो भी बहुत ही महत्वपूर्ण थी। हमारी नेवी पूरी ताकत के साथ अरब सागर में उस समय मौजूद, जिसने दुश्मन के मन में लगातार भय बनाए रखा और इसी का नतीजा ये हुआ कि पाकिस्तान की पूरी नौसेना डर कर अपने बंदरगाहों में दुबक कर बैठ गई।
0: প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নিয়মে পেট্রোল রপ্তানির উপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির উপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল রপ্তানির উপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। এদিকে দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন।
2: Regarding the efforts of the government to keep the price stable, Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
0: সরকার আগামী মাসের 1 তারিখ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলা আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারের সুষম এবং বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। মন্ত্রী বলেন যে, এই অভিযানকে খামারের, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা দরকার। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গত সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন। মহাবোধি মন্দিরে তিনি প্রার্থনায় অংশ নেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডি কে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্দারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেছেন। ডি কে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 21 হয়েছে। এর মধ্যে 7 জন পুনে শহরের এবং 14 জন পিম্পরি চিঞ্চওয়াড় এবং উরুলি কাঞ্চন এলাকার বাসিন্দা। এই ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডিকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে 22 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহানির্দেশক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ড্রোনের আঘাতে ভবনটির দেওয়ালে গর্ত তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আইএইএর একটি অনসাইট টিম ওই এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছে। রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, পরমাণু কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে যে কোনো ধরনের হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবথেকে বেশি ভোট যে দুই প্রার্থী পাবেন দ্বিতীয় পর্যায়ের ভোটে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দফায় মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের জন্য একজন প্রার্থীকে ন্যূনতম 50% ভোট পেতে হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে 21 জুন। ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে কঙ্গো এবং উগান্ডায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ডাব্লিউএইচওর প্রধান টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস। সংক্রমণের প্রেক্ষিতে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ফের খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। ঘেব্রিয়েসাস বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইবোলা মোকাবিলার প্রচেষ্টার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। ইবোলা সংক্রমণের মূল কেন্দ্র পূর্ব কঙ্গোর বুনিয়াতে তিনি বলেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা সংক্রমণের বিরুদ্ধে লড়াইকে কঠিন করে তুলছে। এদিকে কঙ্গোতে 900 জন ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 220 জন। অন্যদিকে উগান্ডায় 9 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। কেরালাম মাহে তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভের কিছু অংশে। অন্যদিকে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে কোঙ্কণ ও গোয়ায়। তামাক সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক বর্জন দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও নির্দেশে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। তামাকের ক্ষতিকারক প্রভাবের কথা তুলে ধরে এবছর নিকোটিন ও তামাক আসক্তি প্রতিরোধের বার্তা দেওয়া হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ আইপিএল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার তারা আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হলো। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। আর বেশি দেরি নেই, একেবারে অমর হয়ে উঠবে মানুষ। আজ থেকে মাত্র 200-250 বছর পরেই আবার বেঁচে উঠতে পারেন মৃত ব্যক্তিরা, এমনটাই নাকি দাবি করেছে আমেরিকার এক সংস্থা। ক্রায়োনিক্স ইনস্টিটিউট নামে ওই সংস্থার দাবি, তারা এমন এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণ শুরু করেছেন যার ফলে মৃত্যুর বহু বছর পরেও মৃত ব্যক্তি জীবন ফিরে পাবেন। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, এখনো পর্যন্ত ওই সংস্থায় 500টিরও বেশি দেহ হিমায়িত অবস্থায় রাখা হয়েছে। সংরক্ষিত মস্তিষ্কের সংখ্যাও 200-র বেশি। অমরত্বের প্রত্যাশায় অনেক মানুষ এই সংস্থায় নাম নথিভুক্ত করতে শুরু করেছেন। যদিও চিকিৎসা জগৎ সংস্থার এই দাবিকে ভুয়ো বলে উল্লেখ করেছে, তবে লক্ষণীয় যে এত বিতর্ক সত্ত্বেও জেফ বেজোসের মতো ধনকুবের এই সংস্থায় টাকা ঢেলেছেন। হিমালয়ে দেখা মিলল এক নতুন ধরনের সাপের প্রজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 ফুট উঁচুতে খোঁজ মিলেছে এই সাপের। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। কিন্তু কেন? কারণ তিনি বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ভীষণভাবে কাজ করেছেন। এই গবেষক দলে ভারত, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সদস্যরা ছিলেন। 2020 সালে তারা এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখতে পান। এই নতুন প্রজাতির সাপটিকে অ্যাঙ্গুইকুলাস নামক একটি নতুন বিভাগে রেখেছেন বিজ্ঞানীরা, যার অর্থ ছোট সাপ। ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চম্বা, কুলু, নৈনিতাল সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায় বলেই মিজোরাম বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন। একজন মেকআপ আর্টিস্ট একদিন অর্থাৎ 24 ঘন্টায় ঠিক কতজনকে সাজাতে পারেন? 5 জন, 10 জন কিংবা সর্বোচ্চ 15 জন। কিন্তু উত্তর যদি হয় শতাধিক, তাহলে নিশ্চয় চোখ কপালে উঠবে। এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মেরি ইয়ংগাই। তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। 26 বছর বয়সী মেরি আফ্রিকার দেশ সিয়েরা লিওনের বাসিন্দা। রূপসজ্জা শিল্পী মেরি একদিনে 100 জনকে সাজানোর লক্ষ্যমাত্রা রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি 24 ঘন্টায় 111 জনকে সাজাতে সক্ষম হন। এরই সঙ্গে মেরি 19 বছর আগের একটি বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন। একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষকে সাজানোর এই রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার মার্থা থিলারের দখলে। 2005 সালে একদিনে 96 জনকে সাজিয়ে তিনি এই রেকর্ডটি করেছিলেন। শরীরের 2টি কিডনি, পাকস্থলী, লিভার এমন সমস্ত অঙ্গ এসেছে দাতাদের কাছ থেকে। 1 বছরে লিয়াম কেরেডা এমনই এক বিরলতম অভিজ্ঞতা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একদল চিকিৎসক কেরেডার শরীরে 8টি অঙ্গের সফল প্রতিস্থাপন করে চিকিৎসা বিজ্ঞানে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফ্লোরিডার মিয়ামির হল্টস শিশু হাসপাতালে 9 ঘন্টার চেষ্টায় অভূতপূর্ব অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হয়েছে। আরও আশ্চর্যের ব্যাপার, লিয়ামের দিদি ডেলিলার শরীরেও 7টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। 7 বছরের দিদি এখন অন্যের শরীরের অঙ্গ নিয়ে দিব্যি নড়ে সরে বেড়াচ্ছে। তবে লিয়ামের পরিস্থিতি ছিল আরও জটিল এবং সংকটজনক। বহু বেছে অনেকেই ব্যবহার করে থাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কিন্তু তার মাঝেই যদি অস্তিত্ব মেলে ভাইরাসের, সম্প্রতি এমনই একটি গবেষণায় উঠে আসা তথ্য বাড়াচ্ছে আতঙ্ক। কি বলছে এই গবেষণা? সম্প্রতি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শাওয়ার হেড এবং টুথব্রাশের নমুনা পরীক্ষা করেন। মোট 92টি শাওয়ার হেড এবং 34টি টুথব্রাশের নমুনার পরীক্ষা চালানো হয়। তাতে যে তথ্য সামনে এসেছে, অবাক হয়েছেন গবেষকরাও। একগুচ্ছ নমুনা পরীক্ষা করার পর তাতে 600-এরও বেশি ভাইরাসের সন্ধান মিলেছে। স্বাভাবিকভাবে এই তথ্য প্রকাশ আসার পর উদ্বেগ শুরু হয়। যদিও বিজ্ঞানীরা জানিয়েছেন যেসব ভাইরাসের সন্ধান মিলছে সেগুলি মানব দেহকে আক্রান্ত করে না, এগুলি অন্য ব্যাকটেরিয়ার কোষকে সংক্রমিত করে কেবল। তবে এই ভাইরাসের খোঁজ বিজ্ঞানীদের কাছে একেবারেই নতুন। যদিও গবেষকরা এও জানিয়েছেন এই ভাইরাসগুলি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, এগুলো চিকিৎসা পদ্ধতিতে বিকল্প হিসেবে কাজে লাগবে বলেও তাঁরা আশাবাদী। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে শিশু মহল, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

0: শুরু হয়ে গেল শিশু মহল। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা স্টুডিওতে হাজির, সবাইকে অনেক অনেক আদর। যে বন্ধুরা কাছে আছে আর সেই সঙ্গে যে বন্ধুরা অনেকটা দূরে বসে আসর শুনছে, সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। বলো কি খবর, কেমন আছো? ভালো আছো তো? আচ্ছা দেখো না, আজকে বন্ধুরা এসেছে তার মানে তো ওরা কিছু শোনাবে, শোনাবে তো বটেই। ওরা এসে গান টান প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে, ওদের কাছ থেকে আমরা কি শুনব সেটা ওরা বলে দেবে। আর যে বন্ধুরা টেলিফোনে আসবে তারা প্রথমে ডায়াল করবে 0332213 1342, আর তারপর বলবে তোমার কি বলার আছে, তোমার মনের কথা শুনব, গান শুনব, কবিতা শুনব, কি রেডি হয়ে যাও সকলে, আর ডায়াল করো 2213 1342, আগে দিতে হবে 033, ঠিক আছে? গত সপ্তাহে তোমরা শুনেছ ছুটির ঘন্টা, ছুটির সকালে রোজ তোমাদের জন্য বাজছিল 10টা থেকে ছুটির ঘন্টা। কতটা ভালো লাগলো, কতটা এনজয় করলে, সেই সব কথা শুনতে তো ইচ্ছে করছেই তোমাদের কাছ থেকে। ঠিক আছে, সেই কথাও হয়ে যাবে তোমাদের সঙ্গে, আর ফাঁকে ফাঁকে কিছু জরুরি কথা, যে কথাগুলো তোমাদের মাঝে মধ্যে মনে করিয়ে দিতে হয়, সেই রকম কিছু কথাবার্তা তো এসেই পড়বে কথায় কথায় যেমন আসে। তবে আমরা যেটা শুরু করতে চাইছি সেটা হলো একটা আবৃত্তির আসর। প্রথমে একটু কবিতা শুনে নিই, তারপরে গান তো শুনবই, গানের বন্ধুরা এতক্ষণ ধরে প্র্যাকটিস করেছে, গান শুনবো না, গান তো শুনতে হবে। ঠিক আছে, আগে আমরা আবৃত্তির বন্ধুদের নিয়ে গোল হয়ে বসে পড়ি, তাহলে শুরু করি একটা আবৃত্তির আসর।
1: আমার নাম কৃতিকা শাসমল, আমি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা একটি মোরগের কাহিনী বলবো। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ। ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার! অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে, প্রত্যেকবারেই তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল, একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।
0: বাহ, খুব সুন্দর হয়েছে কৃতিকার আবৃত্তি, খুব ভালো। সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করল ছোট্ট বন্ধু কৃতিকা। আর এবারে কে আসছে দেখি, আর এক বন্ধু এসো, পাশে যে আছো চলে এসো, বলো, তারপর আমরা টেলিফোনের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো।
2: আমার নাম বিনম্র সামন্ত, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা সুচিকিৎসা বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নসীনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেশে বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্স রে করে দেখি রোগটা কেমন, কঠিন কি না, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে অক্সিজেনটা পরে, তারপরেতে দেখব এরক থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন তর, ধন্য রে ডাক্তারি।
0: বা, পরপর সুকান্ত ভট্টাচার্যের কবিতা শুনলাম। এবারে যে বন্ধু বলল তার নামটা কি সুন্দর, বিনম্র, খুব ভালো।

0: হ্যালো
1: হ্যাঁ বলো বলো।
0: আমি হাওড়া জেলা থেকে অর্ষিতা, আবার অর্ষিতা করছি।
1: বেশ বেশ বেশ, বলো কি বলছো বলো।
0: আমি একটা কবিতা বলবো।
1: কবিতা বলবে? বলো বলো, বলে ফেলো।
0: নমস্কার, আমার নাম ঐশী চক্রবর্তী, আমি একটা কবিতা বলবো, চাঁদের বিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আজ যে ছিল চাঁদের বিল, আজ যে ছিল চাঁদের কলায় চরকা কাটা বিল, পুরানে তার বয়স লিখেছিল 400,000 কুট। সাদা সুতো যাই বলেছে হইনা বুনার সারা, পঞ্চলতা ধরবে সকাল হাজার কোটি তারা।
1: হয়ে গেল তো? বেশ বেশ বেশ, ঠিক আছে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি স্কুলে পড়ো? কোন ক্লাস? ও, তোমার স্কুল কবে খুলছে? হ্যাঁ, কাল থেকে স্কুল, সেই জন্যই তো আমাদের ছুটির ঘন্টা আমরা বন্ধ করলাম, আর তোমাদের কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, খুব ভালো। ঠিক আছে, আজকে টাটা টাটা, আবার কথা হবে পরে, কেমন?
0: হ্যাঁ।

আচ্ছা, তোমরা তো অনেকেই সাইকেল চালাতে পারো, নিজের সাইকেল আছে নাকি? জানো তো, তোমার সাইকেলের জন্যও বিশ্বজুড়ে একটা দিনকে আলাদা করে পালন করা হচ্ছে। দিনটাকে বলা হয় বিশ্ব সাইকেল দিবস, ইংরেজিতে আমরা কি বলি ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। সাইকেল জিনিসটার গুরুত্ব কিন্তু অনেক, শুধু যে তুমি চালাতে ভালোবাসো তাই নয়, সবাই ভালোবাসে সাইকেলকে। দেখো, সাইকেল কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত উপযুক্ত একটা যান, দামটাও অনেকেরই সামর্থ্যের মধ্যে, আর সাইকেল ব্যবহারের অনেক অনেক সুফল রয়েছে। সাইকেল চালালে শরীর ভালো থাকে, ব্যায়ামের একটা খুব ভালো ফর্ম হলো সাইকেল। সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানো তো। তো কবে বিশ্ব সাইকেল দিবস? 3রা জুন, তার মানে আগামী সপ্তাহে। 2018 সালে বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়েছিল, সেই থেকে সারা বিশ্বে 3রা জুন পালন করা হচ্ছে এই দিনটা। তোমরা তো বুঝতেই পারো, প্রযুক্তি যত বিকশিত হচ্ছে, আমাদের যত নানান বিষয়ে উন্নতি হচ্ছে, তত যানবাহনের ব্যবহার তো দিন দিন বাড়ছে, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলছে। পেট্রোল ডিজেল চালিত যে যানবাহনগুলো আমাদের চারপাশে চলছে, তার থেকে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে সাইকেল, দেখো, একটা এমন ভালো বিকল্প যেটা পরিবেশের কোনো ক্ষতি করছে না, তাই না? এর থেকে কোনো খারাপ গ্যাস বেরোচ্ছে না, চারপাশটা নোংরা করছে না, বায়ু দূষণ হচ্ছে না। এইরকম একটা সুন্দর যান যেটা চারপাশকে দূষিত তো করেই না, বরং স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব ফেলে, ওজন কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে, এইরকম অনেক অনেক ভালো গুণ রয়েছে সাইকেলের। তাই সকলকে সাইকেল চালানোর ব্যাপারে উৎসাহ দেওয়া হয়, আর সাইকেলের এই গুরুত্বের কথা, তারই ভালো দিকগুলোর কথা সকলকে জানানোর জন্য, সাইকেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করার জন্য 3রা জুন পালন করা হয় বিশ্ব সাইকেল দিবস। থাকবে তো মনে এখন থেকে?

0: কবিতা বলবে বলে আমার পরের বন্ধু রেডি হয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছে চুপটি করে। না না, এবার বলো বলো বলো বলো, নাম বলো তোমার।
1: আমার নাম অদিত্রি পল্লে, কাজী নজরুল ইসলামের লেখা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকু মনে ওঠো রে, ওই ডাকে জুঁই শাকে ফুলকুকি ছোট রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনো ওই রামা হই, তেজিনী করে ভিড় ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলিহাল তুলিপাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ঢৌ খুকি জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে।
0: বা বেশ হয়েছে, আদিত্রি না, আদিত্রি পল্লে কাজী নজরুল ইসলামের কবিতা বলেছে। ওর পর যে বন্ধু এগিয়ে এসেছে আমার কাছে, সেও বোধ হয় মনে হচ্ছে নজরুলের কবিতাই বলবে কি, তাই তো? ভুল বললাম না ঠিক বললাম? দেখি তো,
2: আয়ুষী হালদার, আয়ুষী কবি কাজী নজরুল ইসলাম, কবিতা নবার নামটা পড়া
0: বলো।
2: একে কে এক বাবা কোথায় দেখ, দুয়ে কে দুই নেই কো একটু শুই, তিনে কে তিন উহু গেছি আলপিন, চারে কে চার ওই ঘরে আচার, পাঁচে কে পাঁচ হুই দেখ কুলের গাছ, ছয়ে কে ছয় বাবা গুড বয়, সাতে কে সাত পণ্ডিত মশাই কাত, আটে কে আট আমি বড় লাট, নয়ে কে নয় আর একটু ভয়, দশে কে দশ বাবা আপিস, ব্যাস
0: ব্যাস হয়ে গেল নবার নামটা পড়া, এইবার দে ছুট। কাজী নজরুল ইসলামের কবিতা শুনিয়ে দিয়েছে আয়ুষী সুন্দর করে। টেলিফোনের বন্ধু কি বলবে দেখি তো। হ্যালো,
3: হ্যাঁ হ্যালো,
0: বলো কে বলছো?
3: আমি সমুদ্রগড় থেকে দিয়া বসাক বলছি।
0: দিয়া? আচ্ছা, দিয়া কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস 3 তে পড়ি।
0: ক্লাস 3, বাহ, তোমারও কি কাল স্কুল খুলে যাবে?
3: হ্যাঁ।
0: কি করলে এই ছুটিটা একটু বলো না।
3: আমি আজকে একটি কবিতা পড়ব।
0: হ্যাঁ, আজকে তো কবিতা বলবে, আমরা সবাই শুনবো। বলছি এই ছুটিটা, গরমের ছুটিটায় কি করলে, স্পেশাল একটু কি করলে?
3: মামার বাড়ি এবং মাসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম।
0: আচ্ছা, আর
3: আর আর আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান হয়েছিল।
0: বাহ, খুব ভালো। সেই অনুষ্ঠানে তুমি কিছু করেছিলে?
3: হ্যাঁ করেছিলাম।
0: কবিতা বলেছো?
3: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, এখন কবিতা শুনবো তোমার কাছে, শোনো।
3: সব পাত্র কবি সুকুমার রায়, শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন, বুঝছি বলছি মশাই, ধনী ছেলে অধ্যাবসায় মিষ্টিবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে, বিষয় আসল গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায়, মানুষ তোলায় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার, আরেকটা সে তৈরি ছেলে যার করে নোট ক্যাচিং জেলি, কনিষ্ঠ যে তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায়, গঙ্গারাম তো কেবল ভোগে পেটের জ্বর আর পান দুভোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, শ্যামলা হিল বনগ্রামে কি যেন হয় গঙ্গারাম।

0: যাহোক, এবার পাত্র পেলে। এমন কি আর মন্দ ছেলে। নমস্কার।
1: বাহ, সুন্দর হয়েছে দিয়ার কবিতা, খুব সুন্দর।

কবিতার বন্ধুরা যেমন তৈরি, তেমনি তৈরি গানের বন্ধুরা। কিন্তু সবার জন্য এবার আমি একটা সুন্দর গান শোনাই, শোনো তো দেখি কেমন লাগে।

0: এসে গেছে এরই মধ্যে ছোট্ট বন্ধু টেলিফোনে। হ্যালো,
1: আমি সরোজিনী বলছি।
0: সরোজিনী?
1: সরোজিনী।
0: ও বাবারে, তুমি কোথায় থাকো? বাগনানে থাকো। বলো কি করবে আজকে, বন্ধুদের কি শোনাতে চাইছো বলো?
1: দেখে চুলে নমস্কার
0: হয়ে গেল। বাহ, বেশ হয়েছে, সুন্দর। ঠিক আছে, আজকে টাটা, আবার কথা হবে পরে।
1: ঠিক আছে।

0: আবৃত্তি রাসুরের পরের বন্ধুকে ডেকে নি, আগে নাম বলো।
1: আমার নাম সায়ন্তনী বিশ্বাস, কবি সুকুমার রায়, কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অর্ধবসাই, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।
0: এই সৎপাত্রের খবর একটু আগে টেলিফোনে দিয়া দিয়েছিল, আর দেখো না কি কাণ্ড, আমার স্টুডিওর বন্ধু এই কবিতাটাই শুনিয়ে দিল। বাক্য ভালো, দিব্যি হয়েছে। একটু আগে আমরা সাইকেলের কথা যখন বলছিলাম, তখন বলছিলাম সাইকেল সব দিক দিয়ে ভালো, সাশ্রয়ী, শরীর ভালো রাখে, পরিবেশ ভালো রাখে। এই পরিবেশের কথা যখন উঠেই পড়েছিল, তখন একটুখানি মনে করে নি, সামনের সপ্তাহে আরেকটা দিন আসছে, যেমন 3 তারিখে আসছে ওই বিশ্ব সাইকেল দিবস, তেমনি তার পরে পরেই সেই দিনটা আমাদের সামনে এসে দাঁড়াবে। এই দিনটা সম্পর্কে আমার বন্ধুরা সবাই ওয়াকিবহাল, কারণ এই দিনটার যে ভাবনা, যে তাৎপর্য, সেটা শুধুমাত্র যে বড়দের তাই নয়, ছোটদেরও বটে। 5ই জুন, প্রতি বছর 5ই জুন আমাদের ভাবতে শেখায় পৃথিবী বলে যে জায়গাটায় আমরা আছি, যেখানে আমরা থাকি, তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, তার পরিবেশের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক, আমরা সেখানে বাস করেও তার থেকে মুখ ফিরিয়ে রাখি। বিশ্ব পরিবেশ দিবস, 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটা আমাদের বারে বারে দৃষ্টি ফিরিয়ে দেয় পরিবেশের দিকে। আমাদের তো বুঝতে হবে, আমাদের তো ভাবতে হবে, নিজেদের ভালোর জন্যই এই পরিবেশটার কথা ভাবতে হবে। পরিবেশ বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু এই ভাবনায় এখন বিপর্যস্ত, কি হবে আগামী দিনে। পৃথিবী নামের এই গ্রহটা ঠিকঠাক থাকবে, বাঁচবে, বাঁচবে মানুষ, প্রাণী, সকলে ভালো থাকবে, যেভাবে আমরা মানে মানুষেরা প্রতি মুহূর্তে দূষিত করছি আকাশ বাতাস সব কিছু, গোটা পরিবেশ, তাতে পৃথিবীর মেরুতে জমে থাকা যে বরফ তা নড়ে উঠছে, গলতে শুরু করছে, নদী সমুদ্রের জলস্তর বাড়ছে, আর যেভাবে বাড়ছে তাতে কিছুদিনের মধ্যে এরকম একটা আশঙ্কা সবাই করছেন, পরিবেশবিদরা করছেন, বিজ্ঞানীরা করছেন, যে সমুদ্র পাড়ের শহরগুলো কিন্তু ডুবে যেতে পারে। অত্যধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমনভাবে সেগুলো নিঃসরণ হচ্ছে যে সেটা ওজন স্তরকে ভেঙে দিচ্ছে বাতাসের। এই ওজন স্তর কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে, জীবনকে অনেকটা ঢালের মতন করে আড়াল করে রাখে, বাঁচিয়ে রাখে বর্মের মতন। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো অচিরেই জমিতে আর সবুজ গাছপালা কিছু জন্মাবে না। তারই পাশাপাশি দেখো, জলের মধ্যে কম দূষণ, জলে এসে কত আবর্জনা মিশছে, কিভাবে জলের দূষণ কেড়ে নিচ্ছে জলজ প্রাণীর প্রাণ। ওই যে বললাম ভাবনা যেমন বড়দের, ভাবতে কিন্তু হবে তোমাদেরও। দেখো তো শব্দে কিভাবে কান ঝালা পালা হয়, এই শব্দ কি ক্ষতিটাই না করে, পরিবেশকে কতটা দূষিত করে। একে আমরা বলি শব্দ দূষণ, মানুষ বা প্রাণীদের যে এর থেকে কত রকমের অসুখ হচ্ছে এই তীব্র শব্দের কারণে, সেটা কিন্তু বারে বারে সকলকে সজাগ করার জন্য বলা হচ্ছে, অথচ আমরা বুঝেও বুঝতে পারছি না। আমরা শব্দ দূষণ বাড়িয়েই যাচ্ছি, আমরা জল দূষণ বাড়িয়েই যাচ্ছি, জলের মধ্যে ওই যে বললাম কারখানার দূষিত যত রকম বর্জ্য পদার্থ এসে মিশছে, নদীতে মিশছে, সমুদ্রের জলে মিশছে, জলজ প্রাণীরা মারা পড়ছে। জলের মধ্যে উদ্ভিদ থাকে, প্রাণীরা তো থাকেই, সবার সবার ক্ষতি হচ্ছে। তাহলে ভাবতে হবে তো তোমাদেরও, এখন থেকে জানতে হবে পরিবেশকে জীবনের উপযোগী করে কি করে রক্ষা করা যায়। ছোট্ট ছোট্ট ধাপ, ছোট্ট ছোট্ট পদক্ষেপ তোমরাও নিতে পারো। তোমাদের পাঠ্যসূচিতে এখন এই বিষয়টা রয়েছে। আমি জানি তোমরা এই বিষয়ে অনেকটাই জেনে ফেলেছ। তোমরা পরিবেশকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য, সবুজ রাখার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে পারো। এবং কাউকে যদি দেখো, হয়তো সে তোমার থেকে বড়, হয়তো তোমার বাড়ির কেউ, যদি দেখো যে কেউ কোনোভাবে পরিবেশকে নষ্ট করছে, তাহলে তুমি যদি তাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলো, আমার মনে হয় তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন। দেখো না চেষ্টা করে, ছোট্ট ছোট্ট পায়ে ছোট্ট ছোট্ট কাজ করে কিভাবে তুমি তোমার পরিবেশকে একটু একটু করে ভালোর দিকে, আলোর দিকে, সবুজের দিকে নিয়ে যেতে পারো। তবেই তো 5ই জুনের এই বিশ্ব পরিবেশ দিবসের ভাবনাটা সার্থক হয়ে উঠবে, তাই না?

0: আবৃত্তি শুনব পরের বন্ধুর কাছে।
1: আমার নাম জয়িত্রী সেন। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা বিয়ে বাড়ির মজা। বিয়ে বাড়ি, বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য, হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ, বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল, আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, যত সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য, মাংস পোলাও চপ কাটলেট লুচি এবং মিষ্টি, খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি, বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ধুক ধুক, হলুদিতে তৈরি সবাই, শাখ হাতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত, ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ, হঠাৎ পাওয়া গেল পথের মোড়ে গাড়ির শব্দ, হলুদ ধ্বনি উঠল মেতে, শাখ বাজল জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে, কোথায় বরের

0: থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে?
1: আমার নাম অভিপ্সা দাস, কবি সুকুমার রায়ের কবিতা বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাবদার। সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখবো সব? বলবে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গো গর্ধব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর? গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই? গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই? সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে? কেমন করে রাখবে টিকে মাথায় যাদের টাক পড়ে? ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়? কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই।
2: সুকুমার রায়ের কবিতা শোনালো অভিপ্সা, না তোমার নাম? বাহ, খুব ভালো হয়েছে, সুন্দর বলেছ। হ্যালো।
3: হ্যালো,
2: হ্যাঁ কে বলছো?
3: হ্যাঁ, এই যে আমার বড় বাবা বলবে। বলো।
4: নমস্কার।
2: নাম বলো।
4: আমার নাম হলো চন্দ্র ভট্টাচার্য।
2: আরেকবার বলো।
4: আমার নাম হলো সৌম্য ভট্টাচার্য।
2: আচ্ছা, কোন ক্লাস তোমার?
4: হ্যাঁ,
2: কোন ক্লাসে পড়ো?
4: আমি ক্লাস ফোরে পড়ি।
2: আচ্ছা বলো, কি বলবে?
4: আমি একটা কবিতা বলবো।
2: শুরু করো।
4: নাম হলো মটকুমাইতি বাটকুড়া রায়, কবি কাজী নজরুল ইসলাম।
2: বলো।
4: বাবুদের একটু ভুল হয়ে গেল, কবিতা হলো মটকুমাইতি বাটকুড়া রায়, কাজী নজরুল ইসলাম। মটকুমাইতি বাটকুড়া রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটো নিপিটে পায় ক্ষেত্রে চলে ক্ষেত্রে যায়। মটকু মাইটি বাটকুল রায় পায়ে পরে গাদ্দা বুট আর মোট্টি, পড়াইয়া চলে যেন গাঠরিয় মোট্টি, হুনুলুলু সুরে গায়ে গানু ধরটি, হাটি হাটি পাপা ডাইনের বাই। মটকু মাইটি বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামড়া, টুসকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা। দেখছে উল্টিয়ে সাত পাক দিগ বাজি খাই মটকু মাইতি বাটকুল রায়। নমস্কার। শোনো,

কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। কাউকে বলো না আরো একজন, নাম তার জানি না দিমাগ ভীষণ। ফর্সা মেয়ে সে ভারী ঘুমোর, ঝগড়া করে সে শুধু দিন ভোর। ফর্সা মেয়ে সে ভারী

0: এই সুন্দর গানটা শুনতে শুনতে আমার গানের বন্ধুরা স্টুডিওর মধ্যে গোল হয়ে বসে পড়েছে। আবৃত্তির আসরটা শেষ হয়ে গেল, এবারে বসছে একটা গানের আসর। শুরু করবে দেবাঞ্জনা, তাই তো?
1: আমার নাম দেবাঞ্জনা পাল, আমি একটি কবিরের ভজন শোনাচ্ছি।
0: শোনাও।

0: কবিরের ভজন শুনলাম আমরা, শোনালো দেবাঞ্জনা। দেবাঞ্জনার গান শুনেছি, এবারে ছড়ার গান নিয়ে আসছে, কে আসছে, নাম বলো তো তোমার।
1: আমার নাম উদিতা বিশ্বাস, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি,
0: গাও।

0: ছড়ার গান শোনালো উদিতা, তাই তো? তোমার নাম উদিতা। আচ্ছা, এবারে আমরা কি শুনবো? ভজন হলো, ছড়ার গান হলো, এবারে বলো নজরুল গীতি, তাই না? এসো, চলো এসো তুমি মাইক্রোফোনের কাছে। বলো আগে নাম বলো।
1: আমার নাম তিয়াশা নাথ, আমি একটি নজরুল গীতি গেয়ে শোনাচ্ছি।
0: শুরু করো।

0: নজরুল গীতি শোনালো পিয়াসা, পিয়াসা নাথ। দেখি তো টেলিফোনের বন্ধুর সঙ্গে অনেকক্ষণ কথা হয়নি। হ্যালো
1: হ্যালো, বলো
0: বলো

0: বুদ্ধি কবে দেবে এই স্কুল শেষ করে কলেজ যেতে হবে, মা বাবা যত বুদ্ধি আছে বাউলো উজাড় করে
1: বাবা হয়ে গেছে, ঠিক আছে, সুন্দর। ফোনের বন্ধুর কবিতাও তো শোনা হয়ে গেল, এবারে আবার স্টুডিওর বন্ধুর কাছে ফিরি নাকি? হ্যালো, না স্টুডিওতে এখন গুছিয়ে বসেছে সৃজিতা। সৃজিতা পুরো নাম টাম বলো, তারপরে কি গাইবে বলো।
2: আমার নাম সৃজিতা প্রামাণিক, আমি একটি ছড়ার গান গেয়ে শোনাচ্ছি।

0: সৃজিতা ছড়ার গান শোনালো সুন্দর করে। আসলে সময় তো ফুরিয়ে আসছে, দেখি একটু টেলিফোনের বন্ধুর সঙ্গে যদি কথা বলতে পারি। কে আছো টেলিফোনে? হ্যালো
1: হ্যালো পিসিমণি, আমি অরিত্র, পূর্ব মেদিনীপুর থেকে অরিত্র মান্না বলছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো কোন ক্লাসে পড়ো আগে বলো।
1: আমি ক্লাস ফাইভে পড়ি।
0: আচ্ছা, একটু বড় বন্ধু না? তাহলে একটু ভালো হয় গল্প দাদুর আসরে ফোন করলে। ঠিক আছে, আজকে বলো কি শোনাবে।
1: আমি একটা গান শোনাবো।
0: শোনাও, বেশি সময় নেই তো, চটপট।
1: Oh, my God.

টেলিফোনের বন্ধু, হারমোনিয়াম নিয়ে গুছিয়ে বসে গান শুরু করার আগেই যে লাইনটা কেটে গেল, তাহলে আর কি হবে, আবার পরের দিন চেষ্টা করো, কেমন? আজকে সময় যে একেবারেই শেষ। সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো। গরমে রোদ্দুরে টোটো করে ঘুরবে না, রোদের মধ্যে খেলাধুলো একদম নয়। আর ঝড় উঠলে, বৃষ্টি হলে তখনও কিন্তু একটু সাবধানে থাকবে। যদি রাস্তায় থাকো তাহলে কোনো একটা নিরাপদ জায়গায় দাঁড়াবে, কেমন? ভালো থেকো, আবার পরের সপ্তাহে অনেক গপ্প হবে। আদর, ভালোবাসা আর শুভেচ্ছা সব রইল তোমাদের জন্য। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি। আজকে টাটা।

শিশুমহল শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানের ভেলা আপনাদের সঙ্গে হৈমন্তী দেয়।

খাব খাব করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দেনা কুশাসন।

কাটলেট মাংস পোলাও, সব কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মন। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশ মোর, অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলি হার, রসগোল্লার হাড়ি আনো সেই রসে হইনি মগন, ওই আহা সেই

আমার পেটের মধ্যে তোর বাবা গো জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিভবে না বাবা গো দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা করি খাবো রে, টক টক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই, খাবো রে, হাতি খাই, ঘোড়া খাই, উট খাই, ভাড়া খাই, রাজা খাই, প্রজা খাই, খাবো রে, মাথা জিম জিম ভাই, ভেবে হিম হিম খাই, গোটা দুনিয়াটা ভাই, খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুকছে যারা, বাবা অম্বলে এই আগুনে নিভবে।

হ্যাঁ, সপ্তাহান্তে রোববারটা একটু খাবো খাবো করেই তো মনটা, সারা সপ্তাহের ডায়েট চার্ট ভুলে কিংবা নাকে মুখে গুঁজে ছোটার বদলে এই একটা দিন একটু জমিয়ে ভালো লাগার খাওয়া, ভালো মন্দ খাওয়া যাকে বলি আমরা। তবে হ্যাঁ, তার সঙ্গেই রয়েছে অম্বলের ভয়, আর তাকেও ছাপিয়ে খাবার অদম্য ইচ্ছে। মনে পড়ছে পরশুরামের সেই গল্পের কথা, জাঁকালো এক জমিদার নবাব পৌঁছেছেন এক রেস্তোরাঁয়। সেখানে তো নামি দামি হরেক খাবার, সবই জিভে জল আনা। একের পর এক তার রেসিপি জানতে চাইছেন তিনি, কিভাবে তৈরি হয়েছে তার পাক প্রণালী, কেমন স্বাদ ইত্যাদি। দীর্ঘক্ষণ পরে যখন বেয়ারা তার কাছে জানতে চান যে তিনি কোন পদটি চাইছেন, তখন তিনি তার অজীর্ণ রোগ, হজমের সমস্যা ইত্যাদির কথা জানিয়ে এক ফুঁয়ে নিভিয়ে দেন তার উৎসাহ, জানান এর কোনোটি তার পেটে সইবে না। এমন খাদ্য রসিকের গল্প ঘরে ঘরে। তবে হ্যাঁ, যা গরম পড়েছে তাতে জল, হালকা শরবত, বেলের পানা, ডাবের জল ইত্যাদির বিধানই দেন ডাক্তারেরা, তার সঙ্গে ঘোল, লস্যি ইত্যাদি। রয়েছে শরবতে ভাজা মশলার জল, ছাতুর শরবত, এমন হরেক পানীয়। আজকের গানের ভেলার ছোট্ট অবসরে তেমনই কিছু খাওয়া দাওয়ার গল্প, তার সঙ্গে ভালো লাগার তেমন কিছু গান।

0: আমি শ্রী ভজ হরে মান্না।
1: নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, সুপ্রভাত, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: আজকে রবিবারের দিনকে এত সুন্দর একটি বিষয় নিয়ে আসার জন্য প্রথমেই জানাই অজস্র ধন্যবাদ। আসলে বঙ্গজীবনের খাওয়া দাওয়ার যে ইতিহাসটা সেটা নিয়ে বলতে গেলে অনেক বলতে হয়।
1: ঠিকই।
2: তো খাওয়া দাওয়া এখন খেতে খাবো খো যাতে করুক পাগলা মন, কিন্তু একটু লোভ সম্ভ্রম করতে হয়। বড্ড গরমে ইচ্ছে করছে রবিবারের দিন করছি ব্যথা ঝোল আর ভাত খেতে, কিন্তু সেটা কতটা শরীর নিতে পারবে সেটাই
1: সঙ্গত হবে ঠিক
2: ব্যাপার আছে আর কি। আমি একটু গরমের বেশ কিছু খাবারের কথা বলি, এটা খুব ঘরোয়া একটা খাবার, এটা আমরা সবাই খাই, আমিও খাই। ভিজে ভাত, দিনের বেলা যে ভাতটা থেকে গেল সে ভাতটাকে যদি জল দিয়ে ভিজিয়ে রেখে দেওয়া হয়, তারপরে রাতের বেলা যদি একটু বাদাম বেটে বা একটু পোস্ত বেটে বা একটু ডাল বা চাল বেটে খাওয়া হয়, অপূর্ব লাগে কিন্তু।
1: আচ্ছা,
2: খুব ঘরোয়া একটা খাবার, আমার খুব প্রিয় একটি খাবার।
1: ভালো লাগলো জেনে।
2: বেলের পানা, বেলের পানা, আম পানা বা আম পোড়া সর্বোচ্চ তো আছে, অত কিছু করতে হবে, অত কিছু করতে হবে না। সিম্পল যে ফলগুলো রয়েছে সে ফলগুলোই যদি আমরা একটু আস্বাদন করি তাহলে আমাদের ফলটাও খাওয়া হলো, আমি মানে ফলের কাছে আমকেও আমেরও আস্বাদন নেওয়া হলো, আমার পেটটাকেও ঠান্ডা করা হলো। আর যত পারা যায় রিচ খাবারটা একটু না খাওয়া ভালো, জ্ঞান দিচ্ছি না কিন্তু এটা ভক্তভোগী বলে
1: একদমই তাই। আর খাবার রীতি তো বদলে বদলে যায়, জায়গা অনুযায়ী, ঋতু অনুযায়ী, পরিবেশ অনুযায়ী, রুচি অনুযায়ী খাদ্য সংস্কৃতি তো আলাদাই একটা চর্চার বিষয়। আমরা বলছি বারবারই শরবতের কথা, আখের রস, ডাবের জল ইত্যাদির কথা, ফলের রসের কথা। হরিদ্বারে জলজিরা বলে একটা হজমি জলের খুব চল আছে। এলাহাবাদ, বেনারসেও কিন্তু এই জলজিরা ফিরি করা একটা জীবিকার মধ্যে পড়ে। আসলে খাবার শুধু তো পেট ভরানো নয়, মন ভরানো নয়, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে কত জীবিকা, আর তাকে ঘিরে থাকে কত স্মৃতি। সেকালে আমাদের অনেকেরই সাদা কালো স্মৃতিতে ভেসে আসবে, শোনা কথায় হোক বা চোখের দেখায় হোক, আমসত্ত্ব, বড়ি, আচারের কথা। সে কোন এক কালে মা ঠাকুমারা রোদে দিতেন আচার, আমসত্ত্ব, বড়ি দেওয়ার অবসর ছিল। যারা তা চোখে দেখেছেন হয়তো অনেকটাই সেসব হারিয়ে যাওয়া এই সময়টায় দাঁড়িয়ে একটা মন কেমন করা অনুভূতি আমাদের ধীরে ধীরে গ্রাস করে ফেলে। আর ছোট্ট ছোট্ট খেলা, যারা সে সময় ছোট ছিল, চোর চোর খেলতে গিয়ে একটা ছড়া প্রায়ই উঠে আসতো, চিংড়ি মাছের চচ্চড়ি তাতে দিলাম ফুলবড়ি, ফুলবড়িটা গলে গেল সবাই মিলে এক পা তোলো। এই যে খেলার মধ্যে, দৈনন্দিন জীবনের মধ্যে খাদ্যের অনুষঙ্গ, এখানেই কোথাও সংস্কৃতিটা ধরা থাকে। চলে যাব একটি লোকগানে, সেখানে খাবারের আস্বাদন কেমন করে সম্পর্কের অনুভূতির স্তরে স্তরে জড়িয়ে যায় একটু শুনে নেব।

0: কলকাতা।
1: নমস্কার।
2: নমস্কার,
1: কে বলছেন?
2: বেহানা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: এই গরমে একটা অত্যন্ত সুন্দর খাবার হচ্ছে বেলের শরবত। আমার এখানে একটা বেল গাছ আছে, সেখান থেকে বেশ বড় বড় সুন্দর সুন্দর পাকা পাকা বেল ঠক ঠক করে মাটিতে পড়ছে, আর আমি সেগুলো নিয়ে এসে শরবত করে খাচ্ছি, এবং সেই তার সঙ্গে একটুখানি ফ্রিজ থেকে বরফ দিয়ে মিশিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে। সে অতি সুস্বাদু হচ্ছে, মনে হচ্ছে গরম কোথায় গেল চলে আমাকে কিছু একটা বলে।
1: ঠিক কথা, নিজের বাড়ির গাছের ফল সে তার একটা আলাদা স্বাদ।
2: হ্যাঁ, বাড়ির গাছের ফল, তাই জন্য সবাই বলছে নিয়ে আসি চল, সেইটাতে আমার খুব আনন্দ হচ্ছে। নমস্কার।
1: আসলে বাড়ির জিনিস, বাড়ির গাছেরই হোক বা হাতে তৈরি খাবার, তার একটা আলাদা স্বাদ। ওই যে বললাম, খাবার শুধুমাত্র পেট ভরানোর নয়, মন ভরানোরও বটে, আর তার সঙ্গে গোটা একটা সংস্কৃতি জড়িয়ে থাকে। ধরুন না কাসুন্দির কথা, আমরা তো প্রায়ই খেয়ে থাকি বিভিন্ন খাবারের সঙ্গে, সঙ্গত হিসেবে। আজকাল অনেক সময়ই আমরা কিনে খেতে বাধ্য হই, সেই অবসর, সেই সময় আমাদের হাতে হয়তো থাকে না, কিন্তু কোনো একটা সময়, সেই যে পুরনো সাদা কালো যুগের কথা বলছি, বৈশাখের মাঝামাঝি অক্ষয় তৃতীয়ার দিনে বাংলার পুকুর ঘাটে মেয়ে বউদের ভিড়, স্নান সেরে শুদ্ধ কাপড়ে নতুন গামছায় কালো সর্ষে ধুয়ে গামলার মধ্যে নিয়ে তাতে হলুদ, তেজপাতা, জিরে, ধনে, বারো রকম মশলা দিতে হতো। আম কাসুন্দি হলে তার সঙ্গে কাঁচা আম, ফরিদপুরে তাকে বলা হতো গিলা। পুকুরের স্বচ্ছ জলে বারবার সর্ষে ধুয়ে পরিষ্কার করতে করতে খুব আবছা গলায় মেয়ে বউরা বলতেন, চিনি চিনি মধু মধু হইয়ো, বারো বারো বৎসর থাইকো, হগ্গুলের ভালো দেখ। অর্থাৎ সকলের মঙ্গল কামনা, শুভ কামনা মিশে থাকত সেই খাবারের অনুসঙ্গে। একথা বলতে বলতে সর্ষে ধোয়ার পর পুকুর ঘাট থেকে নতুন গামছায় বাঁধা ধোয়া সর্ষে কাঁচা আম এনে অক্ষয় তৃতীয়ার রোদে উঠোনে মেলে দেওয়া হতো, আর পুকুরের জল বোঝাই পেতলের কলসিটিও রাখা হতো উঠোনে। সেই জলকে কিন্তু আর জল বলা যাবে না, বলতে হবে মধু। পরিষ্কার উনুনের আঁচে বসানো পেতলের হাঁড়িতে সেই মধু ঢেলে দেওয়ার খানিক পরেই জল ফুটতে থাকে। আগুনের জলকে ফুটিয়ে বাষ্প করতে করতে হাঁড়ির ভেতরে একটা নির্দিষ্ট মাপে তা পৌঁছয়। ততক্ষণে ঢেঁকি ঘরে ভেজা সর্ষে শুকোনোর পর কোটা শুরু হয়ে যায়, তার সঙ্গে মাপ মতো নুন ফেলে দেওয়া হয় পেতলের হাঁড়ির ফুটন্ত জলে। খেজুর গাছের ডাল পাতা ফেলে তার কাঠিটা পরিষ্কার করে জলের ভেতর ফুটন্ত সর্ষে আর নুন নাড়াচাড়া চলতে থাকে। স্নান সেরে পরিষ্কার কাপড় পরা একটু বয়স্ক গিন্নিরা এটা করতেন। তারপর চোখ জ্বালা করা ঝাঁজ। বেশ কিছুটা সময় কাটার পর পেতলের হাঁড়ি ভর্তি কাসুন্দি গোবর নিকোনো উঠোনে রাখা হতো, পরিষ্কার কাপড়ে ঢাকনা পড়ত। হাঁড়ির ভেতর থেকে হাতায় হাতায় ঝাঁঝালো সর্ষের জল তুলে দেওয়া হতো সেই ন্যাকড়ার উপরে। সেই সব রোদে শুকোনো সর্ষে অনেক পরে চেঁচে চেঁচে তুলে রাখা হতো মাটির নতুন ঘটে, তার মুখে নতুন খুরির ঢাকনা, তার উপর ন্যাকড়ার বাঁধন। এগুলো শিকে তুলে রাখা হতো। শিকে কাসুন্দির ঘট ঝুলে রইল। তিন দিন পর স্নান সেরে শুদ্ধ কাপড়ে বাড়ির মেয়েরা কাসুন্দির ঘট নামাবেন, সঙ্গে জোকার, উলুধ্বনি, শাঁখের শব্দ, হয়তো বা কখনো কখনো লৌকিক মন্ত্র কাসুন্দির ঘট নামিয়ে তার স্বাদ দিতে হতো। তারপর আবার কাসুন্দি ফিরে যেত শিকে প্রয়োজন মতো ব্যবহারের জন্য। এতটা শুদ্ধি, এতটা ভালো চাওয়া, এই সংস্কৃতিকে বহন করেই আমরা এগিয়ে চলি আমাদের প্রত্যেক দিনের যাপনে। তবে সেভাবেই কত খাবার আমাদের মন জুড়িয়ে দেয়, কিন্তু সবচেয়ে ভালো খাবার তার সন্ধান তো চলতেই থাকে।

0: হ্যাঁ, সব ভালোর চেয়ে সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলা গুড়, সে তো আমরা সবাই জানি। তার অপেক্ষাটুকু থাক, আজ গানের ভেলা এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী দে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা, সুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
1: মানে জালিয়াতিকে বলো বাই বাই।
3: আরবিআই এ কথা বলে,
4: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।
5: যেটা দিয়ে তুই আমাদের পিজ্জা পার্টি দিবি।
6: আরবিআই কথা বলে, স্মার্টফোন ঠাকুর।

এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব।

0: इससे जुड़े सभी लोगों को बहुत बहुत बधाई देता हूँ और उन स्टूडेंट्स की भी विशेष सराहना करता हूँ जिन्होंने अपने वीर सैनिकों के लिए योगदान दिया। साथियों, भारत के हर गांव में, हर शहर में कुछ न कुछ ऐसा हो रहा है जो हमें प्रेरणा देता है। कई बार इन प्रयासों की ज्यादा चर्चा नहीं होती, लेकिन जब हम इन्हें जानते हैं तो ये विश्वास और मजबूत होता है कि देश अपने लोगों की शक्ति से आगे बढ़ रहा है। मेरा आपसे आग्रह है, अपने आसपास के ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं, उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए। अगले महीने मन की बात में कुछ और प्रेरक गाथाओं के साथ मैं फिर आपसे जुड़ूंगा। बहुत बहुत धन्यवाद। नमस्कार।
1: मन की बात आकाशवाणी के माध्यम से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी अपने मन की बातें साझा कर रहे थे। हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসাম সোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
4: আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট জানিয়ে সারা দেশে

0: খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
1: আকাল। নমস্কার স্যার।
2: নমস্কার স্যার।
0: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
1: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
0: এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
0: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন। তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম।

0: তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার, এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
0: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেশ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেশকে বলছিলাম, অনিমেশ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে

0: একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো, তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর সম্বারম, আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি

থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে।
আজকাল আপনি

নিয়ে দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলব একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে,
জলে আবর্জনা।

0: না বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন, কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত।

0: দত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী

ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ পনত কিনরিয়া দো সুবর্ণরেখা মেনদো জায়গা বদল খান গে উল রিয়া রূপ রং আর ওনা করিয়া সড়ন তিন বদল চালা আর গাতে কো উল রিয়া নোয়া সাঙ্ঘার দো নিত আতু টোলা খন গ্লোবাল মার্কেট ধাবি হো সেটের কানা তাই মেন কি বাত তালাতে ইন্দো উল রিয়া আরজাও সালা জোপড়া মিনা কো আবরিন চেসি বইহা মিসি কুঞ সারহাও কোয়া আপেদো দিসম রিয়া চাষবাস পাহটা কৌডি ব্যবস্থা লাগি তেদো মামুলি চাষি দো পে বাং কানা আডি খাস গে কানা পে অঙ্কা কে টাপা কথাবন পে গাতে কো সিতুং রল রিয়া নিয়ে দিন করে স্কুল কদো ছুটি তাহেনা মেনখান ইন্দো মি নোংকান ক্লাস রিয়া কথনি লইয়া যাহারে দো আপে কো অ্যাডমিশন লাগি তে পে মনে গদা গাতে কো মি থিতি উইহার জং পে মি নোংকান স্কুল যাহারে কাটি গিদ্রে কহ কো হিজুয়া জুয়ান কহ কো হিজুয়া আর উমিরান কহ কো হিজুয়া ওখানে তো যাহা লেখান ফিস বানুয়ান মারাং বিল্ডিং বানুয়ান আর ক্লাসরুম হ বানুয়ান আর যত খন হাহাড়া কথা তো নোয়া কানা যে অন্ডেনা ক্লাস দো নই রে হইয়া গাতে কো নিয়ে তো যাহান কাহানি তো বাং কানা নিয়ে তো মিট সারিয়া কুরুমুটো কানা কেরলাম রিয়া আলুয়ারে সাজি ওয়াল সেরিল জি দো নৌকানাগে মিল সুইমিং ক্লাবে চালাবেন কানা নিত হাবিজ গেম ওর হাজার খন হো জাস্তি হর নোডে পায়রা কো চেট আকাওনা সাজি দো রুদি বরো গিদিরা কো হো সুইমিং এ চেট আকার খোয়া নিয়ে কুরুমুটু দানাং রে মিট দুখ হো ওকু মিনা কাতায়া তেমিন সেরমা মারাং মিট লৌক বেঘটন রে আইমা গান পঠুয়া কোয়া জিবি চালাওলেন তাহে নিয়ে বেঘটন দো সাজি জি দো অন্তর ভিতির খন আডি জোরে ঘল উতরলে দেয়া উনি হুদিস কেডা যদি গিদ্রে কো পায়রা দাঁড়িয়া কিয়া তবে আডি গান গে জীবী কো বাঁচাও দাঁড়িয়া কিয়া ব্যাস নডে খন কে এতহব এনা উনিয়া নিয়ে অভিযান গাতে কো সাজি ওয়ালা সেরিল জিয়া জিয়ন আবকো মিট আডি মারাং সিখনতে এমাবনা সেবা লাগিদ তেদো আডি জাস্তি জোগাড় রেনা দো লাগতি বানু আকাদা লাগতি মেনা আকাদা মিট নাপাই মনসুব আর লেতার গে করাও আকাদ কুরুমুটু নিয়ে দাঁড়ে কতে গে হাজার হাজার হর কোয়া জীবন রে বনদল আগু গানো আ এই রেন দুলড়ো দিসম হর কিছুদিন মারাং ইন ইউরোপ রেনা নেদারল্যান্ডস তে চালা রেনা দাবি নাম লে তাহেদ ওডে ইন আইমা গান মিটিং রিং ছেলেলেন তাহেদ ইন অক্টো রে গে নংকানা মিট খাস অক্টো সেট রেনা যাহা দো মিমিট ভারতীয় কো গরব তে পেরে কেট কোয়া নেদারল্যান্ডস রে ওরামলেন মিট খাস জমেলাই রে চোলা আমল রেনা মারেন তামা পাটা দোহড়াতে ভারত দিসম কো এম রুয়াড়া দিয়া নিয়ে কামি হরারে নেদারল্যান্ডস রেন মারাং মন্ত্রী হো সেটরে তাহে কানা নিয়ে তামা পাটা কো ইদি কাতে দিসম আর বাহারি দিসম খন লেতার গে সান্দে সিং নামেদ কানা মনমি কো রাস্কা কো সদরেটা গরম হোক সদরেদ কানা দুনিয়া জাকাত রেন তামিল গাঁতাক রেন হর কো মুদরে নিয়ে ইদি কাতে খাস রাস্কা কো মিনা আকাদা গাতে কো নোয়া তামা পাটা কো বাবদ নেহর কো তালারে আডিতেদ কুকলি কো হো মিনা আকাদা ওনাতে তেহেন ইন নোয়া কো সাও জপড়াওয়া কান তিনিন গান কাতা কো আপি সাও চার্চা হাটিং সানান কানা নোয়া কো মুদরে বাগে মিট গোটাং মারাং আর পেয়া হুডিং তামা পাটা কো মিনা আকাদা নোয়া কো দো আসোকাইতে রাজা রাজেন্দ্র চোলা প্রথম হতেতে আজ বাবা রাজা রাজ রাজা চোলা বাতলাও কথা পুরো কা সাও জপড়াওয়া কানা নোয়ারে আনি মঙ্গলম আতোকে মিট বৌদ্ধ বিহার দান এমো কথা লই তাহে কানা নোয়া তামা পাটা করে চোলা বংশরে না হাসিলানা কো বাবদে বর্ণন মেনা কানা নোয়া কোতে বাড়াই এমো কানা যে চোলা সাম্রাজ্য রিয়া সামু দাঁড়ে তিন দড়হ তাহে কানা মেনতে দক্ষিণ পূর্ব পাহাটা এশিয়া রেনা দিসম সাও উনকু কোয়া সগাই বাবদ বাড়াই জং কথা কহ নোয়া কোতে পাটাই নামোয়া চোলা সাম্রাজ্যবা কিসড় নাগাম আর লাকচার লাগিদতে আবো সানাম কো আডিতে গরব বন আইকাওয়া গাতে কো আবোই সরকার ভারত রেনা নৌকান আডি গণগান আগিল ধন কো রাখি জোগাও লাগিদতে লেতাড়ে কুরুমুটু হেড কানা নোয়া রিহিট রে জ্ঞান ভারতম অভিযান তালাতে ছত্তিশগড় রেনা মালহার রেহো মিট নিউমানা তোলাস নাম হয়ে কানা নোডে পে গোটাং বাং নামক লেখানা তামাপাটা নাম কানা নিয়ে কদো পান্ডু বংশী রাজবংশ রেন মহর্ষি ওয়ালার জুনা শাসন অক্ত সাও জোপড়াও মেনা আ মেনতে বাডায় কানা গাখুড়ান কোকো বাতাবিট আজ

যে নোয়া ইনক্রিপশনস কদো তরুই খন ইয়াই শতাব্দীর নাইখানা মেনে গে পুনসাই গে মরেসাই মারে নোয়া তামাপাটাকো সেদায় ব্রাহ্মী চিকি আর পালি পার্সিতে অল আকানা নোয়াকো নেলতে উন অক্তরিয়া শাসন ব্যবস্থা ধরম আর লাকচার বাবদে গণগান কথা কবন বাড়াই নাম দাঁড়িয়ে গাতেকো আবো ভারতীয় কো তালারে সেরমা নেলা সাড়েস মেনে অ্যাস্ট্রোনমি ইদিকাতে যাও দিনগে ভেগা রস্ক তাহেও কানা আবোয়া দিসমরে তেহেঞ্জ যুগ জাপা রিনা অবজারভেটরিস কো মেনা আকানা নোডে হাহাড়া ম্যাথমেটিক্যাল ডিসকভারিস হুই আকানা নেভিগেশন হুইয়েন পঞ্চাঙ্গ হুইয়েন আর আবোয়া পরপিহ নাকু সানামা রিনা সগৈ সেরমা আর ইপিল সাঁও তাহেও কানা আবো নোডে অ্যাস্ট্রোনমি দো সানাম পিঢ়ি রেন কো মুদ্রে রস্কই সাড়ে রাখা দা এক্সপ্লোরেশন লাগিতে উদ্গাও আকাট কোয়া আর নাহা রেন জুয়ন কো ভিতির রেহ নোয়া ইদিকাতে আটি রস্ক নিয়েল নামোয়া নেতার আপে হপে নিয়েল বাড়াই গিয়া গোটা দিসম রে অ্যাস্ট্রোনমি ক্লাবস কদো কাজাক তে হড় কো কুসিয়া কানা মারাং নাগার খন এতহব কাতে হুডিং হুডিং আতু ধাবি বীরদ গাড় কো খন এতহব কাতে ভগবান কো ধাবি নোয়া করেনা কামকাজ কো নিয়েল নামোক কানা ইন বেঙ্গালুর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বাবদ তিন বাড়াই নাম আকাদা নোডে অবজারভেশনাল সেশন সাপড়াও বাড়া নোয়া গাঁতা দো আতু দিসম রে অ্যাস্ট্রোনমি দো হরঠেন কুসি রিনা সাতাম তেয়ার কা রিনা মিশনে এতহব আকাদা খাগল মন্ডল নিউতুমান মিটং টিম দো পেগে ঘন্টা রিয়া মিটং আডি ইনোভেটিভ কোর্স কো এতহব আকাদা গাতে কো নিদে বেড়া ইপিল কো নিয়েল জংতে দো আডি হাহাড়া আইকা অ্যাস্ট্রো কেরালা নিউতুমান মিটং গাঁতা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস কো সাপড়াওয়া নোডে জুবন গাতে কো টেলিস্কোপ তেয়ার আর স্টার ম্যাপস রেনা ব্যবহার কো সেড়া জঙ্গা রাজকোট রিয়া বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব দো গি রেনা বীর কখন এতহব কাতে কচ্ছ রেনা রন ধাবিজ আইমা অ্যাস্ট্রোনমি ইভেন্টস কো সাপড়াওয়া কানা জ্যোতির্বিদ্যা পরিসংস্থা হো অ্যাস্ট্রোনমি রেনা যত খন মারে গাঁওতা কো মুদ্রে মিটাং কানা নোডে অবজারভেশনাল ফেসিলিটিস কো সাঁও সাঁওতে বুকস লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরি রেনা সুবিস্তা হো মেনা আন ইন আইসিক রেনা হো কাফা মেনিং খোঁজোয়া নোয়া দো মিটাং স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক কানা অনে যাহা দো অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাস কয় জোড়াও কাক কানা গাতে কো নিজেরা হবি লাগিতে অক্তো ওডক জং আর লেতার গে কিছু নাওয়া সেচে দো আডিতেন কে জরুর কানা ইন্দো জুবন কুই নেহরা কোয়া যে উনকু দো জাহান অ্যাস্ট্রোনমি ক্লাব সালা নিহত কো জপড়াও মা আর নোয়া ছুটি রে জাহান প্ল্যানেটোরিয়াম নেল দো কাল কো চালা মা গাতে কো মন কি বাত আখড়া জাহাই হড় কো টিভি রে কো নেল কানা ইন্দো উনকুই লে কো কানা যে মিটাং ভিডিও দো নিহত গে কো নেল মা নোয়া ভিডিও দো বিতেওয়াকান দিনরে আডি তেদ গে চারচারে তাহেওয়া কানা নোয়ারে কিছু হড় দো আডি ধীরে জাতে আডি সন্তর সালা গাং নই রেনি মিট ডলফিন বাঞ্চাও রেনা কো কুরুমুটুইদা আপে কো নোয়া বাডাই কাতে পে হাহাড়া গদো আ যে নোয়া পুরো কুরুমুটুরে আই উমন গেল পে ঘন্টা লাগাওয়া কানা আর উনি ডলফিন দয় বাঞ্চাবে না গাতে কো নোয়ারে আডি নিউমানা এনএম মেনা আন ভারত রিয়া পুইলু উত্তর গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সা নোয়া ঘটন দো উত্তর প্রদেশ পনত রিয়া কানা অনে মিটাং গঙ্গা ডলফিন দো ক্যানেল রে আকোটলেন তাহে নামামি গঙ্গে অভিযান অক্তে বেনাউলেন অ্যাম্বুলেন্স দো উনি বাঞ্চাবে লাগিতে সেটেরেনা আর আডি সন্তর্তে উনি দোকো ওডক আগো কেদিয়া উনি দোকো তুনুম চাপো কেদিয়া উনি কো তিকিচা কেদিয়া আর ইন দাইনম উনি দো বাং বতরান রপ্তি নই রেকো আড়া হটকে দিয়া মিল লেখাতে লেই গানোয়া যে মিটাং জীবি ফের আরহং আজা ওড়াতে রুয়াড়েনা গাতে কো নোয়া ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্স দো আডি খাসানা কানা নোয়া দো মিট দাঁড়ান কান হাসপাতাল লেখা বেনাওয়া কানা নোয়ারে দো ডলফিন কো সুরুখিয়ে দোহো কাকুরিয়া ব্যবস্থা মেনা আন অক্সিজেন রিয়া সুবিধা মেনা আন খাস স্ট্রেচার মেনা আন বাঞ্চাও দোহো করিয়া সরঞ্জাম কো মেনা আন মেনদো জাহাই ডলফিন যদি ঘলুক খানে ক্যানেল রে আকটক খানে আর বাংখান নই খন এটা সেনে মহন্ডালেন খানে এনখান আডি উসরা উনি দো গড়ো দাঁড়েওয়া গাতে কো যখন আবো গঙ্গা ডলফিন বন বাঁচাও কোয়া উন্দো আবো মিটাং জেড় সমুং দো বা বন বাঁচাও কোয়া আবো গঙ্গা

0: ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ ᱢᱤᱢᱤᱫ ᱟᱹᱛᱩᱨᱮ ᱢᱤᱢᱤᱫ ᱥᱟᱦᱟᱨᱨᱮ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱵᱟᱝ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚᱫᱚ ᱟᱵᱚᱭ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱵᱚᱱᱟ ᱟᱭᱢᱟ ᱫᱷᱟᱣᱜᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱫᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱵᱟᱝ ᱪᱟᱨᱪᱟᱜᱼᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱨᱮ ᱤᱱᱟᱹ ᱠᱚᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭ ᱧᱟᱢᱟ ᱩᱱᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱫᱚ ᱟᱨᱜᱮ ᱠᱮᱴᱮᱡᱚᱜᱼᱟ ᱡᱮ ᱫᱤᱥᱚᱢ ᱫᱚ ᱱᱤᱡᱮᱨᱮᱱ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱫᱟᱲᱮ ᱛᱮᱜᱮᱭ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ ᱤᱧᱟᱹᱜ ᱟᱯᱮᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨ ᱡᱮ ᱟᱯᱮ ᱟᱲᱮᱯᱟᱥᱮ ᱠᱚᱨᱮᱱᱟᱜ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱠᱚᱫᱚ ᱱᱤᱦᱟᱹᱛ ᱜᱮ ᱧᱮᱞᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱚᱠᱚᱭ ᱠᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱚᱡᱽ ᱠᱚ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱩᱱᱠᱩ ᱠᱚᱫᱚ ᱩᱨᱩᱢ ᱠᱚᱯᱮ, ᱩᱱᱠᱩ ᱠᱚᱫᱚ ᱥᱟᱨᱦᱟᱣ ᱠᱟᱠᱚᱯᱮ, ᱩᱱᱠᱩ ᱠᱚᱠᱷᱚᱱ ᱪᱮᱫ ᱡᱚᱝ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱟᱨ ᱜᱟᱱᱚᱜ ᱠᱷᱟᱱ ᱱᱤᱡᱮ ᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱱᱟᱯᱟᱭ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱥᱟᱶ ᱡᱚᱯᱲᱟᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱫᱟᱨᱟᱭ ᱪᱟᱸᱫᱚ ᱢᱚᱱ ᱠᱤ ᱵᱟᱛ ᱨᱮ ᱟᱨ ᱦᱚᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱩᱫᱽᱜᱟᱹᱣ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱤᱥᱟᱹ ᱠᱟᱹᱦᱱᱤ ᱠᱚ ᱟᱛᱮ ᱟᱯᱮ ᱠᱚ ᱥᱟᱶᱤᱧ ᱡᱚᱲᱟᱣᱚᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱟᱹᱰᱤ ᱜᱩᱰ ᱢᱟᱱᱟᱣ ᱥᱟᱨᱦᱟᱣ ᱡᱚᱦᱟᱨ
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে গল্প দাদুর আসর আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী

আমার ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? খুব গরম পড়েছে কি বলো? তোমাদের স্কুলে তো এখন গরমের ছুটি চলছে, এখন দেদার মজা, আর সেই সঙ্গে হোমওয়ার্কও করতে হচ্ছে বোধ হয় অল্প স্বল্প, তাই না? হ্যাঁ, তবে আজকে তো রবিবার, গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজকেও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে, তবে তার আগে শুরুতেই চটপট কয়েকটা বিশেষ দিনের কথা একটু বলে নি, কেমন?

ছোট বন্ধুরা, আমরা যেখানে থাকি মানে এই পৃথিবীতে, সে কেমন আছে তার খবর কি আমরা রাখি? আমাদের চারপাশের এই পরিবেশ প্রতিদিন বদলে যাচ্ছে। নির্মল পরিবেশ শিকার হচ্ছে দূষণের, তাকে ভালো রাখা কি আমাদেরই দায়িত্ব নয়? সারা পৃথিবীর পরিবেশকে সুস্থ রাখতে একটি দিন পালন করা হয়, জানো নিশ্চয়ই তোমরা, জুন মাসের 5 তারিখ পালন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস হিসাবে। 1972 সালের 5 থেকে 16 জুন ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ আয়োজন করেছিল কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টের, আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই বিশেষ দিনটি পালনের। 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন সারা পৃথিবীতে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে। সেদিন তোমরা স্কুলে বা অন্যত্র বাড়িতে কিংবা পাড়ায় একটি ছোট্ট চারা গাছ পুঁতে কিংবা বাড়ির চারপাশটা পরিষ্কার করে, যাতে কোথাও কোনো দূষণ না ছড়ায় তার জন্য চেষ্টা করি আমরা, আর পরিবেশকে

এ আমাদের প্রিয় আমাদের প্রিয় পৃথিবীকে আরও একটু ভালো রাখার চেষ্টা করি আমরা। না শুধু 5ই জুন সেই চেষ্টা করলেই হবে না, সারা বছর ধরেই সেই চেষ্টা করতে হবে আমাদের, তাই না? 5ই জুন আমাদের আরও একবার মনে করিয়ে দেয় এই বিশ্ব পরিবেশ দিবসের কথা। ছোট বন্ধুরা, আরও একটা বিশেষ দিন রয়েছে এই সপ্তাহে, জুন মাসের প্রথম দিন অর্থাৎ 1লা জুন, অর্থাৎ আগামীকাল সারা পৃথিবীতে পালন করা হয় বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে। বিশ্বব্যাপী সুষম খাদ্য হিসাবে অর্থাৎ ব্যালেন্স ডায়েট আমরা যাকে বলি, সেই সুষম খাদ্য হিসাবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সহযোগী সংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা FAO এই বিশেষ দিনটি ঘোষণা করে। 2001 সাল থেকে প্রতি বছর দুনিয়া জুড়েই পালন করা হয় এই দিনটি ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে। একটু আগে পরিবেশ দূষণের কথা বলছিলাম, পরিবেশ দিবসের কথা বলতে গিয়ে সারা পৃথিবীতে কিন্তু ছোট্ট বন্ধুরা এই মুহূর্তে পরিবেশ দূষণ একটা বড় মাথা ব্যথার কারণ। আর তার জন্য অন্য কারণ ছাড়াও যানবাহন থেকে বেরোনো পেট্রোল ডিজেলের ধোঁয়াও কিন্তু অনেকাংশে দায়ী। একেবারে দূষণহীন একটা যান কিন্তু আমাদের আশেপাশেই আছে, কি বলতো? হ্যাঁ, সাইকেল। আর সেই সাইকেলের জন্য একটা বিশেষ দিন রয়েছে এই সপ্তাহে। প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্ব জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বা বিশ্ব বাইসাইকেল দিবস হিসাবে। 2018 সালের এপ্রিল মাসে ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভায় 3রা জুন বিশ্ব সাইকেল দিবস হিসাবে উদযাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়। দুচাকার সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল সেখানে, সঙ্গে প্রায় 2 শতক ধরে, হ্যাঁ 200 বছরেরও বেশি সময় ধরে এর সাধারণত্ব, কম খরচ, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং পরিবেশের জন্য উপযুক্ত যানবাহনের মাধ্যম হিসাবে বাইসাইকেলের উল্লেখ করা হয়েছিল। সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত এই দিবস উদযাপন করা হয় তারপর থেকেই, অর্থাৎ 2018 সালের পর থেকেই। তাহলে সেদিনকে একটু বাইসাইকেলে চেপে, অর্থাৎ 3রা জুন, হ্যাঁ সেদিন একটু বাইসাইকেলে চেপে কোথাও থেকে ঘুরে আসা যেতে পারে। তোমরা কি সাইকেল চালাতে পারো? দেখো, সাইকেল যদি একবার চালাতে শেখো আর কোনো দিন ভুলবে না, যেমন সাঁতার একবার শিখলে কেউ ভোলে না, ঠিক সেই রকম। আসলে বিষয়টা হলো ব্যালেন্স। আমরা যখন এই ব্যালেন্সটাই হারিয়ে ফেলি তখনই কিন্তু আমাদের আশপাশের পৃথিবীটা কি হয়ে যায়, হ্যাঁ উলট পালট হয়ে যায়, ডিসব্যালেন্সড হয়ে যায়। আমাদের পরিবেশও কিন্তু ঠিক সেই রকমই, একটু এদিক ওদিক হলেই তার ব্যালেন্স হারিয়ে যায় আর পরিবেশ দূষিত হয়ে ওঠে। তার জন্য আমাদের সচেতন থাকা প্রয়োজন, ঠিক না? আচ্ছা, এই যে বিশেষ দিনগুলোর কথা বলি, সেগুলো নিশ্চয়ই নোট করে রাখছো, যেমনটা বলেছিলাম আগে যে একটা ছোট খাতা বা ডায়েরিতে নোট করে রাখবে এই দিনগুলো, কেমন?

শুরুতেই তো তোমাদের বলেছিলাম যে তোমাদের বন্ধুরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু অনেক কিছু বলেছে, আবার আজকে অনেক কিছু বলবেও। তোমাদের গান গিয়ে কবিতা আবৃত্তি করেও শোনাবে, কিন্তু তার আগে এই মুহূর্তে একটুখানি শুনে নেব আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা পরিবেশ দিবস নিয়ে অনেক কথা বলেছে তাদের মৌসুমী পেশিকে। মৌসুমী সেনগুপ্ত, তোমাদের মৌসুমী পেশি ছোটদের পরিবেশ ভাবনা নিয়ে তাদের ভাবনা চিন্তার কথা তুলে এনেছেন। একটু শোনাই তোমাদের সে কথা, তোমরাও কি ভাবছো সেগুলোও তো জানতে হবে, তাই না? তাহলে শোনা যাক ছোটদের

0: পরিবেশ ভাবনা।
1: এই রেন দুলেড়ো দিসম হর,
2: আজ গল্প দাদুর আসরে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস, এই জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। চলো আমরা সেই দিকেই এবার কান পাতি। আমার পাশেই বসে রয়েছে এক ছোট বন্ধু, বলো তোমার নাম কি?
3: আমার নাম সুমন্তি মণ্ডল।
2: আচ্ছা, শুনে নিয়েছো আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। তো তোমার ভাবনায় পরিবেশকে রক্ষা করা নিয়ে বা পরিবেশ নিয়ে তোমার কি ভাবনা আছে সেটা একটু বন্ধুদের জানাও।
3: আমার ধারণা যে এখন তো অনেক গাছ কেটে ফেলা হচ্ছে, তো এই গাছ কেটে ফেলার বদলে আমরা যদি অনেক আরো গাছ লাগাই তাহলে পরিবেশ রক্ষা হবে, অনেক অক্সিজেনের পরিমাণ বাড়বে।
2: একদম ঠিক কথা,
3: পরিবেশ রক্ষা করা যেতে পারে। আমরা যদি একটা আম খাই তাহলে তার যে বীজ পাবো সেই বীজটাকে যদি আমরা মাটির নিচে রোপণ করি তাহলে একটা গাছ হবে, প্রথমে চারা গাছ হবে, তারপরে সেটা আরো অনেক বাড়বে, তখন একটা বড় বৃক্ষের সৃষ্টি হবে, তখন সেখান থেকে অনেক অক্সিজেন পাবো আমরা, সেখান থেকে আমরা ফল পাবো, ছায়া পাবো। আর কাউকে যদি আমরা গাছ কাটতে দেখি তাহলে তাদেরকে আমরা বারণ করব, নিষেধ করব গাছ কাটতে, যে গাছটা কেটো না।
2: একদম ঠিক।
3: আর বলবো যে আরো একটা গাছ লাগাও, গাছ কাটার বদলে আরো একটা গাছ লাগাও। যদি কখনো একটা গাছ কাটতে হয় তাহলে গাছটার বদলে আরো 3টে গাছ লাগাও।
2: একদম ঠিক, সুমন্তি ঠিক বলেছো। আচ্ছা সুমন্তি, এবার বলো তুমি ছোট বন্ধুদের আজকে কি শোনাবে?
3: আমি আজকে সুনির্মল চক্রবর্তীর লেখা কবিতা একখানা গাছ শোনাবো। একখানা গাছ, তার আছে ফল ফুল, ভোরবেলা পাখিদের বসে স্কুল। একখানা গাছ, তার পাতার বাহার, পাতারা বানায় রোজ গাছের আহার। একখানা গাছ যেন ছবি দিয়ে আঁকা, আকাশের দিকে তার শুধু চেয়ে থাকা। একখানা গাছ, তার নীল ভাবাড়ি, ডালার পাতা নিয়ে তার ঘর বাড়ি। একখানা গাছ, তারও আছে কত ভয়, কত যে মানুষ আছে সব ভালো নয়। একখানা গাছ কত করে উপকার, দুষ্ট মানুষ তারই ভাঙে সংসার। একখানা গাছ, সে তো চুপচাপ থাকে, কথা কও কথা কও পাখি এসে ডাকে। একখানা গাছ, তার আছে কত আশা, মানুষের কাছে চায় ভাব ভালোবাসা।
2: সুমন্তি, তোমার আবৃত্তি খুব ভালো হয়েছে, তুমি আমাদেরকে শোনালে সুনির্মল চক্রবর্তীর একখানি গাছ। এরপর চলো আমরা আরেক ছোট বন্ধুর সাথে কথা বলে নিই। তোমার নামটা কি বলো?
4: আমার নাম আদিত্য কুমার হালদার।
2: কোন ক্লাসে পড়ো?
4: ক্লাস 7।
2: বেশ। আচ্ছা, 5ই জুন কি বলো তো?
4: বিশ্ব পরিবেশ দিবস।
2: একদম ঠিক বলেছো। এবার তুমি শুনে নিয়েছো তোমার আগের বন্ধুর কাছ থেকে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছোটদের পরিবেশ ভাবনা। তো তাহলে এবার বলো আমাদের পরিবেশটা এখন কেমন চলছে বলো?
4: পরিবেশ খুবই খারাপ, প্রচন্ড গরম, তারপরে বিভিন্ন রকম দূষণে পৃথিবী ভেঙে পড়েছে।
2: তো এই পরিবেশকে রক্ষা করার জন্য তোমার ভাবনায় কি আছে?
4: আমাদেরকে বিভিন্ন পরিবেশ দূষণ আটকাতে হবে, গাছ না কেটে থাকতে হবে, যারা গাছ কাটছে তাদেরকেও বাধা দিতে হবে, আর ওটাকে আইনি তরফ থেকে কিছু একটা করতে হবে।
2: এগুলো তো করতে হবে বলছো, তুমি এখন পর্যন্ত কি কি করে উঠেছো এই পরিবেশকে রক্ষা করার জন্য?
4: আমি গাছ লাগিয়েছি।
2: প্রত্যেক বছর লাগাও নাকি এবছরই লাগিয়েছো?
4: আমি লাগিয়েছিলাম, আমাদের এই বাড়িতে আমার বড়দিদা আছে, তার কাছে অনেক টব থাকে, সেখানে গাছ নিয়ে আসেন।
2: আচ্ছা, কি গাছ লাগিয়েছো?
4: ফুল গাছ লাগিয়েছি।
2: আচ্ছা, এবার বলো তুমি কি শোনাচ্ছো আজকে ছোট বন্ধুদের?
4: আজ আমি যে কবিতাটি নিবেদন করতে চাইছি সেটি হচ্ছে গাছ কেটো না। আজ আমার নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা গাছ কেটো না। কাল যে

0: কাঁচের শাড়ি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী, শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে, এখন রাস্তাঘাটে। বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাপ ফাটে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়। আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। ঘষতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে। আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি। গা গঞ্জ আর জীবন্ত নয়, শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা। জ্বলছে বাজার, রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে। তা নইলে ভাই লক্ষ্যে সোনা বাঁচবে কেমন করে।
1: আমরা শুনে নিলাম আদিত্যর মুখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গাছ কেটো না কবিতা। ঠিকই বলেছে, গাছ কাটা কিন্তু খুব বিপদ। এখন গাছকে আমাদের বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাবার জন্য আমাদেরকে যারা গাছ কাটবে তাদেরকে নিষেধ করতে হবে। খুব ভালো হয়েছে আদিত্য। এবার আমরা আদিত্যর পাশে যে ছোট বন্ধুটি বসে রয়েছে তার সাথে কথা বলে নেব। তোমার নাম কি বলো?
2: বৃন্দাধারা।
1: বাহ, আচ্ছা বৃন্দা, অনুষ্ঠান শুরু করার সময়ই বলে নিয়েছি আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো ছোটদের পরিবেশ ভাবনা। বুঝতেই পারছো যে 5ই জুন পরিবেশ দিবস, এই উপলক্ষে এই আয়োজন। তো বলো, তুমি পরিবেশকে বাঁচাবার জন্য কি কি করে থাকো?
2: গাছ বসানো, গাছ কাটা বন্ধ করা।
1: এবছর কটা গাছ লাগিয়েছো?
2: এবছর 6টা গাছ লাগিয়েছি।
1: ওমা, তুমি 6টা গাছ লাগিয়েছো? কি কি গাছ লাগিয়েছো গো?
2: টগর, নয়নতারা, কাঞ্চন গাছ, পরে পেঁপে গাছ, তারপরে আম গাছ, লেবু গাছ।
1: বাবা বাবা বাবা, এগুলো তুমি লাগিয়েছো সব না মা লাগিয়েছে?
2: বাবা আর আমি মিলে লাগিয়েছি।
1: খুব ভালো কথা, খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। এইরকম করে গাছ লাগাবে। আর কেউ যদি গাছ কাটে বা নোংরা জিনিস ফেলে যেখানে সেখানে, তাদেরকে নিষেধ করবে, কেমন?
2: আচ্ছা
1: আচ্ছা, এবার বলো তুমি ছোট বন্ধুদের কি শোনাবে আজকে?
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, পুরো মোট বেড়াল ছাড়াটি। আমি ওরে মারিলে মা বেশি নিচে বসে নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়ায় দেয় নাও তো মন। ডান পা চিবিয়ে তোলে হাই, যত বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারি হেলা। আমি বলি চ ছ জ ঝ ঞ, ওকে বলে পালে মিয়া মিয়া। প্রথম বাঘের পাঠা খুলে আমি ওরে বোঝাই মা কত, কি করে খাসনি কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় নিচে, কথা যদি এক্সপ্রিয় শোনে। মা যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে। চড়াই পাখি দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। আমি বলি চ ছ জ ঝ ঞ, দুষ্টুমি করে বলে আমি ওরে বলি বার বার, পড়ার সময় তুমি পড়ো, তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকি, আরে আরে তাই দেখো পালি। তিনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যে কোথা যায় আর দেখালে। যত বলি চ ছ জ ঝ ঞ, ওকে বলে বলে।
1: আমরা বৃন্দার কাছ থেকে শুনে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কানাই মাস্টার। খুব ভালো হয়েছে। এরপর চলো আমরা বৃন্দা

0: পাশে আরেকটি ছোট বন্ধু বসে রয়েছে, তার সাথে কথা বলে নিই। বলো, তোমার নাম কি?
1: আমার নাম ঐশী চ্যাটার্জি।
0: আচ্ছা, পরিবেশ নিয়ে তোমার কি ভাবনা? 5ই জুন হলো পরিবেশ দিবস। এই পরিবেশ নিয়ে বুঝতে পারছো আমরা খুব সংকটের মধ্যে রয়েছি, কিন্তু এখন থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু ভবিষ্যৎ একদম অন্ধকার। তো এখন থেকে আমাদের কিন্তু সতর্ক হতে হবে, তাই জন্যই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। বলো, তুমি কি কি করে থাকো, কি কি করতে চাও?
1: আমি আমি গাছ বসাতে চাই।
0: হুম
1: আমার ছাদে
0: হুম
1: অনেক গাছ আমি বসিয়েছি,
0: আচ্ছা
1: রোজ জল দিই।
0: আচ্ছা,
1: এই পরিবেশে মানুষরা অনেক অনেক গাছ কেটে দেয়।
0: হুম
1: আমাদের নতুন গাছ বসানো উচিত,
0: হুম
1: গাছ না কাটা উচিত।
0: আর কি কি করা উচিত পরিবেশকে বাঁচাবার জন্য?
1: পরিবেশকে বাঁচানোর জন্য আমরা অযথা বাসে চড়ব না। যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় সেখানে হেঁটে যাব বা সাইকেলে যাব। অযথা এসি বা ইলেকট্রিক নষ্ট করব না। এসি বা ফ্রিজ চালালে তার থেকে যে একটা গ্যাস বেরোয় সেটি ওজন লেয়ারের ক্ষতি করে। চেষ্টা করব ফোন চালাতে। পুকুর ঘাট যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জলের যে প্রাণেরা তারা যেন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারে, তার জন্য সেখানে ময়লা ফেলবো না, কাপড় জামা কাচবো না, নিজেরা স্নান করবো না সাবান মেখে, আর বছরে একটা করে অন্তত গাছ লাগাবো। অন্তত চেষ্টা করব আমার সামনে যদি কেউ গাছ কাটে তাকে একবার অন্তত বলবো, গাছ একটা কাটছ বটে কিন্তু তিনটা গাছ লাগাও।
0: ঐশী, একদম ঠিক কথা বলেছো। আচ্ছা, এবার বলো তুমি আমাদেরকে আজকে কি শোনাবে?
1: আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মরু হৃদয়ের কেতন উড়াও গানটি শোনাবো।
0: বেশ,

0: লাগলো, আমি জানি আমার দূরের শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে।
1: বাহ, খুব সুন্দর। আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কিন্তু তাদের পরিবেশ ভাবনা নিয়ে কথা বলল এবং গান শোনালো, আবৃত্তি করল। আর তোমাদের মৌসুমী পিসি, মৌসুমী সেনগুপ্ত সেগুলি রেকর্ড করে এনেছেন। এবারে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তো অপেক্ষা করে বসে রয়েছে, তারাও গান কবিতা শোনাবে। তারাও কিন্তু এই মুহূর্তে একেবারে তৈরি হয়ে অন্য স্টুডিওতে রেডি। তাহলে তাদের গান আর কবিতা এবার শোনা যাক, কেমন? কি কি শোনায় তারা দেখা যাক। প্রথমে কে আসছো?
2: আমার নাম সৃজা মাঝি।
1: আচ্ছা,
2: আমি একটি নজরুল গীতি গাইছি,
1: শোনাও।

0: বাহ, এবারে কে আসছো, কি শোনাবে? কই?
1: আমি অনুষ্কা চক্রবর্তী, আমি একটি নজরুল গীতি গাইছি।

0: বাহ, এবারে কি শুনবো? পরপর দুটো গান তো শুনলাম, এবারে?
1: আমার নাম অমৃতাক্ষ চ্যাটার্জি, আমি একটি নজরুল গীতি বাজাচ্ছি।
0: গীতে রে।

0: হাওয়াইয়ান গিটারে নজরুল গীতির সুর শুনলাম। এবারে কি আসছো?
1: আমি অনুষ্কা মণ্ডল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের খোকার খুশি। কি যে চাই ধানাই পানাই, সারা দিন বাচ্চে সানাই, এদিকে কারুর গানাই, আজি না মামার বিয়ে বিবাহ, বাস কি মজা, সারা দিন মন্ডা গজা, গপা গপ খাও না সোজা, দেওয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিল তাই, সারা দিন উপোস মশাই, শুধু খাও হরি মটর। শোনো ভাই, মোদির জবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো, তবে কিছুতেই হচ্ছে নে বর, সত্যি কও না মামা, আমাদের অমনি জামা অমনি মাথায় ধামা, দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে এ ঘর, মোদেরও করবে আদর, বাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে।
0: আচ্ছা, এবারে কি আসছো?
2: আমার নাম অমৃতাক্ষ চ্যাটার্জি, আমি আরেকটি নজরুল গীতি গিটারে বাজিয়ে শোনাচ্ছি।
0: শোনাও।

0: বাহ, এবারে আরেক বন্ধুই আছে, কি শোনাবে?
1: আমি অনুষ্কা মণ্ডল, কাজী নজরুল ইসলামের মোটকু মাইতি বাটকুল রায়।
0: আচ্ছা,
1: মোটকু মাইতি বাটকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, বেটে খাটনে পিটে পায়, চিত্রে চলে কেত্রে যায়, মোটকু মাইতি বাটকুল রায় পাই পুরি গাবদা বুটার পট্টি, গড়াইয়া চলে যেন গাঠরিও মোট্টি, হুনুলুলু সুরে গায় গান উৎভট্টি, হাঁটি হাঁটি পাপা ডাইনে বায়, মোটকু মাইতি বাটকুল রায় রাস্তায় তেরে এলো এরে এক দামরা, তুষকে বাটকুর ছড়ে গেল চামড়া, ভয় মোটকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে সাত পাক ডিগ বাজি খায়, মোটকু মাইতি বাটকুল রায়।
0: বেশ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, মানে তোমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা, তারা কবি কাজী নজরুল ইসলামের লেখা গান, তাঁর লেখা কবিতা আবৃত্তি করে শোনালো এবং গান গেয়ে শোনালো, এবং সেই সঙ্গে সঙ্গে গিটারে নজরুল গীতির সুরও শোনালো। এই তো কয়েকদিন আগেই আমরা তাঁর জন্মদিন পেরিয়ে এলাম, আর এই মুহূর্তে যে সামান্য সময়টুকু রয়েছে তার মধ্যে তোমরা কি কেউ চেষ্টা করবে, ট্রাই করবে ফোনে? 2213-1342 এই নম্বরটা খোলা রয়েছে, মোবাইল থেকে ফোন করলে সামনে একটা 033 অর্থাৎ 0332213-1342 এই নম্বরে ফোন করতে হবে। চটপট যদি চলে আসতে পারো তাহলে চলে এসো, সময় খুব কম। কেউ একজন চলে এসেছে, কোনো এক বন্ধু। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? না, এইভাবে সময় নষ্ট করলে কি করে হবে, অন্যদের সময়ও নষ্ট হয়ে যাবে, আর সময় তো কারোর জন্য বসে থাকে না, সময়ের গতি হচ্ছে সবচাইতে বেশি, তাই না? হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখি। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ,
2: শামসুল হক

0: হিঁদুর বলল কাঁপ চিচিতে, নেই কো আমার কাছে ভিতে, লেপ কাঁটা তুষক। বিড়াল বলল ভাব নাকি তোর, আমার গরব পেটের ভিতর, ফুরুত করে ঢোক। পেঁচা বলল হুতুম হুতুম, আমি থাকতে কে তোর কুটুম, আমি যে তোর কাকা। ইঁদুর মনি শীত তারাতে, চলে এসো ঘরের ছাতে, পেটটা আমার ফোকা।
1: খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। হাততালি একটা তোমার প্রত্যুষ প্রাপ্য অবশ্যই। কিন্তু এই প্রচণ্ড গরমে শীতের ছড়া বেশ ভালোই লাগলো, কি বলো? আর কেউ চলে আসবে কি? চট করে চলে আসতে হবে, কিন্তু সময় কিন্তু খুব কম। চলে এসো চট করে। কে বলছো, কোথা থেকে বলছো? এই রে, রেডিওটা জোরে জোরে চলছে যে, শুনতে অসুবিধা হবে তো। কে বলছো, রেডিওর ভলিউমটা কমাও আগে। হ্যালো, না, শুধু নিজের গলার আওয়াজ শুনতে পাচ্ছে গল্পদাদু, সুতরাং আর কথা বলা হলো না। যেহেতু সময়ও খুব কম, তাই চটপট চলে আসতে হতো, যেমন হুগলি থেকে প্রত্যুষ আমাদের ঝট করে শুনিয়ে দিল শীতের ছড়া। যাই হোক, সময় তো শেষ হয়ে আসছে, কটা কথা বলে নিই একটু। সেটা হচ্ছে, সামনেই তো পরিবেশ দিবস আসছে, আর সেই পরিবেশ দিবসের দিন শুধুমাত্র, একদম শুরুতেই যেমন বলছিলাম যে ওই দিনটাতেই শুধুমাত্র চারাগাছ পুঁতলাম, তাতে জল দিলাম, কিংবা গোটা বছর ধরেই হয়তো তার পরিচর্যা করলাম, সেটাই কিন্তু দরকারি। শুধু ওই একটা দিনের জন্য না, গোটা বছরটার জন্য আমাদের আশপাশের যে পরিবেশ, আমাদের যে মৃত্তিকা মা যার উপরে আমরা বড় হয়ে উঠছি, সেই পৃথিবী, সেই বসুন্ধরা, তাকে একটু ভালোবাসা দরকার। তার যাতে কোনো কষ্ট না হয়, তার জন্য এসো আমরা সবাই মিলে চেষ্টা করি, আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে যেন না ফেলা হয়। সেগুলোকে কেটে বাড়িঘর তোর আমরা তৈরি করতেই পারি, কিন্তু ওই গাছগুলোও তো কারোর না কারোর বাড়িঘর তোর, তাই না? কাঠবিড়ালি পাখিদের রাজত্ব ওই গাছগুলোতেই, তাদের ঘর বাড়ি। সুতরাং সেগুলো যাতে নষ্ট না হয়, কেটে ফেলা না হয়, সেগুলোর দিকেও একটু নজর রাখাটা দরকার, বড়দের সঙ্গে নিয়ে। চলো আমরা সবাই মিলে এগিয়ে আসি, আমরা সবাই মিলে এগিয়ে যাই আমাদের পরিবেশকে বাঁচাতে। তাহলে আজকের মতো তো আসর শেষ করার সময় এসে গেল, এবার বিদায় নিতে হবে তোমাদের গল্পদাদুকে। আবার দেখা হবে পরের রবিবার, কথা হবে সবার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্পদাদু।

গল্প দাদুর আসর এখানেই শেষ হল। আসর পরিচালনায় ছিলেন শান্তম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে।

0: দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: इस समय देश के ज्यादातर हिस्सों में बहुत गर्मी पड़ रही है। तेज धूप, गर्म हवाएं, ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উনহোনে বচপন মে সাপ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজর কাড়া দুই খেলোয়াড় গুরিন্দার বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়।
2: তাম্র পট্টিকাওঁ কো লেকর লোগোঁ মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকাওঁ হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা রাজ রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি হ্যায়। ইন তাম্র পট্টিকাওঁ মে चोला वंश की उपलब्धियों का भी वर्णन मिलता है। इनसे पता चलता है कि चोला साम्राज्य की समुद्री शक्ति कितनी मजबूत थी। दक्षिण पूर्व एशिया के देशों के साथ उनके संबंधों की जानकारी भी इनमें मिलती है।
0: শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়।
2: দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে। জো লোগ समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।
0: চিফ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমণি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি

হয়েছে, যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের ওপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে 2 জন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে 2 জনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নিরভা এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দফতর সূত্রের খবর, নিরভার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তানসহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6,000-এর বেশি জায়গায় সাইকেল চালানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। রাজ্যের চৌসা হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে এগুলি আজ বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার ছয়। প্রতিবাদ দেখাতে গিয়ে বিক্ষোভের মুখে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি ফিরিয়ে আনলে নতুন সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে বলে জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে আজ ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত

0: ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দরবীর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই ভবিষ্যতে দেশের নাম উজ্জ্বল করবেন।
1: দেশ কো ভবিষ্যময় জগাপে পৌঁছানে কে লিয়ে কি হ্যায় আর এক পজিটিভ স্পিরিট সে কি হ্যায় আর মে মানতা হুঁ কি আপকা এ জো স্পোর্টসম্যান স্পিরিট হ্যায় খেলনা ভি হ্যায় এক দূসরে কো চুনৌতি ভি দেনা হ্যায় আর ফির আগে নিকলনে কে লিয়ে প্রয়াস করনা হ্যায় আর ফির আগে জানে কে লিয়ে এক দূসরে কি মদদ করনা এই অদ্ভুত কাম কিয়া হ্যায় আপ লোগো।
0: দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সকলকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশিত হওয়া সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে বলেন।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায় তেজ ধূপ গরম হওয়ায়ে এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায় পানি পিতে রহি হ্যায় ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে জো গাইডলাইন্স জারি কি হ্যায় ও ভি ভুলিয়েগা নেই।
0: এই গরমের মোকাবিলায় শ্রী মোদী দেশের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে দেশীয় পদ্ধতিতে পানীয়গুলি তৈরি হয় তার কথাও উল্লেখ করেন। ভারতবর্ষের বিভিন্ন গ্রামের রান্নাঘরে যে পানীয়গুলি গরমের মোকাবিলায় সহায়তা করে তার উল্লেখ করেন তিনি। উত্তর ভারতের আমপান্না, পাঞ্জাব হরিয়ানার লস্যি, রাজস্থান গুজরাতের ছাঁচ, বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশের ছাতু শরবত, কোঙ্কন গোয়ার কোকম শরবত ও সোলকারি, দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সাম্বারন এবং ওড়িশার বেলপান্নার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই পানীয়গুলি কোনো বিশেষ বিজ্ঞাপন ছাড়াই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য বজায় রাখতে সাহায্য করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
1: হামারে হ্যাঁ গরমি সে লড়নে কা তরিকা ভারত কে অলগ অলগ ক্ষেত্রো কি পরম্পরা কা হিসা হ্যায় আর ইসমে এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা কি ঝলক ভি মিলতি হ্যায় আর এক বাত জরুর ধ্যান রাখিয়েগা ইনমে সে জ্যাদাতর চিজে হামারি আপনি রসোই সে নিকলি হ্যায় আপ ভি গরমি কে দৌরান দেশি পেয়জলো কা খুব আনন্দ লিজিয়ে।
0: মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। মালদার চৌষা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে আছে। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: মহারাষ্ট্র কোকনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है उत्तर प्रदेश का दशहरी और मेरी काशी का लंगड़ा बिहार का जरदालू चौसा मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। दक्षिण भारत जाइए तो बंगनपल्ली तोतापुरी नीलम मलगोवा बंगाल का हिमसागर उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा यानी जगह बदलती है आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই ডলফিন উদ্ধারকে কেবল একটি প্রাণরক্ষা বলে ভাবলে চলবে না, বরং তার সঙ্গে গঙ্গা সহ অন্যান্য নদীমাতৃক সভ্যতার জীববৈচিত্র্য রক্ষা করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখতে হবে। শ্রী মোদী বলেন, পুকুরে সাঁতার কাটা, মাটির গন্ধ উপভোগ করার মধ্য দিয়ে পরিবেশ রক্ষার ধারাবাহিকতা বজায় থাকে।
1: ये डॉल्फिन रेस्क्यू एम्बुलेंस बहुत खास है। इसे एक चलते फिरते अस्पताल की तरह तैयार किया गया है। इसमें डॉल्फिन को सुरक्षित रखने की व्यवस्था है, ऑक्सीजन की सुविधा है, विशेष स्ट्रेचर है, बचाव के उपकरण है। यानी अगर कोई डॉल्फिन घायल हो जाए, नहर में फंस जाए या नदी से कट जाए तो तुरंत उसकी मदद की जा सकती है।
0: বর্ধমানে বিজেপির দলীয় কার্যালয়ে আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। দলের কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এই অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ দা, বর্ধমান দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ছজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সকলেই সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলী মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। তাদের আজ বারুইপুর আদালতে তোলা হবে। উল্লেখ্য, গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক, সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। এদিকে অভিষেক ব্যানার্জিকে নিগ্রহের প্রতিবাদে হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার মাথায় আঘাত লেগেছে বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। সেখানে গেলে স্থানীয়রা কালো পতাকা দেখান, দেওয়া হয় চোর স্লোগানও। এদিকে বিজেপির শ্রীরামপুর জেলা সাংগঠনিক সভাপতি সুমন ঘোষ জানান, এই ঘটনার পিছনে বিজেপির কোনো হাত নেই। তৃণমূল কংগ্রেস বাংলায় নতুন করে হিংসার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে নতুন সরকার তা কঠোর হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক ব্যানার্জির উপর গতকালের হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর আগে বিজেপির সভাপতি বিরোধী দলনেতাকেও এই পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল। তখন সেই ঘটনাকে জনরোষ বলে আখ্যা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী।
2: এখন আপনি যদি সেই হিংসার রাজনীতি আবার করে করেন যেটা আপনি করে এসেছেন, সেই ধ্বংসাত্মক রাজনীতিকে যদি আবার করে নতুন সরকারের সময় ফিরিয়ে আনতে চান, আপনার পলিটিক্যাল মাইলেজ আর এটা কিন্তু আমরা করতে দেব। ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম। আমরা নতুন সরকারকে এই আসার পরে আমরা বাংলাকে একমাত্র ফোকাস উন্নয়ন।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা সচেতনতামূলক অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে আজ বিশ্ব তামাক দিবস বর্জন পালিত হচ্ছে। তামাক সেবনের ফলে স্বাস্থ্যের ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি ও তামাকের ক্ষতিকারক প্রভাব ও তামাক সেবনের ফলে মৃত্যুর মতো ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 1987 বিশ্ব তামাক বিরোধী দিবস ঘোষণা করে। বিশ্ব তামাক বর্জন দিবসের এবারের থিম আকর্ষণের মুখোশ উন্মোচন ও তামাক নিকোটিনের আসক্তির মোকাবিলা। সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আজ দিনটি উদযাপন করছে। আলিপুরদুয়ারের বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দল ছেড়ে ISF-এ যোগদানের চেষ্টা করছে বলে জানালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 3 দিনের জেলা সফরে আজ আলিপুরদুয়ারে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি আগামী দিনে উত্তরবঙ্গে তাঁদের সংগঠন আরও মজবুত হতে চলেছে বলেও দাবি করেন নওশাদ। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে করুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। গ্রেফতারের পর দিগন্ত পাল এটিকে মিথ্যা মামলা বলে দাবি করেন। পাশাপাশি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সকালে অভিযান চালিয়ে একাধিক ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসকেও আজ দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, জোর করে সম্পত্তি দখল, হুমকি, 2021 ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন চন্দ্র মণ্ডলকে গ্রেফতার করেছে ভগবান থানার পুলিশ। অস্ত্র আইনসহ একাধিক ধারায় অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতাকে গতরাতে কলকাতার আনন্দপুর থেকে গ্রেফতার করা হয়। বীরভূমের বোলপুরে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন চাঁদু রায় নামে এক সাইকেল আরোহী। বোলপুরের সিয়ান যাওয়ার রাস্তায় আজ সকালে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ওই ডাম্পার ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মেঘলা আবহাওয়া থাকায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সাবধানে থাকতে ও বিভিন্ন সরকারি দফতরের বিজ্ঞপ্তিগুলি মেনে চলতে পরামর্শ দেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিগ্রহের ঘটনায় গ্রেফতার 6। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব তামাক বর্জন দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনুন 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: তিনটে কলেজেই
5: অত ভেবো না,
4: ফিস তো দেখো।
6: কি খবর,
7: কি হলো কি?
5: ফিস নিয়ে টেনশন।
7: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
8: একদিনে বাড়ি ফিরুন লেজার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136।

0: 36 অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনুন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে অতুল প্রসাদের গান।

বহিঃপ্রসাদের গানই শুনলেন সন্তোষ সেনগুপ্তের কণ্ঠে। এবারে শুনুন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

নিজেন্দ্র গীতি শুনছিলেন অর্চনা ভৌমিকের কণ্ঠে। এবারে রজনীকান্তের গান, শিল্পী নিশীথ সাধু।

রজনীকান্তের গান শুনলেন নিশীথ সাধুর কণ্ঠে। অতুলপ্রসাদের গান, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে আধুনিক গানের অনুরোধের আসর। এই আসরে আজকের প্রথম শিল্পী সনৎ সিংহ।

জাগর নয়নে জাগর আলোর জলে প্রদে তোমার শীতে সিঁদুর কপালে কুমকুমতে, জাগর নয়নে জাগর আলোর জলে প্রদে মেঘবতী মেঘ দয় আমার পরশদা, অলস বেলার কাল গুণে মন হোক উধা, মেঘবতী মেঘ দয় আমার পরশদা, অলস বেলার

গানটি শুনলেন সনৎ সিংহের কণ্ঠে। ভূমিকা খুঁটিয়াল, রিমিকা খুঁটিয়াল ও বাদল খুঁটিয়াল নর্থ উলুবেড়িয়া হাওড়া থেকে এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন আশা ভোসলের কণ্ঠে।

আশা ভোসলের পরে অনুরোধের আসরে এবারে শিল্পী অপরেশ লাহিড়ি। শোনানোর জন্য অনুরোধ করেছেন ভিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন ও কবিতা গায়েন, শিল্পী অপরেশ লাহিড়ি।

শুনলেন অপরেশ লাহিড়ির কণ্ঠে। প্রান্তিক নগর মেদিনীপুর থেকে শিশির দাস এই গানটি শোনানোর অনুরোধ করেছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

অখিল বন্ধু ঘোষ শোনানোর জন্য অনুরোধ করেছেন জিয়নপুর চুড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ থেকে মেহেদি হাসান মামুন নার্গিস পারভিন ও আজিজ খাঁ।

0: গানটি শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। আধুনিক গানের অনুরোধের আসর আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: দাদু, এই গাছটার নাম কি?
2: ট্যাঞ্জেরিন। খুব মিষ্টি হয় এটা, ভাঙিস না যেন।
3: ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এক্ষুনি করছি।
1: দাদু দাঁড়াও, লিংকে একদম ক্লিক করো না।
3: কেন?
1: এই এসএমএসটা একটা স্ক্যাম, ক্লিক করলে তোমার সব ব্যাংক ডিটেইলস চুরি হয়ে যাবে।
3: ওহো, সাবাস গপ্পু, জোর বাঁচিয়ে দিলি। এই নে তোর বুদ্ধি খাটানোর ফল।
4: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।
5: This is Akashvani Kolkata. Here's the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands as received from the Alipur Met Office. A squall passed over Jharsuguda with maximum wind speed of 70 km per hour and Gopalpur with maximum wind speed of 59 km per hour in Odisha. Light to moderate rainfall occurred at one or two places with heavy rainfall at one or two places over Bihar and Odisha. Light to moderate rainfall occurred at most places over Andaman and Nicobar Islands and at a few places over Jharkhand. Very light to moderate rainfall occurred at one or two places over Gangetic, West Bengal. Light rainfall occurred at one or two places over Sikkim. Very light rainfall occurred at one or two places over Sabimalayan, West Bengal. Gusty winds were recorded at one or two places over Jharkhand, Odisha and East Midnapur, West Midnapur, South 24 Parganas, Howrah and Jhargram districts of Gangetic, West Bengal.

0: Yesterday's highest maximum temperature of 41.4 degrees Celsius was recorded at Odisha's Sambalpur in the plains and 27 degrees Celsius at Sabimala in West Bengal's Kalimpong in the hills of the region. Chief amount of rainfall received till 8:30 this morning at Joda and Tihidi, 8 cm, at Atabira and Karanjia, 7 cm, at Sambalpur, 6 cm, at Hirakud, Port Blair and Lakhanpur, 5 cm each, at Sinaipalli and Shundargarh, 4 cm, at Durgachok, IAF Karnikoba and Long Island, 3 cm each, at Mayabandar, Nankori, 1 cm each. With the forecast for the next 48 hours, light to moderate rain or thunder shower very likely to occur at most places over Andaman and Nicobar Islands, Odisha and Sikkim. Light rain or thunder shower likely to occur at one or two places over all the districts of Sabimala and West Bengal, all the districts of Gangetic West Bengal, Bihar and Jharkhand. There will be a gradual rise in day temperature by 2 to 4 degrees Celsius during next 3 days and thereafter no large change during subsequent 4 days over Gangetic West Bengal. There will be no large change in day temperature during next 4 days and thereafter fall by 2 to 3 degrees Celsius during subsequent 2 days over Sabimala and West Bengal. And there will be a gradual rise in day temperature by 3 to 4 degrees Celsius during next 4 days and no large change thereafter during subsequent 3 days over Bihar, Jharkhand and Odisha. With the warning for the next 48 hours, hailstorm very likely to occur at one or two places over Odisha. Heavy rainfall ranging between 7 and 11 cm very likely to occur at one or two places over Odisha. Thunderstorm with gusty wind with speed reaching 60 to 70 km per hour and lightning very likely to occur at one or two places over Odisha. Thunderstorm with gusty wind with speed reaching 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. And now, focus for Kolkata and neighbourhood for the next 2 days. Today, there is a possibility of thunderstorm with rain and tomorrow, partly cloudy sky with possibility of development of thunder or lightning. Maximum temperature will be around 35 degrees Celsius and minimum temperature will be around 27 degrees Celsius. There is no weather warning for fishermen of West Bengal coast for the next 5 days. But there is warning for fishermen of Andaman and Nicobar coast. Squally wind with speed reaching 40 to 60 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coast from 31st May to 4th June 2026. Fishermen are advised not to venture into the sea. Swell waves in the range of 17 to 19 second period with 1.7 to 2.3 meter height are forecasted during 5:30 p.m. yesterday to 2:30 p.m. tomorrow. There is a possibility of surging of waves. People need to be cautious while venturing into the sea. That concludes the weather bulletin. This is Akashvani, Kolkata.
1: আকাশবাণী কলকাতা পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় ঝাড়সুগুদার উপর দিয়ে ঘন্টায় 70 কিলোমিটারের বেশি গতিবেগে একটি ঝোড়ো হাওয়া বয়ে গেছে এবং গোপালপুরের উপর দিয়ে ঘন্টায় 59 কিলোমিটারের বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বিহারের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে উড়িষ্যার অনেক জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায়, ঝাড়খণ্ডের কিছু জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়, সিকিমের দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উড়িষ্যার সম্বলপুরে সমতল অঞ্চলে 41.4 ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চলে কালিম্পংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে দুর্গাচক 3 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 5 সেন্টিমিটার, কার্নিকোবর, লং আইল্যান্ড 3 সেন্টিমিটার করে, মাঝগাঁও 4 সেন্টিমিটার, তাঁতনগর 3 সেন্টিমিটার, নামকুম 3 সেন্টিমিটার, জোড়া 8 সেন্টিমিটার, তিহিডি 8 সেন্টিমিটার, আটাবিরা 7 সেন্টিমিটার, কারঞ্জিয়া ঝাড়বাঁধ 7 সেন্টিমিটার করে, ভোগরাই 6 সেন্টিমিটার, সম্বলপুর 6 সেন্টিমিটার, হীরাকুঁদ, লখনপুর, বেলাগুণ্ঠা 5 সেন্টিমিটার করে, পাকিমাল 4 সেন্টিমিটার, বারলা, গুরুন্ডিয়া, ধানকাউদা, সিনাপালি, সুন্দরগড়, খয়রামল 4 সেন্টিমিটার করে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

0: অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে উড়িষ্যা ও সিকিমের কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি ও বিহার ও ঝাড়খণ্ডের কিছু জায়গায়। আগামী 48 ঘন্টার আবহাওয়া সম্পর্কিত সতর্ক বার্তায় জানানো হয়েছে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উড়িষ্যার দু একটি জায়গায়, ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার উড়িষ্যার কিছু জায়গায়। উড়িষ্যার দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 7 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বিহার ও ঝাড়খণ্ডের দু একটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা জানানো হয়েছে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে দমকা হওয়া থাকার সম্ভাবনা আছে যার গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলের উপর দিয়ে আগামী 4 জুনের মধ্যে, তাই মৎস্যজীবীদের আজ থেকে আগামী 4 জুন পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ সিকিম উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে অনুষ্ঠান পরিচিতির পরেই রয়েছে নাটক আলোর প্রান্তর, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী, 5:30 যুববাণী কমন রুম, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী ও সম্পূর্ণা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে তামাক সেবন থেকে সৃষ্ট রোগ, এই নিয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডে সাক্ষাৎকার নিয়েছেন ফিলিপ মার্তি, 6:40 যাত্রা অনুষ্ঠান চক্ষুদান, রচনা প্রভাষ পাল, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, সমীক্ষা 7:30 রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর, তারপরে সাঁওতালি রূপান্তর। রাত 9টায় শিক্ষাঙ্গন থেকে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 ভজন শিল্পী তরুণ কুমার দাস, 9:45 লোকগীতি শিল্পী তনুশ্রী আচার্য, রাত 10টায় রবিবাসী অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে কর্ণাটকী স্যাক্সোফোন বাজিয়ে শোনাবেন শ্রী এ ইয়েরাইয়া। এটি আকাশবাণী কাটপাক কেন্দ্রের নিবেদন। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: আজকের নাটক আলোর প্রান্তর। রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। নাটক আলোর প্রান্তর।

0: তিনে, ও তিনে, ওঠ বাবা, ওঠ।
1: উঠবনি।
0: উঠবনি কিরে? দেবা ওঠেনি দেখছি, কি ঝক মারি না করেছে চায়ের দোকান করে। হ্যাঁ তিনে, উঠলি?
1: বলুন তো উঠবনি, শরীর ভালো নেই।
0: শরীরে দক্ষিণে বাতাস লাগিয়ে তো চেক নাই করেছিস, তবিয়ত খারাপ হলো কিসে?
1: সে জমা খরচে তোমার দরকার কি?
0: কি

0: আবার চ্যাটাং চ্যাটাং কথা, ছোট লোক কোথাকার?
1: সকালবেলা মিনি দশে গাল পারছো কেন বলো তো?
0: খেতে পড়তে দিই, শোবার জায়গা দিয়েছি, চারা গাছগুলোকে যত্ন কি করে বড় করেছি, তাই
1: মাগনা খাই না, গতর খরচ করে খাই।
0: কি আমার গতর খরচ করনে ওয়ালা রে, শিগগির আজ ধরা কারখানা সেটি অনেকক্ষণ বেজে গেছে।
1: পারমুনি
0: কি এত বড় আসপদ্ধ তোর?
2: ও না, এই সকালবেলা শুরু করে যাবো তো?
1: দেখো না দেবাদা, সেই এসে থেকে খামোখা গালাগালি করতেছে।
2: কি হবে দেবেন্দা, এখনো চা হলো না? একটা টাকা ছাড়ো তো, আর দোকান থেকে চা খেয়ে আসি।
0: টাকা নেই।
3: এ কি রে,
2: এই তো সেদিন তোমাকে ২৫টা টাকা রাখতে দিলুম।
3: জব বাবা,
0: তিন মাস দুবেলা খাওয়া বাদে শুধু চা বিস্কুট খেলে ওই টাকায় কদিন চলে?
2: কি খাওয়ার কোটা? ঠিক আছে, আজই চলে যাচ্ছি।
0: কোথায় যাবি?
2: তুমি কি মনে করেছো চিরকাল আমি এই ঝকমারি কেবিনে গর্ত পড়ে থাকবো? মেজাজ বিগড়ে গেলে কিন্তু আমি সব
0: মারবি। সেদিন তোকে বুক দিয়ে আগলে প্যাসেঞ্জারদের সব কিল চর লাঠি আমি শুয়েছিলাম, আর আজ তুই ঠিকই বলেছিস, নইলে দেনা পাওনার হিসেব মিলবে কেন?
2: সরি দেবেন্দা, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না দেবেন্দা।
0: দিনে মটর গুলো সেদ্ধ বসিয়ে দে।
1: পারবুনি হিসেব রেডি করো।
0: হিসেব করব? নিজের মাকে হারিয়ে যাকে এতদিন মা বলে এলি, জাতের বিচার না করে যে এতকাল এক থালায় বসে নিজে খেলো, তোকে খাওয়ালো, যার কোলের কাছে শুয়ে কত রাত কাটালি, সেই হিসেব কখনো করেছিস?
2: এই তিনে তিনে, এই আমাকে আর দিরেন্দাকে চা দে, আর তারপরে মটরটা সেদ্ধ বসিয়ে বাদনা পেটে ফেল। দিরেন্দা দিরেন্দা, প্লিজ প্লিজ প্লিজ তুমি আমার ক্ষমা করো দিরেন্দা, আসলে চিন্তায় ভাবনা আমি না একদম পাগল হয়ে গেছি। কিন্তু আমি তো এমনটা ছিলাম না দিরেন্দা, সেই দেবব্রত যে শুধু লেখাপড়া নিয়ে থাকতে চেয়েছিল, আর এই কটা বছরে চিন্তাই বাজ ডাকাত, সালা দেবা বদলে গেল। ভাবতে গেলেই না মাথাটা কেমন টমটম করে ওঠে, ওনার মনে হয় জীবনটা সারা গায়ে সারা আগুন জ্বালাতি, অভিশপ্ত জীবনের সঙ্গে সঙ্গে পাপের বোঝাটাও পড়ে ছাই হয়ে যাক।
0: আবার সেই অবাস্তব ভাবনা নিয়ে ঘাটাঘাটি করছিস? শোন, তোদের একটাকেও যদি সৎ পথে নিয়ে আসতে পারি তবেই আমার ব্রত সার্থক হবে। দেবা তোকে নতুন করে বাঁচতে হবে।
2: কিন্তু পাহাড় প্রমাণ অপবাদ আর ক্লানি নিয়ে
1: চা দেবা দা, মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি।
2: এই তো লক্ষ্মী ছেলে
4: পেপার
2: দেবেন্দা। আচ্ছা, কাল রাতে দুজন অচেনা ছেলেকে তুমি যে সেই বেরিয়ে গেলে আর ফিরলে না, ওরা কারা?
0: পরে বলবো।
2: আমি এদিকে লুকিয়ে বেড়াচ্ছি, তুমি আবার গোপনে কি যে করছো?
0: তুই অন্যায়ের পথ হেঁটে নিজেকে লুকিয়ে রাখতে চাইছিস, আমি এখানে এই বয়সে চায়ের দোকানের কুটিতে বসে অন্যায় অবিচার অনাচার মুক্ত সকালের অপেক্ষায় দিন কাটাই, তফাৎটা বুঝলি? দেবা ঝন্টু আসছে, ঘরে ঢুকে যা।
5: এই যে নারদ দাদু, আপনার হাতে তৈরি বাল্মীকি কই?
0: আমাকে কি তোদের চোরের আড্ডার ইয়ার দোষ পেয়েছিস নাকি? সেদিন প্যাসেঞ্জারদের হাতে গোবেরেন ঠ্যাঙানির ব্যথা এরই মধ্যে মিলিয়ে গেল?
5: আমাদের কি আর ব্যথা বয়ে বেড়ালে চলে, ব্যথা ফ্যাথা স্রেফ ঝেড়ে পেলে আবার উঠে দাঁড়াতে হয়, নইলে কালারফুল দুনিয়ার সঙ্গে সমান তালে পা মেলাতে গিয়ে পিছিয়ে পড়বো।
0: আবার এলি কেন?
5: আপনাকে বলা মানে তো ফর নাথিং ওয়েস্টেজ অফ টাইম।
0: এদিকে যে ফর নাথিং ওয়েস্টেজ অফ লাইফ হচ্ছে সে খেয়াল আছে?
5: ও তো মাথা ধরানো বকবাস ছাড়ুন তো। দেখুন দাদু, দেওয়া যে একটা জুয়েল গণাদা এক ঝলকে চিনেছে, আপনি ওকে এই জিন্দেগিতে বাগে আনতে পারবেন না।
0: তাই নাকি?
5: আলবার জিয়াতে ও .03 বোর্ডের মেশিন ধরেছে, সেটাতে আপনি রাইটার্সের এলডি ক্লার্কের .pen ধরাবেন। ক্যালাভারাস ফেয়ারি প্ল্যান, ওকে ডেকে পাঠান, দরকারি কথাটা বলেই চলে যাব।
0: দরকারি কথাটা কি আগে শুনি?
5: আছে আছে, সেটা প্রাইভেট কথা।
0: দেবা এখান থেকে চলে গেছে।
5: তোর কেন মায়ের সুখা দিল লাগি করছেন?
0: থাম, যে এই যে ট্রেনে ট্রেনে ছিনতাই রাহাজানি করে বেড়াচ্ছিস, একদিন পুলিশের গুলি খেয়ে মরবি তা জানিস?
5: দেখুন দাদু, এসব উপদেশ আর জ্ঞানের বুক নিয়ে একদম আমার ভালো লাগে না,
6: ঠিক আছে।

0: দেবাকে লুকিয়ে রেখে বাঁচাতে পারবেন ভাবছেন? শুনুন, দেবা এলে আজই মৌলালিটাকে পাঠিয়ে দেবেন, আগের দিনের হিসেবটা।
1: তুই যাবি?
0: রিয়া, যাচ্ছি যাচ্ছি,
2: এলে পাঠিয়ে দেবেন। কিন্তু
3: আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে তুমি শুধু শুধু বিপদে জড়িয়ে পড়লে।
1: আমার বিপদ কিসে বুঝলি?
3: বুঝি বুঝি, মাঝে মাঝে চিন্তার অতলে তুমি তলিয়ে যাও, আর এই চিন্তাও যে আমারই জন্যে।
1: বুঝেছিস তাহলে?
4: তোমার পা ছুঁয়ে বলছি বিদেবেন্দা, বিশ্বাস করো, বিশ্বাস করো, যে খুনের অভিযোগ মাথায় নিয়ে আমি চোরের মতো পুলিশের চোখে ধরে দিয়ে পালিয়ে বেড়াচ্ছি, সেই খুন আমি করিনি।
1: দেবা, তুই তুই সত্যি বলছিস?
4: সত্যি বলছি।
3: ওই নোংরা রাজনীতির চাঁথা কলে ফেলে আমাকে ওরা খুনি সাজালো। আমার স্বপ্নের সংসারকে যারা নিশ্চিন্ত করে দিতে চেয়েছে, শালা তাদের হাসি হাসি চোখে আমি কান্নার ঢেউ তুলে ছাড়বো।
1: এইসব জান্তব নষ্টামির বিরুদ্ধে আপোষহীন লড়াই চালাতে হবে।
4: সে লড়াই করবে কে?
1: তুই, আমি, আমরা, আমাদের মতো সবাই।
4: খিদের খিদের হাহাকার আর বেঁচে থাকার বিড়ম্বনা নিয়ে লড়াই?
3: যেন যেন যতক্ষণ জেগে থাকি না, মার ফ্যাকাশে মুখখানা শুধু চোখের সামনে ভাসে, ছোট ছোট বোন দুটোর কথা মনে পড়ে।
4: হয়তো হয়তো ওরা কেউ প্রলোভনের শিকার হবে,
3: জঘন্য প্রতারণার ফাঁসে জড়িয়ে পড়বে, আর তা না হলে মর্মান্তিক ধিক্কারে হয়তো কেউ আত্মহত্যা করবে।
1: এসব এসব তোর কাল্পনিক ভয়।
3: ও বাবা, আমি একটু আসছি দেবেন্দা।
1: আমি জানি রে, আমি জানি তোর এই মানসিক চঞ্চলতা কেন, সে আমি ভালোই বুঝি। ওই তপতির জন্য
3: ওসব কথা থাক, ও ইতিহাস আমার কাছে পূর্ণ হয়ে গেছে।
5: দেবেন্দা, শিগগির চা দিতে বলো। তিনা, কুইক কুইক।
1: শিবু, এটা আশ্রম বা ধর্মশালা নয়, ব্যবসার জায়গা, অনেক বাকি পড়েছে।
5: পাবি পাবি রে বাবা, পাবি। এই তিনা,
1: তিনা, চা দিবি না? বাকিটা কবে পাবো?
5: হ্যাঁ বলছি তো, সময় হলেই পাবে।
1: দেখ শিবু, বাজে ফ্যাচার ফ্যাচার করলে খুব ঝামেলা হয়ে যাবে।
5: ও ভয়ে কম্পিত নহে আমার হৃদয়।
1: ও বাবা, কাব্যি করে তড়পাচ্ছিস? হ্যাঁ, চাকরি করে কটা টাকা ঘরে আনিস? বুড়ো বাপটাকে তো অকাল কুষ্ণগুলো মিলে একবারে নিমতলার দিকে ঠেলে দিয়েছি।
5: তুমি আমার বাবার পুরনো বন্ধু, নইলে কিন্তু একচুট হয়ে যেত।
1: এমনিতে তো হবে না জাদু, সন্ধে দম্ভর টেনে তবে।
5: কত পাবে বলো, কত পাবে বলো, আজই দেবো।
1: টিনে, শিবের বাকি কত?
6: 34 rupees 10 paisa।
5: বাংলায় বল, স্টুপিড কোথাকার। এ হিসেবে বহুত গড়বড় আছে।
6: ওটি বলুনি শিবুদা, তুমি ঢুকেই যাইলে কোয়াটার রুটি, এক প্লেট ঘুগনি, তুমি তখন টং, আর খাবার সময় খেলে চার প্লেট। তুমি গড়বড় হলি, হিসেবও গড়বড় হবে।
1: টিনে তুই যা।
5: আচ্ছা ধীরেন্দা, আজ আমি তোমার কাছে সাধারণ একটা খদ্দের হয়ে গেলাম।
7: কে শিবু, এখনো বসে আছিস যে?
1: আসুন হরিপদদা, বসুন। এই নিন এই কাগজ, ফুল কাগজ।
7: হ্যাঁ
1: কিরে তিনে, কি এগিয়ে এগিয়ে করছিস? শিবুকে চা বিস্কুট দিতে একবারে বুড়ো হয়ে গেলি যে।
6: তুমি তো বললে বাকি না মেটালে চা দিবি না, কত রকম কথা বলো।
1: তোর মেজাজের কে ধার ধারে রে, দে চা।
5: ধীরেন্দা, আমি এখন যাচ্ছি, তুমি তিনেকে বারণ করে দাও, পরে খাবো।
1: ঘোষা হয়েছে ঘোষা, যা যা যা।
7: কি হলো ধীরেন, হঠাৎ চেঁচামেচি?
1: সকাল থেকে তিনেটা মুখে মুখে তর্ক করছে, টাকা পয়সা মিটিয়ে দিতে বলছে, চলে যেতে চাইছে।
7: হয়তো ঝুঁকের মাথায় বলে ফেলেছে।
1: তাই বা বললো কি করে?
7: আরে বলে ভাই বলে, যখন বলে তখন আর আগু পেছু ভাবে কি? ভাবে না
1: দাদা, এটা কথা বলবো কিছু মনে করবেন না।
7: না না, তুমি বলো, বলোই না।
1: শিবুকে যা কোনোদিন বলিনি, বলতে পারিনি, ধার বাকির কথাটা বলতেই।
7: কতদিন বলেছি ওকে বাকিতে কিছু খেতে দিও না, শোনোনি।
1: আর পাঁচটা খদ্দেরের সঙ্গে তো ওকে মেলাতে পারিনি।
7: সকালের কথা সন্ধ্যে মনে থাকলে তো, বাইরের চাকরি আমার, বাইরে তো যে

0: আর মতন উনিও চলে গেলেন। সব কেমন এলোমেলো হয়ে গেল।
1: আমার কি মনে হয় জানেন দাদা, শিবুর মনের কোণে কোথাও একটা একটা ব্যথা, একটা জ্বালা লুকিয়ে আছে।
0: আচ্ছা দিলেন, ছেলেটা কি আমার এইভাবে খয়ে খয়ে শেষ হয়ে যাবে?
1: না না না না, দিনে আমাদের দু কাপ চা দে তো। দেবাটা আবার কোথায় গেল? বসুন দাদা, আমি আসছি।
2: এই দিনে দিনে,
0: এই যে দেবা, ধীরেন তোমার খোঁজ করছিল।
2: কৃষ্ণদার কদিন ধরে খুব জ্বর, দেখে এলাম।
1: ও, দেখে এলি? জ্বরটা ছেড়েছে?
2: না, বেশ ভোগাচ্ছে।
1: নিন দাদা, তুই খাবি?
2: না,
0: আমি তাহলে উঠি। ধীরেন, কৃষ্ণকে একবার দেখে যাই কেমন?
1: আমিও শ্যালদার দিকে যাব, চলুন একসঙ্গেই। দিনে,
3: কি বলতেছ?
1: তোরা খেয়ে নিস দেবা, সাবধানে থাকিস। চলুন দাদা।
3: কি গো দেবা দা, বাবু আসেনি?
2: না, হয়তো কোনো দরকারি কাজে আটকে পড়েছে।
3: আর তো সেই লাস্ট ট্রেন, ঠাকুরপো
2: আসছে। এতিনে চ, দোকানটা এবার বন্ধ করে দে।
4: সারা শরীরের ব্যথাটাই
5: আমার আমার বড্ড ভয় করছে ঠাকুরপো। ওর যদি যদি কিছু হয়ে যায়, আমরা আমরা তাহলে ভেসে যাব।
2: আপনি কিছু ভাববেন না বৌদি, ধীরেন্দ্র আসুক, সব ঠিক হয়ে যাবে।
5: ভিটে মাটি হারিয়ে বছরের পর বছর স্টেশন চত্বরে, নয়তো বাবুদের বাড়ির ছাদতলায় সংসার পাতা। আর যে আর যে হয় না ঠাকুরপো,
4: কপালের লেখন ছবিটা গ্রামের ছোট্ট কুড়েতে খেলাখি বেশ ছিল, মাতু বদ্যের তা সইল না। সর করে মিথ্যে গরু চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে কি পেটালটাই না পেটালো রে বাবু পর্যন্ত কেড়ে নিয়ে।
2: আপনি একটু চুপ করুন তো কেষ্টদা, চুপ করুন, চুপ করুন, চুপ করুন।
4: সেদিনও চুপ করেছিল, যখন কোদাল চালাই তখন সব জানোয়ারদের মুখগুলো এক এক করে চোখের সামনে ভেসে আসে, মনে হয় কোদালের এক এক কোপে।
5: ওগো ওগো, তোমার পায়ে পড়ি, তুমি থামো।
4: দেবুদা দেবুদা, আমি বোধ হয় আর বাঁচব না দেবুদা। আফসোস একটাই, প্রতিশোধ নিতে পারলুম না দেবুদা।
5: তুমি চুপ করো, তুমি চুপ করো, একটু থামো।
3: দেবাদা দেবাদা, সেই জ্বালাতনটা আসছে, তুমি পালাও।
2: না, আমি পালাবো না, আমি যাচ্ছি।
5: রাগারাগি করো না ঠাকুরপো।
2: হ্যাঁ,
6: কি রে, গেলি না যে?
2: কি বলবি বল।
6: শোন, হেভি মালদার একটা খবর আছে, মোটা আমদানি, কণাদার প্ল্যানও রেডি, কাল সকালে যাবি তো?
2: ভেবে দেখি,
6: ভাববি। আরে তুই আমি ভাবলে আমাদের জন্য যারা ভাবনা সোল এজেন্সি নিয়ে মার্কেট গরম করছে, তা যে বেকার হয়ে যাবে। দেখ দেবা, যদি ভাবতেই হয় তাহলে এমন ভাবনা ভাব যাতে পেশাদার দালাল ভাবুকদের একেবারে নিকেশ করা যায়। যদি পারিস আমিও তোর সঙ্গে আছি।
2: হ্যাঁ
6: শোন দেবা, দলের দাদা চামচাগিরি করতে গিয়ে তো পাত্তা পেলি না, গণারাই পুলিশের হাত থেকে বাঁচিয়ে তোকে শেল্টার দিয়েছে। আর তুই যদি এখন বেলাইনে গিয়ে বেইমানি করিস, এই ঝন্টু কথা দিচ্ছে পাই টু পাই তার বদলা নিয়ে নেবে।
2: তোর কথা শেষ হয়ে থাকলে এখন যা।
6: সেই লাভারের জন্য বসে আছিস? হ্যাঁ, বিয়ে করবি, ঘর গেরস্থালি সাজাবি? হ্যাঁ শোন দেবা, যতক্ষণ সঙ্গে থাকবি তোর জন্য জান দিয়ে দেবো, ট্রেচারি করলে এক গুলিতে মাথার খুলিটা রেল লাইনের ওপারে উড়িয়ে দেবো।
7: আমার হাত কত পরিষ্কার এর মধ্যে ভুলে গেলি।

0: সিগারে আঙুল দেবার আগেই এই চাকুটা না তোর কলজের রক্ত আমার পা ভিজিয়ে দেবে। আচ্ছা, এই সেই মেনখানা উর্বশী যার জন্য আমায় মারলি? ঠিক আছে, তৈরি থাকিস।
1: হে কুমার, অশ্রুমুখে তোমার ধনুকে দাও টান, ঝনন রনন বক্ষের পিঞ্জর ভেদি, অন্তরেতে হৌক কম্পিত সুতীব্র সনন।
0: কি হলো, থামলেন কেন?
1: কবিতাটা 1305 সালে 30শে চৈত্র লেখা, মানে ঠিক আজকের দিনে। সেদিন ধীরেন্দা কেমন বাকি হিসেবে দেনা পাওনা আমাকে মিটিয়ে দিতে বলল।
2: ঠাকুরপ, আমার পছন্দের কবিতাটা বলো।
1: বলো। এই কেশুদা, শরীর খারাপ নাকি?
3: কদিন বড্ড জ্বর।
2: কাকাবাবু এসে ওষুধ দিলে, দেখো ঠিক হয়ে যাবে।
1: হোমিওপ্যাথিতে জ্বর যাবে না। কাল সকালে আমার সঙ্গে ডাক্তার ব্যানার্জি চেম্বারে যাবেন, 2-4 ট্যাবলেটই সাফ। চলে হে কুমার। ও হ্যাঁ, এই যে ম্যানেজার, তোমার ওই 34 rupees 10 পয়স
2: বাবুকে দিও।
1: বাবুকে তো কখনো দিই না ম্যানেজার। ঠিক আছে, তা তিনি কোথায়?
0: কি একটা কাজে সেই যে সকালে বেরিয়েছে এখনো ফেরেন।
1: ও, ধীরেন্দার কাজ মানে তো
0: কি?
1: হ্যাঁ না, ও অন্যদিন বলবো, অন্যদিন।
0: না না, এখনই বলুন, প্লিজ বলুন না।
1: ধীরেন্দার এই দোকানটি একটি শো বিজনেস।
0: শো বিজনেস?
1: হ্যাঁ, কটা খদ্দের আসে আর মাঝে মাঝেই এখান ওখান যাচ্ছি বলে উনি বেরিয়ে যান না। কোনোদিন ফেরে, কোনোদিন ফেরে না।
0: হ্যাঁ,
1: বিশেষ করে রাতে দু একটা ছেলে ওর সঙ্গে দেখা করতে আসে না। কে কে তারা?
0: কে?
1: সরকারি ব্যাখ্যায় তারা অসামাজিক জীব।
0: তার মানে?
1: ওরা যে পথে সমাজের বুকে চলমান শোষণ অনাচার অত্যাচারের যন্ত্রটাকে গুঁড়িয়ে চুরমার করে দিতে চায়, দুর্নীতির আঁতুড় ঘরে যাদের জন্ম, তারাই ওদের এই নামে ডাকে।
0: কিন্তু ওদের সঙ্গে ধীরেন্দার সম্পর্ক?
3: ওরা কাকাবাবুর ছেলের বন্ধু।
0: ছেলের বন্ধু?
1: হ্যাঁ হ্যাঁ, দেব ধীরেন্দার একমাত্র ছেলে অনুপম সেই 76 সালে জেলে অসুস্থ অবস্থায় মারা যায়। ছেলের শোকে বৌদি 1 বছরের মধ্যে চলে গেলেন। জানো দেব, সরি।
0: ঠিক আছে।
3: বৌদি মাঝে মাঝে আমাকে অনু বলে ডেকে ফেলতেন, আজ অনুপমের বদলে আমার মরণ হলে। কাকাবাবু অনেক বছর জেল খেটেছেন।
1: বাবার মুখে শুনেছি ধীরেন্দা হলো বাংলার অতীত আর বর্তমান বিপ্লবী আন্দোলনের যোগসূত্র। উনি এখনো বিপ্লবী কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছেন।
4: আমি এই বয়সে ছোট্ট একটা চায়ের দোকানের কুটিতে গোপনে বসে অন্যায় অবিচার অনাচার মুক্ত সকালের অপেক্ষায় রাত কাটাই।
1: আমি চলি ভাই।
0: এখনই যাবে? আর একটু বসই না।
1: না ভাই, না, এসব কথা বলতে গেলে আমার মতো থার্ড ক্লাস লোকের মাথার

0: ভেতরটা ঝিমঝিম করে ওঠে। ও এবার এবার তোমার পছন্দের কবিতাটা শোনাই। হ্যাঁ, আমি আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে
1: চলে গেল। দেবাদা, আমি স্টেশনে যাচ্ছি।
2: এই তাড়াতাড়ি ফিরবি।
1: ওই তো কাকা বাবু আসছে।
3: দিনের মুখে সব শুনলাম সবিতা।
1: কাকা বাবু জল নিন।
3: কৃষ্ণপদ, সবিতা একটু বসো। কোথায় গিয়ে ফিরতে এত দেরি হলো? শোনো দিনে, তোদের দুজনের ভাতটা ফুটিয়ে নিয়ে যা। আমি আমি যা ভরপেট খেয়ে এসেছি না, হ্যাঁ, দুদিন না খেলেও আমার চলবে।
1: কোথায় এত খেলেন কাকা বাবু?
3: দপতিদের বাড়ি, চিনলে না তো? দেবা যাকে ভালোবাসে।
0: বাবা
1: কি গো ঠাকুরপো, আমাদের কাছে বুঝি লুকিয়ে রেখেছিলে কথাটা?
4: ওসব ভুলে গেছি বৌদি।
3: ভুলে গেলেই চলবে? জান কৃষ্ণপদ, আমার একমাত্র ছেলে অনু অসৎ পথে গিয়ে জেলে গিয়েছিল, আর সেখানেই তার তাই আমি চাই দেবা এই অন্ধকারে ঘেরা টোপ থেকে বেরিয়ে আসুক। ওকে যদি বের করে আনতে পারি তবেই আমার ব্রত সফল হবে। তুমি কি বলো?
0: আমি মুখ্য মানুষ, তবে আপনার কথা শুনলে দেবুদাদার ভালোই হবে।
1: এখন চলো তো ঠাকুরপো, তপতিকে নিয়ে যখন নতুন জীবন শুরু করবে তখন যেন আমাদের ভুলে যেও না। না না, নিমন্ত্রণের কথা নয়, শুধু শুধু একবারটি বলে যেও। কাকাবাবু আসছি।
3: দেবা, আমার কথা বাদ দে, ওদের কথা ভেবে আবার নতুন ভাবে জীবন শুরু করতে ইচ্ছে করে না?
4: আমার ছেলেকে সব সমস্যা গুছিয়ে দেবে?
3: দেবে, অনেক অনেক সমস্যা সংকটের বেড়া টোপকে বেঁচে থাকার আনন্দটুকুই কুড়িয়ে নিতে দিন রাত যে লড়াই, সেটাই তো জীবন। লড়াই করার দুঃসাহসটুকুই তো জীবন।
4: সকলের চোখে আজ আমি একটা ক্রিমিনাল, মাথার উপর বিরাট এই কলঙ্কের বোঝা নিয়ে।
3: না না, ও কথা আমি শুনবো না। তপতিকে যে কথা দিয়েছিস তা রাখবি না? সে যে তোর জন্যে আজও অপেক্ষা করছে।
4: অপেক্ষা করছে?
3: হ্যাঁ, তোর উপর আজও তার বিরাট নির্ভরতা। দেবা, আত্মশুদ্ধির পথেই তৃপ্তি বল তৃপ্তি, আনন্দ বল আনন্দ, সব ফিরে পাবি। এই কাগজে একটা ঠিকানা রইল, খুব সাবধানে রাখবি, আর কটা টাকা রাখ। কাল ভোরের ট্রেনেই ওই ঠিকানায় চলে যাবি। তপতি আমাকে কথা দিয়েছে, তুমিও কথা দে। কথা দে দেবা, মানুষের কথা ভেবে নিজেকে মানুষ করে তুলবি।
4: আচ্ছা আচ্ছা, আমার জন্য এমন করে কেন ভাবলে তুমি? আমি তোমার কে?
3: আরে এসব এসব এসব কথা বুঝিয়ে বলা যায় না রে, বুঝিয়ে বলা যায় না। দেবা, তোর মধ্যে আমি আমার অনুকে ফিরে পেতে চাই। যেদিন থেকে তুই তো নতুন কাজের মধ্যে ডুবে যাবি, তপতিকে সঙ্গে নিয়ে অনেক অনেক দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়াবি, সেদিন হয়তো আমি থাকবো না, তোরও হয়তো আমাকে মনেও পড়বে না।
4: কি বলছো তুমি তীরন্দা? দেবেন্দা প্লিজ,
3: একটা মাত্র সান্ত্বনা, আমার ইচ্ছেটা পূরণ করতে আমি পেরেছি। তোকে আমি হেরে যেতে দেব না দেবব্রত, কখনো না।
1: কাকাবাবু পুলিশ!
3: শিগির পালা দেবা।
4: হ্যাঁ,
3: কেবল সামনের দিকে ছুটবি।
4: না, তোমাকে ছেড়ে আমি কিছু দিতে পারবো না।
3: পরে ভাববি, আগে তুই ছোট, আরো জোরে ছোট দেবা। ওই ওই ঠিকানায়।

0: কাকাবাবু, কাকাবাবু, এ কি হলো কাকাবাবু? কথা বল, কথা বলুন কাকাবাবু।
1: শিবু দাদা, বাবু কথা বলছে না কেন?
2: সরে যাও, সরে যাও, সব সরে যাও।
3: একি, আপনি অনুপমের বাবা? ধীরেন কাকাবাবু, আপনারা আপনারা সব সরে যান, প্লিজ প্লিজ সরে যান।
4: বাবু, আপনি কে চেনেন?
3: খুব ভালো করে চিনি হাবিলদার, শিগগির এখানে এসো। এনাকে এনাকে সাবধানে জিপে তোলো। হ্যাঁ তোলো, হ্যাঁ হ্যাঁ, খুব সাবধানে তোলো তোলো।
1: বাবুকে আপনি মেরে ফেললেন?
0: কাকাবাবুকে, কাকাবাবুকে নিয়ে যেও না, কাকাবাবুকে নিয়ে যেও না। তোমরা আপনার চেনা মানুষটাকে, যাকে যাকে কাকাবাবু বলে ডাকলেন, তাকেই কিনা?
3: হ্যাঁ, এ ছেলের সঙ্গে আমি পড়তাম, আর সেই থেকে চেনা পরিচয়। দুঃখের কথা, সেই ছেলেটি আজ নেই।
5: কে বললে, কে বললে সে নেই? আমার আমার অনুপম, ওই তো, ওই তো ছুটছে,
6: মহাবীর
5: ছুটছে।
6: আমি শুনছিল অবশান্ত
7: সবে অত্যাচারীর সর্বত্র কৃপা, হীন রণভূমের অলিবে না, বিদ্রোহীর অনুক্রান্ত।

0: আলোর প্রান্তর নাটকটি শেষ হল। রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সবিতা, শিপ্রা ঘোষ, দেবা, অশেষ সেনগুপ্ত, ঝন্টু, চন্দন সেন, শিবু, সৌম্যদেব বসু, হরিপদ, ব্রজসুন্দর দাস, কেষ্ট, নির্মলকান্তি ঘোষ, পুলিশ, দীপঙ্কর সেন, তিনে, সার্থক রায় ও ধীরেনের ভূমিকায় জ্ঞানেশ মুখোপাধ্যায়। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন রামজীবন মিত্র।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়া ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 12 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন বিকেল 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।

আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। আজকের পর্বে প্রথমে খেলার টুকরো খবর নিয়ে থাকবে এক নজরে, এর পাশাপাশি আতশকাচের তলায় থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে বিশ্লেষণ, এর পাশাপাশি থাকবে এ সপ্তাহের খেলোয়াড়। তবে সবার আগে শুনে নেব এক নজরে। আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল 2026 ফাইনালে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7:30।

গতকাল রাওয়ালপিন্ডিতে তিনটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে 5 উইকেটে পরাজিত করল পাকিস্তান। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান এবং মাত্র 44.1 ওভারে 200 রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে 42.3 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। 32 রান দিয়ে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন আরাফাত মিনহাস। ব্রিটিশ মহিলা ক্রিকেট অলরাউন্ডার ফ্রেয়া ক্যাম্পের বোলিং ও ব্যাটিং উভয় বিভাগে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল ভারতীয় মহিলা দলকে গতকাল দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে ব্রিস্টলে 26 রানে পরাজিত করল। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 168 রান করে ইংল্যান্ড। জবাবে ভারতীয় মহিলা দল 20 ওভারে 9 উইকেট হারিয়ে 142 রান তুলতে সমর্থ হয়। 15 রান দিয়ে 2 উইকেট ও 13 বলে অপরাজিত 39 রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেয়া কেম্প। 3 ম্যাচের সিরিজের স্কোর এখন 1-1।

ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। গতকাল বুদাপেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্সেনালকে পরাজিত করে উপর্যুপরি দ্বিতীয়বার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল লুইস এনরিকের প্রশিক্ষণাধীন প্যারিস সাজা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলার ফলাফল ছিল 1-1। এরপর খেলা টাইব্রেকারে গড়ালে 4-3 ফলে আর্সেনালকে পরাজিত করে পিএসজি এই খেতাব জিতে নেয়। এর ফলে রিয়াল মাদ্রিদের পরে দ্বিতীয় দল হিসেবে পরপর দুবার এই খেতাব জয়ের অনন্য রেকর্ড স্পর্শ করল পিএসজি। ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ধারণকারী খেলায় জিম্বাবুয়ের কাছে 1-0 গোলে হেরে খালি হাতে ফিরতে হচ্ছে খালিদ জামিলের প্রশিক্ষণাধীন ভারতীয় ফুটবল দলকে। জিম্বাবুয়ের হয়ে পেনাল্টি থেকে গোল করেন প্রিন্স দুবে। বিশ্ব চ্যাম্পিয়ন কোরীয় জুটি তথা শীর্ষ বাছাই কিম ওয়ন হু ও সিও সিউং জে জুটিকে 52 মিনিটের লড়াইয়ে পরাজিত করে সিঙ্গাপুর ওপেন 750 প্রতিযোগিতার ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। খেলার ফল 19-21, 18-21। রবিবার অর্থাৎ আজ ফাইনালে তারা ইন্দোনেশীয় জুটি ফজর আলফিয়ান ও মোহাম্মদ ফিকরি জুটির মুখোমুখি হবে।

লিভারপুলের প্রশিক্ষকের পদ থেকে বরখাস্ত করা হল আর্নে স্লটকে। 2024-25 মরশুমে লিভারপুলে যোগ দিয়েই তিনি দলকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করিয়েছিলেন, কিন্তু এই মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগতে হয়েছে লিভারপুলকে, যার দরুন 38 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে ইপিএলে পঞ্চম স্থানে শেষ করে লিভারপুল। এশিয়ান গেমসের ট্রায়ালে নেমে সেমিফাইনালে মীনাক্ষী গোয়াতের কাছে হেরে ছিটকে গেলেন ভারতের অন্যতম সেরা মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাট।

চীনা প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে মিউনিখে চলা ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্টল বিভাগে রুপো জিতল ভারতীয় জুটি মানু ভাকার ও সম্রাট রানা। অঘটনের ফরাসি ওপেনে আবার অঘটন।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ফরাসি ওপেনে এবার প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন গতবারের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কোকো গফ। শনিবার তাকে হারালেন 28 নম্বর বাছাই অ্যানাস্টাসিয়া পোটাপোভা। খেলার ফল 6-4, 6-7, 4-6। তবে নিজের ম্যাচ জিতলেন মহিলা বিভাগের শীর্ষ বাছাই তথা বিশ্বের 1 নম্বর খেলোয়াড় রিনা সাবালেঙ্কা। খেলার ফল

0: এবার চলে আসব অনুষ্ঠানের পরবর্তী অধ্যায় অর্থাৎ আতশকাচের তলায়।
1: আতশকাচের তলায়।
0: টাইব্রেকার সবসময় নার্ভের পরীক্ষা। গোটা ম্যাচ ঠিকঠাক খেলে সেই পরীক্ষাতেই ফেল আর্সেনাল। তাদের এবেরচি এজে ও গ্যাব্রিয়েল মাগলহায়েস বাইরে মারলেন। পিএসজির নুনো মেন্দেসের কিক আর্সেনাল কিপার ডাভিড রায়া বাঁচালেও তাই কোনো লাভ হল না। টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন জার্মেইন বা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ নাম চালু হওয়ার পরে রিয়াল মাদ্রিদ ছাড়া একমাত্র পিএসজি খেতাব ধরে রাখতে পারলো।

তার আগে আশা জাগিয়েছিল আর্সেনালি। কাইল হ্যাভার্টজ গোল করেছিলেন ছ মিনিটের মধ্যে। পাঁচ বছর আগের ফাইনালেও চেলসির হয়ে জয়ের গোল করেছিলেন এই কাইল হ্যাভার্টজ। তার আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুটি আলাদা টিমের হয়ে গোল করার কৃতিত্ব ছিল শুধুমাত্র দুজন ফুটবলারের, একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও অপরজন মারিও ম্যানজুকিচ। এর সাথে সাথেই নজির গড়লেন পিএসজি প্রশিক্ষক লুইস এনরিকেও।

টানা দুবার চ্যাম্পিয়ন্স লীগ খেতাব জয়। প্রশিক্ষক হিসেবে তার মোট চ্যাম্পিয়ন্স লীগ খেতাবের সংখ্যা দাঁড়ালো 3। পিএসসির খেলায় তবে গতবারের মতো সেই ঝাঁঝ ছিল না, তবু অ্যাটাক ক্রমশ বাড়িয়ে গেলেন উসমান ডেম্বেলে, ক্যাভরাত স্কেলিয়ারা। 65 মিনিটে পেনাল্টি থেকে 1-1 করেন সেই ফরাসি তারকা ফুটবলার উসমান ডেম্বেলে। আর্সেনাল অবশ্য গোটা মরশুমের মতো ফাইনালেও জমাট রেখেছিল তাদের ডিফেন্স। দুর্দান্ত ফর্মে ছিলেন সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগলহায়েস, লুইস কেলি, ডেকল্যান রাইসরাও বারবার রুখে দিচ্ছিলেন ফ্যাবিয়ান রুইস, ভিটিনিয়াদের। তারপরেও পিএসজি অ্যাটাক চালিয়ে যাচ্ছিল দুটি উইং ধরে সমানে।

পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস বল ক্লিয়ার করতে পারেন লিজান্ড্রো ট্রোসার্ডের গায়ে। বুকের সামনে হাতে বল লাগলেও সেটি হ্যান্ডবল হয়নি, তার গায়ে লেগে বল চলে যায় পিএসজির হাফেই। দৌড়ে সেই বল ধরে এগিয়ে যান হ্যাভার্টজ। কিপার সাফোনোফের নাগাল এড়িয়ে কোনাকুনি রুফ অফ দ্য নেটে তিনি একটি শট নেন এবং সেটি হয়ে যায় গোল। তবে সেটি যথেষ্ট ছিল না, তাই উপর্যুপরি পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব নিজেদের ঘরে ধরে রাখতে সক্ষম হল প্যারিস সাঁজোয়া।

আজ আইপিএল 2026-এর ফাইনাল। মেগা ফাইনালে লিগ টেবিলে শেষ পর্যন্ত যারা 1 ও 2 নম্বরে শেষ করেছিল তারাই মুখোমুখি হতে চলেছে।

ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে এই গুজরাটকে হারিয়েই ফাইনালে চলে গিয়েছিল বেঙ্গালুরু। 93 নট আউটের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তাদের অধিনায়ক রজত পাতিদার। আবার কোয়ালিফায়ার টুতে গুজরাত অধিনায়ক শুভমন গিলের সেঞ্চুরিতে ফাইনালে গিয়েছে গুজরাট। তাই আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেঙ্গালুরু যদি জেতে, তাহলে রজত পাতিদার হবেন আইপিএল ইতিহাসে তৃতীয় অধিনায়ক যিনি পরপর দুবার আইপিএল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন। আগের দুজন হলেন দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের হয়ে 2010 ও 2011 সালে অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছিলেন ধোনি।

অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2019 ও 2020 সালে আইপিএল জিতেছিলেন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা। ঘটনা হল, রোহিত বা ধোনি ছিলেন দুজনেই মহাতারকা, যা রজত কখনোই ছিলেন না। গতবারই প্রথম অধিনায়ক হন এই ফরম্যাটে, এবং তিনি এই ফরম্যাটে ভারতীয় দলের নিয়মিত সদস্যও নন। সেজন্যই আজ কাপ জিতলে তথাকথিত মহাতারকা না হয়েও ইতিহাসে চলে যাবেন তিনি। রজতের পাশাপাশি সার্চ লাইটে থাকবেন বিরাট কোহলিও। দীর্ঘ কেরিয়ারে গত বছরই তিনি জিতেছেন প্রথমবার আইপিএল খেতাব।

তারপরে চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন 11 জন সমর্থক। তাই আজ ট্রফি জিতলে সেই সমর্থকদের প্রতি তা উৎসর্গ করতেই পারেন তিনি। এখন বিরাটের সঙ্গে ওপেন করছেন ভেঙ্কটেশ আইয়ার, 3 ও 4 নম্বরে যথাক্রমে দেবদত্ত পার্টিকল এবং রজত পাতিদার, এরপরেও থাকছেন ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিডরা, আর বল হাতে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, জ্যাকব ডাফিরা তো পেস আক্রমণ সামলাবেনই, আর স্পিনে থাকবেন ক্রুণাল ও রসিক সালাম। অন্যদিকে গত টি টোয়েন্টি বিশ্বকাপে টিম থেকে বাদ পড়েছিলেন গুজরাট অধিনায়ক শুভমান গিল, এই আইপিএলে নিয়মিত রান করেছেন তিনি। বৈভবের 776 রানের পরেই কমলা টুপির দৌড়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন শুভমান, এখনো অবধি তিনি মোট 722 রান করেছেন। তারপরেই যিনি রয়েছেন তিনি হলেন তার ওপেনিং পার্টনার সাই সুদর্শন, তিনি করেছেন 710 রান, যিনি কোয়ালিফায়ার টুতেও অদ্ভুতভাবে হিট উইকেট হয়েছিলেন। এই দুই ওপেনার এবং 3 নম্বরে জশ বাটলার গুজরাট ব্যাটিংয়ের ভরসা। অন্যদিকে বল হাতে থাকবেন কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, স্পিন বিভাগে রশিদ খান ও ওয়াশিংটন সুন্দর। কাগজে কলমে সামান্য হলেও তাই আজ এগিয়ে বেঙ্গালুরু, কারণ ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার জয়ের পরে তারা যথেষ্ট বিশ্রাম পেয়েছেন। অন্যদিকে গুজরাটকে 6 দিনের মধ্যে খেলতে হচ্ছে 3-3টি ম্যাচ এবং 3টি আলাদা ভেনিউতে। তাই সবার আজকে চোখ থাকবে আইপিএলের মেগা ফাইনালের দিকে, যেখানে একটি ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স।

0: শ্রোতা বন্ধুরা, 11ই জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ ফিফা ফুটবল বিশ্বকাপ 2026।
1: ফুটবলের মহা

শ্রোতা বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ 2026-এ আজকে আমরা পর্যালোচনা করব গ্রুপ আই নিয়ে। গ্রুপ আইতে আছে মোট 4টি দল। ফ্রান্স, সেনেগাল, ইরাক ও নরওয়ে। সবার প্রথমে আসি ফ্রান্সের কথায়।

ইউয়েফা কনফেডারেশনের অন্তর্গত ফ্রান্স এই নিয়ে 17 বার বিশ্বকাপ খেলছে। 1 এপ্রিল 2026-এর ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 1877.32 পয়েন্ট নিয়ে ফ্রান্স বিশ্বের 1 নম্বর ফুটবল দল। মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, থিয়েরি অরির দেশ মোট 2 বার বিশ্বকাপ জিতেছে, একবার 1998-তে ও আরেকবার 2018-তে। এর পাশাপাশি তারা গত বিশ্বকাপের রানার্স দলও। তারা পরাজিত হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউয়েফার গ্রুপ ডি থেকে সেরা দল হয়ে ফ্রান্স যোগ্যতা অর্জন করেছে। এই গ্রুপে মোট 6টি ম্যাচ খেলে 5টিতে তারা জয় পেয়েছে ও 1টিতে তারা ড্র করেছে। মোট 16 পয়েন্ট নিয়ে অপরাজেয় দল হিসেবে গ্রুপ সেরা হয়ে তারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এনগোলো কান্তে, অ্যাড্রিয়েন র্যাবিও, মার্কাস থুরামের মতো তারকা ফুটবলার সমৃদ্ধ ফ্রান্স 2026 ফুটবল বিশ্বকাপে খেতাব জয়ের অন্যতম প্রধান দাবিদার। এরপরে আসি গ্রুপের অপর দল সেনেগালের কথায়। কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল বা সিএএফ এর অন্তর্গত সেনেগাল এই নিয়ে 4র্থবার বিশ্বকাপ খেলতে চলেছে। 1 এপ্রিল 2026 ফিফা র্যাঙ্কিং অনুযায়ী তাদের স্থান 14 নম্বরে এবং তাদের মোট পয়েন্ট 1688.99। 2002 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো হচ্ছে এখনও অবধি তাদের বিশ্বকাপের সেরা পারফরম্যান্স। সাদিও মানে, এডওয়ার্ড মেন্ডির দিকে তাকিয়ে থাকবেন অসংখ্য ফুটবল ভক্তরা। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ক্যাফের গ্রুপ বি থেকে সেরা দল হয়ে ও অপরাজিত তকমা নিয়ে তারা বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে নিয়েছে। এরপর বলবো ইরাকের কথা। এএফসি কনফেডারেশনের সদস্য এই দেশ 1986-র পরে এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে। 1 এপ্রিল 2026-এর ফিফা র্যাঙ্কিং অনুযায়ী 1447.14 পয়েন্ট নিয়ে ইরাক 57তম স্থানে রয়েছে। 2026-এ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী প্লে অফের ফাইনালে বলিভিয়াকে 2-1 গোলে পরাজিত করে তারা বিশ্বকাপের ছাড়পত্র পেয়েছে। আলাদা করে চোখ থাকবে অধিনায়ক জালাল হাসান, মিডফিল্ডার আমির আল আমরির দিকে। আর সবশেষে আসব এই গ্রুপের শেষ দল নরওয়ের কথায়। ইউয়েফা কনফেডারেশনভুক্ত নরওয়ে এই নিয়ে 4র্থবার বিশ্বকাপ খেলতে চলেছে। 1998 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ পৌঁছানো হচ্ছে তাদের সেরা পারফরম্যান্স। 1 এপ্রিল 2026-এর ফিফা র্যাঙ্কিং অনুসারে তাদের স্থান 1550.94 পয়েন্ট। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইউয়েফার গ্রুপ আই এর সেরা দল হয়ে এবং যোগ্যতা অর্জন পর্বে সবকটি ম্যাচ জিতে তারা বিশ্বকাপ খেলতে এসেছে। ফুটবল প্রেমীদের আলাদা করে নজর থাকবে ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ড এবং আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের দিকে। চলে আসবো অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ এই সপ্তাহের খেলোয়াড়। আইপিএলে ফাইনালে উঠতে না পারলেও রাজস্থান রয়্যালসের এই বিস্ময় প্রতিভাকে নিয়ে আলোচনা থামছেই না। 16টি ম্যাচে 48.50 গড়, 237.30-র অবিশ্বাস্য স্ট্রাইক রেট সহ 776 রান করে আপাতত কমলা টুপির মালিক তিনি। 1টি শতরান সহ 5টি অর্ধশতরান তার ঝুলিতে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশীর কথা। 29 বলে 97 রান করে তিনি রাজস্থানকে দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলেছিলেন। এমনকি তারপরে অসাধারণ পারফরমেন্স করে 47 বলে 96 রান করে রাজস্থানকে প্রায় ফাইনালে পৌঁছে দিয়েছিলেন। তাই এ সপ্তাহের খেলোয়াড় বৈভব সূর্যবংশী। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের মেল করতে পারেন aircolkatasports@gmail.com এ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

একটি ঘোষণা, 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তা সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি আগামীকাল অর্থাৎ 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332212025 0332212061 অথবা 0332212500 তে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত এই শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম। উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং দীপজিৎ অধিকারী। অংশগ্রহণে নিশা মজুমদার, দীপ শেঠ, আত্রেয়ী কর্মকার এবং অরণ্য সাহা।

0: সময় যখন বিকেল 5:30, তখন সময় কিন্তু যুববাণী কমন রুমে, তাই তো? সম্পূর্ণ
1: একদমই রবিবার, জমিয়ে একদম চা বিস্কুট হাতে নিয়ে বসতে হবে কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে।
0: একদমই। তবে আজকে শুধুমাত্র আমরা, মানে আজকে তোমাদের যুববাণী কমন রুমের যারা বন্ধুরা, মানে দীপজিৎ আর সম্পূর্ণা, আমরা ছাড়াও কিন্তু তোমাদেরই মধ্যে থেকে আসা আমাদের চারজন বন্ধু আরো স্টুডিওতে উপস্থিত রয়েছে। তাদের সঙ্গে একটুখানি পরিচয় পর্বটাও তো সারতে হবে সম্পূর্ণ।
1: হ্যাঁ একদমই। প্রথম থেকে একে একে সব বন্ধুর সঙ্গে আলাপ করে নিই। প্রথমেই রয়েছে,
2: নমস্কার, আমি নিশা মজুমদার, হুগলি থেকে আসছি। বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স করছি ফোকের উপরে, লোকসঙ্গীতের উপরে।
1: বাহ, তার মানে আজকে নিশার থেকে আমরা গান শুনতে পারবো, এটা তো আমরা বুঝেই গেছি। তারপরে রয়েছে,
3: নমস্কার, আমার নাম হচ্ছে দীপ শেঠ, আমি গড়িয়া থেকে আসছি। আমি গান বাজনা করি, গান বাজনা আমার নিজস্ব একটি ব্যান্ডও আছে,
1: যার
3: নাম ডেসিবেল। তো তার সাথে সাথে কাজ করছি, চাকরি করছি, তো সব মিলিয়ে মোটামুটি এইভাবেই চলছে আর কি।
1: চলে যাই তার পরের বন্ধুর কাছে।
4: নমস্কার, আমি আত্রেয় কর্মকার, আমি কাঁচড়াপাড়া থেকে আসছি। ভীষণ কাছের হলো গান বাজনা, প্রথম বন্ধু হিসেবে গান বাজনাকে আমি পাই। এবং এখন আমি খেয়াল নিয়ে মাস্টার্স করছি রবীন্দ্র ভারতী থেকে। আজকে একটা গান শোনাবো।
5: নমস্কার, আমি অরণ্য সাহা, আমি দমদম থেকে আসছি। আর ইভেনচুয়ালি আমিও রবীন্দ্র ভারতী ডিস্টেন্সের মাস্টার্স স্টুডেন্ট খেয়ালের। আর দ্বিতীয়ত আমি গ্রাজুয়েশন যদিও টেক্সটাইল ডিজাইনে করেছি, তাও মানে এই শিফটটা হয়তো আমার হতোই জীবনে, এটা হওয়ারই ছিল, যেহেতু গান বাজনা নিয়ে বাঁচার ইচ্ছে ছিল সেই।
1: কারণ যেমন আড্ডা হবে, গেমস হবে অনেক, তার সঙ্গে কিন্তু বন্ধুদের গানও আমরা শুনবো।
0: একদমই, শুধু গান নয়, তার সঙ্গে আড্ডাও থাকবে, গেমস থাকবে। তো শুরু করা যাক সম্পূর্ণ।
1: একদম। তাহলে প্রথমেই বন্ধুদের বলে রাখি, আমাদের চার বন্ধুকে, যে আজকে তিনটে রাউন্ড থাকবে। ফার্স্ট রাউন্ড কুইজ রাউন্ড, সেকেন্ড রাউন্ড ধাঁধার রাউন্ড, আর একদম থার্ড রাউন্ড একটা অডিও রাউন্ড থাকবে,
0: যেটাতে ওরা সবাই খুব ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয়।
1: একদম, পড়তেই হবে। তো দেবজিৎ, আমরা এই যে চারজন বন্ধু রয়েছে, আমরা দুজন দুজন করে এক একটা টিম করে নিই।
0: ও, তার মানে তুমি চাইছো একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হোক?
1: একদম, বেশ একদম, লড়াইটা একদম জমিয়ে, না হলে ঠিক মজা হয় না।
0: ঠিকই।
1: তাহলে দীপ আর নিশা, তোমরা বরং একটা টিমে থাকো, তোমাদের নাম দিয়ে টিমের মেয়ে অরণ্য আর আত্রেয়ী, ওরা আর একটা টিমে থাকো।
0: কোদের টিমের নাম হোক নদী।
1: বাহ বাহ বাহ, মেঘ আর নদী, মানে একদম এই দুটো টিম নিয়ে কিন্তু জমে যাবে আজকের কমন রুমের আড্ডা। আর প্রথমেই তাহলে ফার্স্ট রাউন্ডে চলে যাই, আমাদের কুইজ রাউন্ডে। তো প্রথমে আমি যে রুলস গুলো কিছু রয়েছে ফার্স্ট রাউন্ডে সেগুলো বলে দিই। সঠিক উত্তর দিলে তোমরা, মানে ধরো আমাদের ডাইরেক্ট প্রশ্ন রয়েছে তোমাদের নিজেদের, যে টিমের ডাইরেক্ট প্রশ্ন সেই টিম সঠিক উত্তর দিলে পাবে +5। এবং যদি তোমরা না পারো ডাইরেক্ট প্রশ্ন উত্তর দিতে, তাহলে কোনো নেগেটিভ মার্কিং নেই ফার্স্ট রাউন্ডে। কিন্তু যদি অন্য টিম, মানে ধরো টিম মেঘের ডাইরেক্ট কোয়েশ্চেন ছিল, টিম নদী চ্যালেঞ্জ করছে, তাহলে সেক্ষেত্রে যদি তোমরা সঠিক উত্তর দাও তাহলে তোমরা পাবে +10। আর না পারলে কোনো মাইনাস নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। হাতেই বুকে হাত দিচ্ছে একদম, মানে মন প্রাণ খুলে আজকে আড্ডা হবে, আনন্দ হবে। তো ফার্স্ট রাউন্ডের রুলস তো আমরা বলে দিলাম, চলো ফার্স্ট রাউন্ডে চলে যাই। চলে যাই টিম নদীর জন্য ডাইরেক্ট প্রশ্ন।
0: একদম। বিশাখাপট্টনম শহরটি কোন রাজ্যে অবস্থিত? টিম নদীর প্রশ্ন।
3: অন্ধ্রপ্রদেশ।
0: একদম সঠিক পেয়েছি,
1: একদম সঠিক উত্তর। তাহলে টিম নদী পেয়ে গেল +5। একটা জোরে হাততালি টিম নদীর জন্য।
0: তাহলে পরের প্রশ্নটার দিকে আমরা এগোই টিমের জন্য। এবারে কিন্তু তোমাদেরকে উত্তর দিতে হবে, কারণ অলরেডি একদিকে এগিয়ে গেছে +5 এ,
1: কিন্তু
0: এগিয়ে রান করছে।
1: তাহলে পরের প্রশ্ন টিম মেঘের জন্য ডাইরেক্ট প্রশ্ন, হাংরি স্টোনস বইটির লেখক কে?
0: এই প্রশ্নটার ক্ষেত্রে কি একটা হিন্ট আমরা দিতে পারি সম্পূর্ণ? খুব ক্ষীণ একটা হিন্ট
1: দাও।
0: বইটার নামটা ইংরেজি হলেও কিন্তু লেখক বাঙালি, এইটুকুই বলবো।
1: বাহ, গুড হিন্ট।
3: হাংরি স্টোনস, তাই তো?
0: হাংরি স্টোনস,
1: সঠিক উত্তর মেঘের, বইটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো একদম +5 চলে যাচ্ছে মেঘের জন্য।
0: তাহলে সম্পূর্ণ, এখন কিন্তু টিম মেঘ আর টিম নদী একদম মানে কানায় কানায় লড়ছে,
1: একদম বরাবর রয়েছে। এবার দেখতে হবে পরের রাউন্ডগুলো কেউ এগিয়ে যায় কিনা। তবে তার আগে, এই যখন আমরা আড্ডা দিতে বসেছি, সবাই আমাদের বন্ধুরা বলেছে আজ গান শোনাবে, একটা সুন্দর গান শুনবো না?
0: একদমই তাই।
1: তাহলে কার থেকে শুনবো? প্রথমে বরং দীপের থেকে শুনে নি একটা গান। কি শোনাবে?
3: আমি আজকে শোনাচ্ছি একটা লালন গীতি, লোকসঙ্গীত।
1: আচ্ছা,
3: সব লোকে কয় লালন কি যাচ্ছে সংসারে।
1: বাহ, তাহলে চলো শুনে নি দীপের থেকে।
0: বেশ।
3: কেহু মাল কেউ তসবি গলে তা দেখে যত ভিন্ন বলে যা

0: ভারী সুন্দর এত সুন্দর গানের পরে মানে আর কিছু তো বলার থাকে না, সরাসরি আমরা বরং এবার
1: আমরা বের প্রশ্নতেই ফিরে আসি,
0: একদম প্রশ্ন উত্তর পর্বে চলে আসি। তো এর পরের রাউন্ড সেকেন্ড রাউন্ড যেটা বলেছিলাম ধাঁধা, খুব সোজা সোজা ধাঁধা থাকবে তোমাদের জন্য,
1: মানে এই উত্তরগুলো সম্পূর্ণ দিতে পারবে, তাই জন্য
0: একদম ইজি, আমি দিতে পারলে সব প্রশ্ন ইজি। তো যেটা বলার যে এই রাউন্ডে কিন্তু এবার একটু নেগেটিভ মার্কিং থাকবে, রাউন্ড টু তে মানে ধাঁধার রাউন্ডে তোমরা যদি ডাইরেক্ট প্রশ্নে সঠিক উত্তর দাও তো +10 তো পাচ্ছই, কিন্তু ভুল উত্তর দিলে -5,
1: মানে থাকবে নেগেটিভ মার্ক। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবারে উত্তর চ্যালেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা
2: মাথায় না দিলে,
0: উত্তরটা না দিলে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবারে চ্যালেঞ্জের ক্ষেত্রে আসি, চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দাও তাহলে +20, কিন্তু ভুল উত্তর দিলে -10।
1: বোঝা গেল?
0: সবার মুখটা আস্তে ছোট হয়ে গেছে,
1: আমি সেটাই দেখছি। এবারে সবাই একটু কি আমি চ্যালেঞ্জ করতে ভয় পাচ্ছি?
0: না না, চ্যালেঞ্জ করতে হবে, কারণ ওই যে এখানে কিন্তু নাম্বার স্কোরিং এর জায়গাটা, আর যে টিম আগে এগিয়ে যাবে সে তো জিতবেই আজকের রাউন্ড।
1: আর সম্পূর্ণ তো বলেই দিচ্ছি, এই ধাঁধাগুলো অত্যন্ত সোজা, কারণ সম্পূর্ণ নিজে উত্তর দিতে পারবে।
0: একদম, তাহলে চলো ধাঁধার রাউন্ডে চলে যাই।
1: একদম,
0: প্রথম প্রশ্ন টিম মেঘের জন্য, প্রথম ধাঁধা, কোন বিলে জল নেই?
2: তহবিল।
0: জোরে একটা হাততালি, একদম একদম। এছাড়া টেবিলও হতে পারতো,
1: হতে
0: পারতো। একদমই ঠিক উত্তর দিয়েছে টিম মেঘ, তো টিম মেঘের জন্য থাকছে +10। এরপরে টিম নদীর ডাইরেক্ট প্রশ্নে চলে যাব।
1: বেশ, টিম নদীর জন্য কিন্তু এবারে ধাঁধা সেটাও খুব সহজ, জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ, কিসের কথা বলা হচ্ছে তোমাদেরকে বলতে হবে, একটু একটু ভেবে দেখলে কিন্তু খুব সোজা, এটুকু বলতে পারি।
0: জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
1: আত্রিগতে ভাবছে জলেতে কি কি পড়লে সর্বনাশ হতে পারে, অরণ্য বোধহয় একবার ঘরের ম্যাপটা ভালো করে মাথায় সাজিয়ে নিচ্ছে যে ঘরে কি কি আছে এমন।
2: আর জল থেকে কিসের কিসের জন্ম?
0: আচ্ছা,
2: যেগুলো ঘরেও আসে
1: অনেক বেশি ইম্পর্টেন্ট। গুড গুড গুড,
0: এটা কিন্তু ভালো পয়েন্ট, নিজেই বললে, ভেবে দেখো। এবার উত্তর নিতে হবে টিম নদী, উত্তর কি আসবে?
2: জলে
1: জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ, একেবারে। তাহলে
0: আবারও টিম নদীর জন্যই থাকছে, চলে গেলে আর ফিরে আসে না, কি টিম নদী? তাহলে সেকেন্ড যে ডাইরেক্ট প্রশ্ন সেটা কিন্তু টিম নদী একদম সঠিক উত্তর দিয়েছে, উত্তরটা হবে সময়
1: এবং পেয়ে গেছে +10, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ, উত্তরটা হবে সময়।
1: বেশ, তো এই রাউন্ডের শেষ প্রশ্ন টিম মেঘের জন্য, কোন দেশে মানুষ নেই? এই প্রশ্নটা কিন্তু ভীষণ সহজ, আশা করছি উত্তরটা অলরেডি মাথায় চলে এসেছে, এবং ওরা একে অপরকে ঠেলাঠেলি করছে কে উত্তরটা বলবে। যাই হোক, বলো শুনি।
2: সন্দেশ।
0: টিম মেঘ, জোরে একটা হাততালি।
1: তাহলে এখনো কিন্তু টিম মেঘই বোধহয় লিড করছে,
0: ভালো রকম লিডে রয়েছে টিম মেঘ। আর টিম নদী, ওদেরকে হারাতে গেলে এই লাস্ট রাউন্ডটায় কিন্তু একদম কোমর বেঁধে নামতে হবে, মানে এই রাউন্ডটায় যদি ঠিকঠাক করে উত্তর না দাও তাহলে কিন্তু টিম মেঘ জিতে যাচ্ছে।
1: কিন্তু সম্পূর্ণ এই রাউন্ডটাই বোধহয় ক্লাইম্যাক্স, এরা চারজন আমাদের যে চারজন বন্ধু প্রত্যেককেই সঙ্গীতের জগৎ থেকে, এবং পরের রাউন্ডটা কিন্তু অডিও রাউন্ড, এবং সেখানে তোমাদের একদম মানে নিজেদের ঘরে, নিজেদের ঘরের মাঠে
0: রয়েছে এই রাউন্ডে, ব্রাউনি পয়েন্ট তোমাদের জন্য রয়েছে। কিন্তু পরের রাউন্ডে যাব, তার আগে বরং কার কাছ থেকে শুনি, কার কাছ থেকে গান শুনি? নিশা, নিশার কাছ থেকে একটা গান শুনি। নিশা, কি গান শোনাবে?
3: আমি আজকে একটা ট্র্যাডিশনাল ফোক শোনাচ্ছি, খুবই জনপ্রিয় একটা গান, ঝিঙা ফুলে হলুদ মেখে।
0: বাহ, তাহলে চলো শুনে আসি নিশার কাছ থেকে
1: গানটা, তারপর ফিরছি পরের রাউন্ডে।
3: ঝিঙা ফুলে হলুদ মেখে, আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি। ঝিঙা ফুলে হলুদ মেখে, আহা মরি মরি, এসেছে আমার দেশে ভিন দেশি পরি।

0: ওকে
1: বাহ
0: দারুন দারুন দারুন
1: দারুন মানে এত সুন্দর একটা গান শুনলাম সঠিক উত্তর দিলে প্লাস 10, ভুল উত্তর দিলে মাইনাস 5, চ্যালেঞ্জ করে ঠিক উত্তর দিলে প্লাস 20, ভুল দিলে মাইনাস 10।
0: বেশ, কিন্তু প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট শোনানো হবে, একটা টিউন শোনানো হবে, আর তোমাদেরকে শুনে সেটা বলতে হবে যে সেটা কোন ইনস্ট্রুমেন্ট।

0: এবারের প্রশ্নটা আমরা টিম নদীকে দিয়েই শুরু করি। টিম নদী কোন ইনস্ট্রুমেন্ট?
1: সন্তুর।
0: সন্তুর
2: তাই কি? আমাদের কিন্তু উত্তরপত্র বলছে তাই।
0: চলো টিম নদী এট লাস্ট এই রাউন্ডের প্রথম শুরুটা একদম সঠিক উত্তর দিয়ে করেছে সন্তুর,
2: আর পেয়ে গেছে +10, তাই তো সম্পূর্ণ?
0: একদম, জোরে একটা হাততালি টিম নদীর জন্য।
2: তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক সম্পূর্ণ।
0: একদম, পরের প্রশ্নটা আগে অডিওটা শুনে নি, শুনে এসে বরং বলছি প্রশ্নটা।

0: যে গানটা শুনলাম সেই গানটার সিঙ্গার কে এবং কোন সিনেমার সেটা তোমাদের বলতে হবে। টিম মেঘ,
1: গানে হাত পড়ে গেল সম্পূর্ণ, এটা তো গানেরই রাউন্ড। আর তোমরা সবাই গান থেকে, মানে সঙ্গীতের জগৎ থেকে।
0: রিসেন্ট সিনেমা, এটুকু ক্লু আমি দিতে পারি।
2: গায়কটা তো তাও ট্রাই করা যেতে পারে, সিনেমাটা হচ্ছে।
0: আচ্ছা, তোমাদের এক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি, যেহেতু তোমরা লিডে রয়েছো বেশ ভালো রকম, তো তোমরা একটা চান্স, একটা রিস্ক নিতেই পারো, কারণ প্লাস 10 আর মাইনাস 5, তো সেক্ষেত্রে একটা রিস্ক নেওয়া যেতেই পারে।
3: অরিজিৎ সিং
0: আর সিনেমা
3: আর গৃহপ্রবেশ,
0: অরিজিৎ সিং আর গৃহপ্রবেশ। টিম নদী, তোমরা কি ট্রাই করবে? করবে না,
1: ওরা আসলে লিডে নেই তো, ওরা এবারে ভয় পাচ্ছে বোধ হয়। যদি ভুল বলি তাহলে তো গেল।
0: দেখো টিম মেগ, সিনেমাটা তোমরা ঠিক বলেছো গৃহপ্রবেশ, কিন্তু সিঙ্গার অরিজিৎ সিং নয়, দেবায়ন বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, রিস্ক নিয়ে
1: মাইনাস 5 শেয়ার কিছু করা গেল না, কিন্তু পরের প্রশ্নে নিশ্চয়ই আবার টিম মেঘ কিন্তু ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে।
0: একদম একদম।
1: তবে অডিও রাউন্ড যখন চলছে সম্পূর্ণ, আমার মনে হয় আমাদের কিন্তু এই বন্ধুদের থেকে একটুখানি একটা গান

0: যদি শুনে নেওয়া যায় তাহলে বেশ ভালো হয়।
1: মন্দ হয় না একদমই। তাহলে এই এখন কার কাছ থেকে শুনবো, কার কাছ থেকে শুনবো?
0: আমার মনে হয় আত্রির কাছ থেকে আমরা একটা গান শুনে নিই।
1: শুনি
0: কি শোনাবে আত্রি
2: আজকে? একটা নজরুল গীতি শোনাই, পিয়া পিয়া পিয়া পাপিয়া।

প্রথম বিরাম।

0: চলো, এত সুন্দর একটা গান শুনে আবারও ফিরে এলাম।
1: কিন্তু আমার আর প্রশ্নে এবারে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে।
0: তাহলে এবারের প্রশ্ন টিম নদীর জন্য। অডিওটা শুনে ফিরে এসে আমি আবারও প্রশ্নটা বলছি।

0: এবার প্রশ্নের পালা। আমরা দুজন সিঙ্গারের গলা শুনলাম, মেল সিঙ্গার ফিমেল সিঙ্গার, তো দুজনের কণ্ঠই কার সেটা তোমাদের বলতে হবে।
1: আই থিংক মেল ওয়ান ইজ অরিজিৎ সিং,
0: আচ্ছা
1: ফিমেল মেবি অন্তরা মিত্র।
0: ওকে আচ্ছা, টিম মেঘ তোমরা কি চ্যালেঞ্জ করবে?
2: ওরা জানে ওরা লিডে আছে, ওরা আর এই স্টাইল নিতে চায় না, আবার -10 ওই ঝামেলাতে যাওয়ারই দরকার নেই, তার থেকে বেটার যেমন চলছে তেমন চলছে।
0: তাহলে টিম নদী বলল অরিজিৎ সিং আর অন্তরা মিত্র। দেবজিৎ,
2: আমার মনে হচ্ছে ঠিক নয়,
0: মেল সিঙ্গারের নাম রাজ বর্মন এবং ফিমেল সিঙ্গারের নাম তৃষা চট্টোপাধ্যায়। তো আবারও টিম নদী -5।
2: পরের প্রশ্নটা টিম মেঘের জন্য, একটা শব্দ শোনানো হচ্ছে এবং তোমাদেরকে বলতে হবে এই শব্দটা আমরা কোথায় শুনে থাকি
0: বা কিসের শব্দ সেটাও বলা যেতে পারে। দেবজিৎকে বিদায় নিতে হবে, কিন্তু যেতে যেতে এক বন্ধুর গান দিয়েই বরং আজকের অনুষ্ঠানটা শেষ করি।
2: বেশ,
0: তাহলে যেতে যেতে অরণ্য কি শোনাবে?
1: আজ আমি শোনাচ্ছি একটা রবীন্দ্রসঙ্গীত, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
0: বাহ, খুব সুন্দর। তাহলে অরণ্যর গানের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি আজকে, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। সঙ্গে থেকো।

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম। উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। অংশগ্রহণে ছিলেন নিশা মজুমদার, দীপ শেঠ, আত্রেয় কর্মকার এবং অরণ্য সাহা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়া ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে বজ্রগর্ভ মেঘে সঞ্চারের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95%, সর্বনিম্ন 52%। আজ বিকেল 5:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে অথবা নদীতে যাঁরা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন মদন মান্ডি ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে তামাক সেবন থেকে সৃষ্ট রোগ, এই নিয়ে ডাক্তার গৌরাঙ্গ মান্ডি সাক্ষাৎকার নিয়েছেন। তারপরে লোকসঙ্গীত পরিবেশনায় ফিলিপ মার্তি। 6:40 যাত্রানুষ্ঠান চক্ষুদান, রচনা প্রভাস পাল, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা। রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত পিতার ভাষণ, মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর, তারপরে সাঁওতালি রূপান্তর। রাত 9:00 শিক্ষাঙ্গন থেকে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 ভজন শিল্পী তরুণ কুমার দাস। 9:45 লোকগীতি পরিবেশন করবেন তনুশ্রী আচার্য। রাত 10:00 রবিবাসরি অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে কর্ণাটকী স্যাক্সোফোন বাজিয়ে শোনাবেন শ্রী এ ইয়েরাইয়া। এটি আকাশবাণী কাটপা কেন্দ্রের নিবেদন। রাত 11:00 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে আজ সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 7:10 লোকগীতি শিল্পী তনুশ্রী আচার্য। 7:30 দর্পণ উপস্থাপনায় চয়নিকা দত্ত। রাত 8:00 মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর। 8:33 নানা

গানের গান, 9:16 স্পটলাইট, 9:30 অনুগুঞ্জ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচার করে শোনানো হবে, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 ছাঁচুয়ের গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্চতাল মাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডো তুরুই মিটার এহব না তেহিনা সান্তাড়ি আখড়া।

0: না তো, তবে একুইট এফেক্ট যা মানে সঙ্গে সঙ্গে যা এফেক্টে ওরা নিকোটিন খাতির গিয়ে মিটাং আরামে যাওয়া আর কি, মানে একটা প্লেজার হয়ে তা মনের মধ্যে ইন্না এফেক্ট তো পয়লোই যাওয়া আর কি, তারপরে বাড়ি অশান্ত ধীরে ধীরে ডেভেলপ হয়ে গিয়া।
1: আচ্ছা নোয়া খন সাহা রে পান্তা বানু নেশা খন?
0: আচ্ছা সাহা মানে ওনা লাহারে তাহলে লাই গান যে পুঙ্গি জু নেশা রে চেটকা কাতে নেশা হয়ে আর কি, আদ নোয়া দো বারিয়া কারণ লাই গান মিটান দো হেকনা ইমোশনাল ডিপেন্ডেন্সি আর মিটান দো হেকনা ফিজিক্যাল ডিপেন্ডেন্সি। তো পুঙ্গি জু দো ইমোশনাল ডিপেন্ডেন্সি মানে ওনা মানসিক নির্ভরতা কে বেশি হয়ে আর কি, যাহা শারীরিক খন্দ আর কি। তো যার ফলে নোয়া দো আপনার যদি সচেতন তাহানা, আপনার যদি নোয়া রে বাড়ির অর্শন সম্বন্ধে সজাগ এম তাহানা, তাহলে খান দো মনের জোর থেকে ওনা দো বন্ধ গান
1: নোয়া কে পান্থা দো কানা মনে না জোর,
0: মনে না জোর কে মারা
1: পান্থা দো বানু রান মুরগন দো
0: রান মুরগন কাতে বন্ধ রে নোয়া দো অনকা হ দরকার হ বাচুয়া এবং বানু হ বানু।
1: আচ্ছা নোয়া যাই একদম নেশায় আয় অনকা তামাক দক্তা নেশায় উনি আজকাগে যদি নোয়া কো আড়া গিড়ি যায় নোয়া নেশা আড়া গিড়ি উনিয়া কি অনকা হড়মরে ঝালকান অসং হই দাঁড়িয়া বাড়ি অসং হই দাঁড়িয়া
0: আদ ওনা দো বাড়ি অর্শন আড়া লেখান তো ভাগি অর্শন কে হয় তা, তবে ইমিডিয়েট অর্শন যাহা হয় যাহা বাড়ি এ বুঝে হয়তো কই লাজ ফাঁপ কই বুঝে দাঁড়া ওনা কো দো কিন্তু মানে ফিজিক্যাল ইয়ে দো বাং কানা, নোয়া দো যত মানসিক মিটাং মনে রেনা গে ব্যাপার কানা আর কি,
1: আসলে বাং হইও না
0: হয়তো বই নিয়ে তে লাজ ফুলে কাম দিয়া সে মিটাং মনে না ছটপটা নে অনকা মিটাং হইও আর কি। তবে সে আদি হড় কো লিয়া যে হ্যাঁ বই নিউ লখান দা মানে পয়খানা কো দা সি জং কো কষ্ট কাটি না হইও কানা, হ্যাঁ নোয়া কো দো বেশির ভাগ গে মনে রেয়া ব্যাপার আর কি। বাড়ি অর্শন দো বাই আগুয়া বরঞ্চ নিয়ে কানা যে যাহাই যখন নিয়ে দা বাড়ি বুঝে দা পুঙ্গি নিউতে বাগি দরকার বাগি হয়ে তিনা উনি যদি বাগি আয় এবং বাগি যদি বাগি পরে হ্যাঁ 10 বছর ধারি বাগি দাঁড়া ওনা নিয়ে কানা যে মিটাং বাং নিউ হর খাতির হ্যাঁ যেমন মিটাং সুস্থ স্বাভাবিক অবস্থা হিউ তে উনি নিউ হর যদি 10 বছর ধারি বাগি দাঁড়া উনি হ্যাঁ অনকা মিটাং পুরো স্বাভাবিক চেঞ্জ রে হিউ তে।
1: আচ্ছা ঠিক নাপাই কথা কানা ডাক্তার বাবু, দেহি সান্তাড়ি আখড়া হেজ কাতে হ্যাঁ দক্তা ব্যবহার কম রোগ আজার না কথা কম লেগে তাবোনা আড়ি নাপাই আড়ি গণগানা কথা কম সব রাকাব কে তাবোনা, তেহিয়া গালমারা দো নডে গেলাম মুচেদা মা আলে পাহাড়
2: তামাক সে দক্তা খন অকালেখানা রোগ আজার সিরিজা নোয়া সাতাম বাবদ ডাক্তার গৌরাঙ্গ মান্ডি সাং কুপলি রোপর পাঁচজন কে তাবনা কুকলি দয় তাহলেনা পরিমল হেমব্রম গাপন আখড়া কামি হরা গাপা সান্তরি আখড়া রাজমা অনিল মান্ডি আর সাঁতেন কো সেরিং আর রাজমা দাগ জাপুদ দিন রেনা রুয়া হাসু কো আর ওনা রেনা তিকিছা নোয়া সাতাম বাবদ ডাক্তার সুকচাঁদ হাঁসদা সাঁও কুপুলি রপর কুকলির দয় তাহেনা সুতলাল সরেন গাপনা আখড়া কামি হরা পে আজম কে তাবনা তেহেঞা সান্তরি আখড়া রেয়া মুচাদ রেদা আজম তাবন পে দং সেরিং সেরিং এদাই ফিলিপ মার্ডি।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে আজ তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দেশবাসীকে সাবধানে থাকতে, বেশি করে জল খেতে এবং বিভিন্ন সময়ে প্রকাশ হওয়া সরকারি দপ্তরের বিজ্ঞপ্তিগুলো মেনে চলতে বলেন।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ গরম হওয়ায়ে এসে মৌসম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি হ্যায়। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। ইস দিশা মে সরকার কি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টস নে জো গাইডলাইন জারি কি হ্যায় ভো ভি ভুলিয়েগা নহি।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। অন্যদিকে মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। মালদার চৌষা আমের সঙ্গে বহু মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলার হিমসাগর আমের কথা তুলে ধরে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
1: মহারাষ্ট্র কোকণ কা হাপুস আলফানসো, গুজরাত কা কেসর, ইহ তো আমরস কি জান হ্যায়। উত্তরপ্রদেশ কা দশহরি আর মেরি কাশী কা লঙ্গড়া, বিহার কা জরদালু, চৌসা, মালদা, হর নাম কে সাথ লোগোঁ কি আদে জুড়ি হুই হ্যায়। দক্ষিণ ভারত যাইয়ে তো বঙ্গন পল্লি, তোতাপুরি, নীলম, মালগোয়া, বঙ্গাল কা হিমসাগর, উড়িষ্যা ও আন্ধ্রপ্রদেশ কা সুবর্ণরেখা, ইয়ানি জগহ বদলতি হ্যায়। আম কা রূপ রং আর উসকা স্বাদ ভি বদল জাতা হ্যায়।
0: অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকরা যাতে সহজেই পান সেই লক্ষ্যে বিভিন্ন জেলার সহায়তা শিবিরের আয়োজন করেছে বিজেপি। পুরুলিয়া শহরের 14 নম্বর ওয়ার্ডে আজ এরকমই শিবির থেকে এই প্রকল্পের ফর্ম বিতরণ করা হয়। ফর্ম পূরণেও স্থানীয় মহিলাদের সহায়তা করেন দলের কর্মীরা। রাজ্য জুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যে পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এ রাজ্যের মহিলারা। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিশ। জব কার্ডের নথি ব্যবহার করে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে কড়ুই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওমর আলী শেখ 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে একই অভিযোগে কাটোয়ার আর এক তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুজনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। নদিয়া জেলার তাহিরপুরে নারীদের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে আজ বিশেষ ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং শিবির অনুষ্ঠিত হয়। রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে তাহিরপুর থানার সহযোগিতায় এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ও উই উইথ এভরিওয়ানের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে 20 বছর বা তার ঊর্ধ্বে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্য পরামর্শ এবং সচেতনতামূলক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়। তাহিরপুর থানার ওসি জয় দাস জানিয়েছেন, শিবিরে প্রায় 119 জন মহিলার স্বাস্থ্য পরীক্ষা হয়। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বালিদ্বীপে সুন্দরবনের নদীবাঁধ, পরিবেশ, বন্যপ্রাণ, জীববৈচিত্র্য ও বাদাবন রক্ষার দাবিতে পথ মিছিলের আয়োজন করে স্থানীয় সংগঠন চম্পা মহিলা সোসাইটি। মিছিলে অংশ নেন 100 বাঘ বিধবা মহিলা, বাঘের আক্রমণে আক্রান্ত মৎস্যজীবী, মৌয়াল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ। ভারত ও বাংলাদেশের মধ্যে খোলা সীমান্ত দেশের জাতীয় নিরাপত্তার

0: জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডোরকে আরও সুরক্ষিত করার উপরেও জোর দিয়েছেন তিনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকা এখনও বেড়াহীন অবস্থায় রয়েছে। এই অংশে মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো স্পর্শকাতর জেলাগুলি রয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে বলেও জানান রাজ্যপাল। মুর্শিদাবাদের লালগোড়ার মুকিমনগর এলাকায় বেআইনিভাবে অনুপ্রবেশের অভিযোগে ফের দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধৃতদের গতকাল লালগোলার পদ্মা ভবনের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে অবশ্য 3 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার খবর রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির দু একটি জায়গায়। আগামী 48 ঘন্টার জন্য আবহাওয়া সম্পর্কিত কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
2: বাবা, 3,000 দাও।
3: কেন বাবা?
2: আমার পকেট মানি।
3: আরে এখন তো শুধু 2,000ই ক্যাশ আছে।
2: ওহো বাবা, বুলেট ট্রেনের যোগে গরুর গাড়ি চালাচ্ছ? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
3: আরে বা, আমাকেও শিখিয়ে দে, তোর 1,000 নিয়ে নে।
2: তোমার মোবাইলটা দাও।
3: নে নে, ভারত ডিজিটাল পেমেন্ট করে
4: এখন, সব লেনদেনই সহজ একেবারে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে যাত্রানুষ্ঠান।
5: আজকের যাত্রানুষ্ঠান চক্ষুদান, রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। যাত্রানুষ্ঠান চক্ষুদান।

0: বেশ তাহির ভৈরবের রাজ করছিলি, উঠে পড়লি কেন মা?
1: আর না উঠলে সব দিকে সামাল দিতে পারবো না বাবা। টিউশনি যাব, ফেরার সময় একটু বাজার করে আনবো, তারপর রান্না। এখন কিছু খাবে?
0: একটু চা হলে ভালো হতো।
1: তোমার আর গোপাল কাকার চা ফ্লাক্সে করে রেখেছি, খেয়ে নিও।
0: গানের জন্য আর সময় নষ্ট করিস না মা, আমি একজন গান পাগল হয়ে বলছি, গান গেয়ে তোর কিছু হবে না।
2: তোমার মুখে কথা মানায় না দাদা।
0: গোপাল,
2: এই তো সেদিন বিডিও অফিসে পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে যারা গান গাইল, ওহনামা হলো সবার সেরা।
0: ওসব কিছুদিনের জন্য।
2: আমি তোর সঙ্গে তালিম দিয়েছি, বুঝেছি ওর সাধনা আছে, নিষ্ঠা আছে, সুযোগ পেলে ও অনেক দূর আগাবে।
0: সুযোগ? কিসের সুযোগ? কে দেবে সুযোগ? সবাই চাইছে যে সামনে আছে যেন কোন প্রকারে তাকে পিছনে ফেলে এগিয়ে যেতে।
2: দাদা,
0: গান ভালোবেসে চাকরি ছেড়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, স্বপ্ন সার্থক হয়েছে, পেয়েছি কি অর্থ মান সম্মান যশ খ্যাতি।
2: অতীতের কথা না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবো দাদা।
0: হয় না গোপাল, হয় না। আমি তো উপযুক্ত চিকিৎসার অভাবে অহনা মায়ের মৃত্যু পর্যন্ত।
2: খুব সবাই স্বাভাবিক, তোমার এই আক্ষেপ মিটিয়ে দেবে অহনা মা।
0: এ পথে চলতে হলে চাই সাধনা, চাই আর্থিক সচ্ছলতা। অহনা অসুস্থ বাবার সেবার জন্য টিউশনি করতে বেরোবে না হারমোনিয়াম নিয়ে বসে রেওয়াজ করবে?
2: অহনা মার গীত সাধনার গতি খরস্রোতা নদীর মতো তীব্র বেগে ছুটবে।
0: না, ওর গতি ক্ষীণ হতে হতে ক্ষীণতর হয়ে শুকিয়ে যাবে
2: দাদা।
0: তাই মনস্থির করেছি ওর বিয়ে দেবো। তুমি পাত্রের খোঁজ করো।
2: কিরকম পাত্র চাই?
0: আমি বেশি কিছু চাই না, যেমন দুবেলা খেতে পড়তে পায়, আর একটু রেয়াজ করতে পারলে খুব ভালো হয়।
2: তোমার ইচ্ছে পূরণ হবেই, গান ভালোবাসে এমন বাড়িতেই অহনার বিয়ে হবে।
3: অহন আমার বিয়ের জন্য আমি পাত্র দেখে রেখেছি।
0: তুমি তো মঞ্চে গান গাইতে ব্যস্ত সাজ করে, পাত্র দেখার সময় কোথায় তোমার?
3: গান গাইতে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ হয়।
2: ভালোই টাকা পাচ্ছ নিশ্চয়?
3: গান গাওয়ার জন্য নিয়ে যায়, গানের পর হাতে পুষ্পস্তবক দিয়ে ছেড়ে দেয়, টাকা করি কিছুই পাই না। এই যে আজ এক জায়গায় দুর্গা মণ্ডপে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে গান গাইলাম, এই স্মারকটা দিল। এটা না দিয়ে যদি কিছু টাকা দিত খুব খুশি হতাম।
2: তবে ভবিষ্যতে অর্থ মান যশ সবই তোমার ভাগ্যে আছে।
3: ভাগ্যে আছে, ভাগ্যে আছে, শুনে শুনে আজ আমি হতভাগ্য। তাই তো আর কর্তব্য আমাকে মোটা আর বিমলার মতো সামলাচ্ছে।
0: তুমি তো বিয়ে করনি, সংসার নেই, দায়িত্ব কিসে?
3: মা আছে, অসুস্থ বাবা আছে, আর আছে এক বোকা বোকা ভাই। মায়ের সব ওর বিয়ে দেবে, সবাই সাধ মেটানোর জন্য দাবি জানাচ্ছে। আমার সাধ্য নাই ভাই।
2: সাতকড়ি দা,
3: আমার নাম সাতকড়ি হলেও পকেট হাতলালে এক টাকা না করিও পাবে না ভাই। এই জন্য মঞ্চে যখন আমি গাই, পয়সা নাই যার মরণ।

0: ভালো
1: গানটা শুনে সবাই হাত দাঁড়িয়ে মা কোথায়?
2: এই তো একটু আগে রেওয়াজ করছিল, এখন দায়িত্ব পালন করতে বেরিয়েছে। এই পরিস্থিতির মধ্যে কতটা এগোবে? তাই ঠিক করেছি ওর বিয়ে দেব।
1: একটা ভালো ছেলে আছে, তবে বিয়েটা বিয়ের জন্য মেয়ে খুঁজছে, মেয়ে পায়নি। ওর বাবা শিক্ষক ছিল, রিটায়ারমেন্টের পরেই মারা গেছে। ওর মা যা পেনশন পায় তাতে মা বেটার হেসে খেলেই চলে যায়। জিনিমা মনে হয় ওনার বিয়ের আগে গান শিখতেন, তাই এখন হারমোনিয়াম নিয়ে বসে।
2: বেশ, তুমি প্রস্তাব দিয়ে দেখো সাত করে, আমি ওখানেই বিয়ে দেবো।

0: ওমা, এসব কি হচ্ছে?
1: তোমার বৌমা দিন রাত গানে রেওয়াজ করছে আর তুমি উঠোন ঝাড় দিচ্ছ, ঘর পরিষ্কার করে রান্না করে বৌমাকে আসন পেতে খেতে দিচ্ছ।
2: তাতে তোর কি অসুবিধা হচ্ছে? তুই সময় মতো খেতে পেলেই হলো।
1: কাজ থেকে ছুটি নেওয়ার জন্য আমার বিয়ে দিয়ে বৌমা নিয়ে এলে, বৌমা এনে তোমার ছুটিটা আরো বেড়ে গেল। আমার বিয়ের আগে করতে দুজনের জন্যে, এখন তিনজনের জন্যে করতে হচ্ছে।
2: বৌমা গানের চর্চা করবে জেনেই তো বিয়ে করেছিস।
1: আমি জানি, সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে হারমোনিয়াম নিয়ে একটু ঠাকুর দেবতার নাম করবে। এই তো দেখছি সকাল থেকে সন্ধ্যা গানের রেওয়াজ করছে, আবার গানের মাস্টার মশাই আসছে, তবল কিও আসছে।
2: কি বলতে চাইছিস?
1: আমি বলতে চাই এসব চলবে না, এসব বন্ধ করো।
2: এ বাড়িতে এখন আমার কথাই শেষ কথা। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, বৌমা যেমন গানের চর্চা করছে করবে, এতে কারোর ভালো না লাগলে সে কি করবে তাকে ভাবতে হবে।
1: আপো তোমরা তোমাদের সাম্রাজ্য নিয়ে, আমি ব্যাঘাত সৃষ্টি করতে আসবো না।
3: তুমি কেন আমাকে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলছো? মা গুরুজন গান ভালোবাসেন, উৎসাহ দিয়ে আনন্দ পাচ্ছেন, এখন এখন ধৈর্য ধরো, চুপ করো, মায়ের মনে আঘাত দিও না।
1: মা প্রতিজ্ঞা করেছে ওকে সঙ্গীত শিল্পী করবে, অহনাও সুযোগটা লুপে নিয়েছে। স্বামী ত্যাগ করবে, তবু সুযোগ ত্যাগ করবে না। বউয়ের গানের ফুটো সহ্য করে জীবন কাটানোর থেকে গৃহত্যাগ করা অনেক ভালো।
4: গৃহত্যাগ করা ছাড়া তোর বাঁচার উপায় নেই সোমনাথ।
1: তুইও বলছিস দেবনাথ?
4: পাশের বাড়ি থেকে সবই শুনছি, বাড়িতে থাকা মানে তোকে তোর মায়ের মুখ ঝামটা আর বউয়ের ফারফরমেন্স কেটে দিন কাটাতে হবে। কিপার পাত্র হয়ে যাবি, ভবিষ্যৎ পুরো অন্ধকার।
1: দেবনাথ,
4: আমার দশাও তোর মতোই হতো, বাঁচিয়ে দিয়েছে আমার মা।
1: কিভাবে বাঁচিয়েছে তোর মা?
4: নাই নাই করো, আমার কৃপন বাবার কিছু টাকা আছে, মাকে ধরে বাবার কাছ থেকে কিছু টাকা হাতিয়েছি, সেই টাকায় একটা সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি কিনেছি, নিজের গাড়ি নিজেই ড্রাইভার, ভাড়াও খাটাচ্ছি, সময়ও কাটছে, আয়ও হচ্ছে কিছু।
1: আমার কি কিছু নাই রে?
4: বড়মা বলে দিয়েছে বৌমাকে সঙ্গীত শিল্পী করবে, বড়মার নামেই পেনশন, তাই তোর কোনো গুরুত্ব নেই এই সংসারে।
1: তাহলে উপায়?
4: আমার মনে হয় দূরে কোনো শহরে, প্রয়োজনে অন্য রাজ্যে।

0: কোথাও চলে যা, কাজ পেয়ে যাবি, নামি বাড়িতে কেয়ারটেকারের কাজও পেয়ে যেতে পারিস, একটা পেট চলে যাবে আর সহজে কেউ সন্ধানও পাবে না।
1: ঠিক বলেছে দেবনাথ, সব ক্ষোভ অভিযোগ অভিমান দুঃখ বেদনা মায়ার বন্ধন কাটিয়ে মাকে দূর থেকে প্রণাম জানিয়ে গৃহত্যাগ করলাম।
0: বাবা বাবা, ও বাবা, কোথায় তুমি, শুনতে পাচ্ছ না নাকি?
2: কি হলো, এত চেঁচাচ্ছিস কেন?
0: একটা কথা বলবো বলে।
2: কি কথা?
0: সোমনাথ বাড়ি ছেড়ে চলে গেছে বাবা।
2: শেষ পর্যন্ত তোকে বাড়ি ছাড়তে হলো, সব সময় কাকু কাকু করতো, বড় ভালো ছেলে ছিল রে।
3: ওমাকে গলার মালা করে আবেক্ষেতা দেখালে, ছেলে তো বাড়ি ছাড়বে।
2: আমাদের চোখের সামনে সংসারটা বেঁচে যাবে।
3: ওদের সংসারটা ভেসে গেলেই তো আমাদের সংসারটা সুখের হবে।
2: কি করে?
3: আমাদের বসত ঘর দুটো ছাড়া ফুটো ফেলারও জায়গা নেই, সে খেয়াল আছে?
0: বড়মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরের সামনের জায়গাটা যদি কিনে নেওয়া যায়
3: তাহলে হাত পা ছড়িয়ে বাস করা যাবে।
2: ওদের টাকার প্রয়োজন হলেই বিদেশে হাত পড়বে।
3: ওই জায়গা হস্তগত করার জন্য রোজ ঠাকুরকে জানাচ্ছি।
2: আর তোমার ঠাকুর পুজোর জন্য সকালে হাঁটতে গিয়ে যে ফুল তুলে দিচ্ছি।
3: আর তোমার বৌদি অনিশ্চিতের পিছনে ছুটে নিশ্চিত বস্তু হারাবে, বৌমার গান গিয়ে টাকার পাহাড় গড়বে, এসব তো ভেঙে চুরমার হয়ে যাবে।
0: মা, যা প্রথমে স্বপ্ন মনে হয় লক্ষ্য স্থির থাকলে একসময় স্বপ্ন পূরণ হয়, ওদের কি হবে দেখতে পাবো। অপরের অশুভ কামনা না করে নিজের ভুলটুকি বের করে সঠিক পথের সন্ধান করা উচিত। বৌদি যে নামী সঙ্গীত শিল্পী হবে না এ কথা বলার ক্ষমতা তোমার নেই।
2: তার ভাগ্যে কি আছে বলার ক্ষমতা মানুষের নেই, ক্ষোভে সোমনাথ বাড়ি ছাড়লেও কে বলতে পারে একদিন ভাগ্যলক্ষী অনুগ্রহে সবাই হবে না।
3: যেন ঘরের সামনের জায়গার কথাটা ভুলে দেও না, নিজের পা ফেলার জায়গা নেই, ভাই পুরো দরদ দেখাচ্ছে।
2: এই মা বেটার জ্বালায় সম্রাটের মতন আমাকেও না একদিন বাড়ি ছাড়তে হয়। পূর্ণিমার মনে ভালো কিছু নেই, আছে শুধু হিংসা আর লোভ। বৌমার গলার সত্যি মধুর, শুদ্ধ সাধনা নিয়ে করছে, সাধনায় সিদ্ধি হবেই, তবে অভাব অনেক ক্ষেত্রে প্রতিভাকে নষ্ট করে নেয়।
4: বৌমাকে কোনো কিছুর অভাব বুঝতে দিই না, তাই তো আমি
2: তোমার শাশুড়ি যে হারমোনিয়ামটা তোমাকে দিয়েছিল সেই হারমোনিয়ামটাই তোমার বৌমাকে দিয়েছ।
4: বৌমার বাবাও ছিলেন সঙ্গীত সাধক,
2: তাই বৌমাও সঙ্গীত শিল্পী হবেই।
4: সবাই বুঝলেও সোমনাথ বুঝতে চাইল না।
2: বৌমার প্রচেষ্টাই ওকে প্রতিষ্ঠিত করবে, তবে
5: আমার আন্তরিক সমর্থনের প্রয়োজন।
2: বাসটা মশাই,
5: তাছাড়া কঠিন কাজটি সম্পন্ন করা সম্ভব নয়।
2: বৌমার গানের কেমন উন্নতি হচ্ছে মাস্টার মশাই?
5: ভালোই এগোচ্ছে, অফর একটাই, গানের সাধনা। মনে হচ্ছে খুব শীঘ্র ও গানের জগতে একটা জায়গা করে নেবে।
4: আমি সব সময় অহনাকে বোঝাচ্ছি, উৎসাহ দিচ্ছি, ওর মনে কোনো চিন্তার আঁচড় কাটতে দিন, তাই ওর উৎসাহের ঘাটতি দেখছি না।
2: এই নাও বৌদি, ঘটিটা ধরো এবার।
4: এতে কি আছে গো?
2: গরুর দুধ আছে গো, শালগুড়ি বাবুকে কাঁচি দোর গরুর দুধে চা করে নাও, ওনার মেজাজ কুরকুরে। মেজাজ ঠিক না থাকলে সুরস্কৃতি করতে পারবে না।
6: শেষ হলো আমরা চাষ করছি আনন্দে অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করলেন রামরঞ্জন দাস রায় মহাশয়। এবার একটি বিজ্ঞাপন।
7: চক্ষুদান বড় দান, রক্ত দাও মৃত্যুর আগে, কিন্তু চক্ষুদান মৃত্যুর পর। ইচ্ছায় এই মহৎ বস্তু দান করে, অন্ধজনে আলো দান করে।
8: সারাদিনই তো রেডিও শুনছিস, এবার তো একটু বাইরে বেরোতে পারতিস রে মা, একটু হাঁটা চলা করলে, পাঁচটা মেয়ের সঙ্গে কথা বললে মনটা তো একটু ভালো থাকে রে।
9: যার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তার মন বলে কিছু নেই বাবা।
8: কি বলছিস মা?
9: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে লড়ে বাঁচার মানসিকতা হারিয়ে মৃত্যু কামনা করছি।
8: বাবার সামনে মরে যাব মরে যাব বলতে নেই রে মা, বলতে হয় আমি আমি বাঁচবো বাবা, আমি অনেক দিন।

0: বাঁচবো,
1: রোগ যন্ত্রণা সহ্য করার যে মৃত্যুই ভালো বাবা।
0: ডাক্তার নম্বর বলেছেন হতাশ হবার কিছু নেই, সময় ওষুধ গুলো খা, ওষুধের জোরে ঠিক সুস্থ হয়ে যাবি। আর সুস্থ হলেই তোর আমি বিয়ে দেবো রে মা।
1: বিয়ে আমার?
0: এখনো অনেক ভালো ছেলে বিয়ে করতে রাজি হবে রে। আরে রায়বাড়ির কিছু না থাক, নামটা এখনো আছে।
1: রায়বাড়ি নামের মাহাত্ম্য হারিয়েছে অনেক আগে, আমাদের পূর্বপুরুষদের অত্যাচার অনাচার দমন পীড়ন শোষণে মানুষ অতিষ্ঠ হয়ে অভিশাপ দিয়েছে। তোমার রায়বাড়ি এখন অভিশপ্ত রায়বাড়ি, নাম শুনে আতঙ্কিত হয় মানুষ। মানুষ এ বাড়ির ছায়া স্পর্শ করতে চায় না।
0: এ তোর ভুল ধারণা,
1: আমার বিয়ে হলেও তোমার জামাই হবে মাতাল, নয়তো চরিত্রহীন নম্বর, না হয় জুয়ায় মত্ত। তাই তুমি জামাই বরণটাকে ত্যাগ করে আমাকে মৃত্যু বরণের অনুমতি দাও। তাই
0: ইমা,
1: রেডিওর ওই বিজ্ঞাপনটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে।
0: কোন বিজ্ঞাপন?
1: মরণোত্তর চক্ষুদান, আজ না হয় কাল আমার মৃত্যু হবে। মানব জীবনে কারোর উপকার করতে পারিনি, তাই মৃত্যুর পর চক্ষুদানের অঙ্গীকার করব।
0: কেন?
1: আমার মৃত্যুর পর আমার চোখ দুটি ধারণ করে কোন দৃষ্টিহারা যদি দৃষ্টি শক্তি ফিরে পায়, তাহলেই তো সার্থক হবে আমার মরণ।
0: থাকলে আমি ওই অঙ্গীকারে স্বাক্ষর করব না।
2: আপনি হাসি মুখে স্বাক্ষর করে নেবেন বাবু।
0: কেন কেন বাবা শুন না,
2: আপনি ওর অঙ্গীকারে স্বাক্ষর না করলে উনি আরো অসুস্থ হয়ে পড়বে।
0: তুমিও এই কথা বলছো শোন না।
2: আমি নয়, সবাই একই কথা বললে বাবু। আরো তো কিছু নয়, দান দাও মরণের পর কেউ তার শরীরের অঙ্গ দান করতে চাইলে বাধা দেওয়া উচিত নয়।
0: বেশ, মামুনির শেষ ইচ্ছায় আমি বাধা দেব না, আমি খুশি মনে স্বাক্ষর করব।
1: আনন্দে আনন্দে ভরে গেল জীবন, এবার খুশি মনে মরতে পারবো, মরেও শান্তি পাবো। অন্ধজনে আলো দিয়ে মরতে পাবে অভিশপ্ত জীবন।
0: তাড়াতাড়ি আইকিয়া সেন্টারে যোগাযোগ করো সোমনা।
2: দু একদিনের মধ্যেই আইকিয়া সেন্টারে যোগাযোগ করব, তারপর আপনার শরিকদের সঙ্গে আলোচনায় বসবো, বুঝিয়ে বলবো রায়বাড়ি রক্ষা করার দায়িত্ব আপনার উপর ছেড়ে দিতে।
0: এই সোমনা, যে জীর্ণ দশা রায়বাড়ির ঐশ্বর্য রক্ষা করবার জন্য জটিল শরিকদের সৃষ্টি করা, জটিলতর সমাধানের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে, কেউ কোথা থেকে এসেছে?
3: অজ্ঞাত কুলশীলকে এতটা বিশ্বাস করা উচিত হবে না বাবু।
0: বিশ্বেশ্বর, উনি হঠাৎ রায়বাড়িতে কাজ ছেড়ে চলে যাওয়ার পর কোনদিন তো এখানে আসনি।
3: সোমনাথ নামের কর্মচারীটি আপনার মন জয় করে নিয়েছে শুনে সাবধান করতে এলাম।
0: বিশ্বেশ্বর, উনি রায়বাড়ির আর্থিক সংগতি নাই দেখে ইচ্ছাকৃত কাজ ছেড়ে পালিয়েছে, এখন যে এসেছে সে
3: হয়তো খুন খারাপি করে আত্মগোপন করতে এসেছে।
0: বিশ্বেশ্বর, তুমি এখন এ বাড়ির কেউ নও, তাই অযাচিত উপদেশ দেওয়ার অধিকার তোমার নেই।
3: কি বলছেন বাবু?
0: ঠিকই বলছি, অর্থতচরূপের দায়ে তুমি রাজবাড়ি থেকে মাথা হেঁট করে বেরিয়ে গেছো
3: বাবু।
0: শরৎভূষণ রায়ের মানুষ চিনতে ভুল হয় না, সে অন্যায়কারীর সঙ্গে কখনো আপোষ করে না।
3: বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি অজ্ঞাত কুলশীলকে বিশ্বাস করে বিপর্যয় ডেকে আনবেন না। ওরা প্রথমে করে বিশ্বাস অর্জন, তারপর অর্থ হরণ, বাধা না পেলে সর্বস্ব হরণ, আর বাধা পেলেই প্রাণ হরণ।
0: না, একটা হীন ব্যক্তির পরামর্শে বিবেকবান আদর্শবান সৎ ব্যক্তিকে না সরিয়ে আমি আমার পাশে রাখবো।
4: আমরাও সোমনাথদার পাশে আছি বাবু।
0: কে ভাই তুমি?
4: আরে মুজিবুর রহমান, সোমনাথদার পাঠালো আমাকে, উনি আমাদের সব কিছু বুঝিয়ে বলেছেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এসছি। কনকপুর রায়বাড়িতে পর্যবেক্ষণ করার জন্য চাঁদা তুলছি।
0: তোমাকে তো কোনোদিন রায়বাড়িতে দেখিনি।
4: ছোটবেলায় আব্বার হাত ধরে আসতাম ফি বছর দোল উৎসব রাসমেলা দুর্গা দালান দেখতে, সিংহদুয়ারের গেটের মাথায় ঘড়িটা দেখতাম অবাক হয়ে।

0: দেখলাম দিঘির স্থির শান্ত পানি, পানির নিচে মাছের খেলা দেখে কেটে যেত সারা বেলা।
1: আমাদের সেই রাজবাড়ি আজ প্রেতপুরী হয়ে গেছে বুঝিবস।
0: প্রেতপুরীতে প্রাণ সঞ্চার করে পর্যটন কেন্দ্র করার জন্য আমরা সোমনাথ দার হাতে হাত মিলিয়েছি, কমিটি করেছি। দোল উৎসবের আর দেরি নেই, তাই প্রথমেই হাত দিচ্ছি দোলমঞ্চ সংস্কারে। খুব আনন্দ হবে, আলোর বন্যা বইবে চারিদিকে।
1: তুমি?
0: আমি মোটা বুদ্ধির মানুষ বাবু, ভারী চিন্তা মাথায় রাখতে পারি না। কোথাও আনন্দের আলো জ্বললে দুহাত তুলে ছুটে যায় জোনাকি করার মতো, আর সুযোগ পেলেই গিয়ে উঠি।

0: বাহ, চমৎকার।
1: কে আপনি?
0: আমি তরুণ সাহা, সবুজ সাথী ক্লাবের সহসভাপতি। আমাদের ক্লাবে সঙ্গীত পরিবেশনের জন্য যোগাযোগ করতে এসেছি,
2: কিন্তু ও তো এখনো সেভাবে তৈরি হয়নি।
0: আমাদের নতুন ক্লাব, তাই নতুন প্রতিভা খুঁজছি।
2: কিন্তু
0: ক্লাবের সভাপতির নির্দেশ, নতুন প্রতিভা বিকাশের সুযোগ দাও, উৎসাহ দাও। কথায় আছে, গাইতে গাইতে গাইয়ে, বাজাতে বাজাতে বাজিয়ে, আর নাচতে নাচতে নাচিয়ে।
2: তাহলে
0: অনুষ্ঠানে বর্তমান এমএলএ এবারেও আসবেন বলেছেন, সিনিয়র সিটিজেনরা থাকবেন, তাছাড়া নাচ গান আর আকাশ স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে ওনাদের ছাত্রছাত্রীরাও থাকবে।
2: এত অনুরোধ করছেন যখন অনুরোধ রাখতেই হবে, আমরা অংশগ্রহণ করবে আপনাদের অনুষ্ঠানে।
0: যা বাঁচালেন, এই নিন কার্ড আর কিছু টাকা। অহনা দেবী যখন সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হবেন, সারা দেশ চিনবে, তখন আমাদের ক্লাবে লেখা থাকবে, সঙ্গীত শিল্পী অহনা মিত্র সবুজ সাথী ক্লাবেই প্রথম সঙ্গীত পরিবেশন করেছে।
1: বাবার আশীর্বাদ আর শাশুড়ি মার দেয়া হারমোনিয়ামে তোলা সুর সম্বল করে সঙ্গীত জগতের দৌড়ের ট্র্যাকে দাঁড়িয়েছি। শুরু করেছি লক্ষ্যে পৌঁছানোর দৌড়, সাধনার লক্ষ্যে পৌঁছে সাফল্যের ট্রফি ছিনিয়ে নেব, এই আমার
2: শপথে শুভ দৌড়ের বেগে তোমার স্বামীর অবজ্ঞার জল বিছানো বিরুদ্ধ আচরণ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। অহনা অহনা গানের জগতে ধাপে ধাপে উন্নত হচ্ছে, তার অনেকটা অ্যালবাম বেরিয়েছে, চাহিদা বাড়ছে, একটা সিনেমাতেও প্রেরাতে রফা দিয়েছি। এসব দেখে আমার আনন্দের সঙ্গে বাড়ছে দুশ্চিন্তা। টাকা পয়সার আর নতুন নতুন গানের শিল্পীর সঙ্গে অহনার একটা নতুন নাম রাখতে চাই। গানের জগতে অহনার নাম হোক গিরিশ।
3: এইভাবে পাঁচজনের আশীর্বাদ নিয়ে বেঁচে থাক অহনা, কারোর চাপের কাছে পরাজয় স্বীকার করবে না।
4: জয়ের দোরগোড়ায় এসে পরাজয়ের কথা ভাবছে কেন বৌদি?
3: ঠাকুরপো,
4: কি জানো বৌদি, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। তন্ত্র মন্ত্র নেই, ফুল বেলবা তার প্রয়োজন নেই, চাই শুধু সাধনা।

0: ঠিক বলেছো।
1: মুভার জন্য কিছু প্রয়োজন হলে আমাকে বলতে দিলাম বলো না।
0: কিছু সহযোগী বাদ্যযন্ত্র কেনার প্রয়োজন, সেই জন্য
1: টাকার প্রয়োজন, আমি দেব। তবে একটা কথা, টাকা দেব বললেই তো টাকা দিতে পারবো না।
0: কেন গো?
1: তুমি তো জানো বৌদি, আমি ছেলে বউয়ের হাতে বন্দি, আমার হাত পা বাঁধা, যাই করি না কেন ওদের মতামত নিয়ে চলতে হবে।

0: বৌমার যত যোগাযোগ বাড়বে, প্রোগ্রাম বাড়বে, দায়িত্ব বাড়বে, তখন গ্রাম ছেড়ে শহরে থাকতে হবে। গ্রামে পড়ে থাকলে কিছুই হবে না।
1: যখন যা করার প্রয়োজন হবে তা করতে হবে, তবে সবই নির্ভর করবে বৌমার গানের উন্নতির উপর।
0: বৌমার এত অ্যালবাম বেরোচ্ছে, বাজছে, সম্রাট কি শুনতে পাচ্ছে না? এই সময় ওর বৌমার পাশে থাকা উচিত, তাই অভিমান ভিড়ে সম্রাটের বাড়ি ফিরে আসা উচিত।
1: লোকের বাড়িতে কাজ করে খাবে তো মাথা হেঁট করবে না, এমনই যে। তাছাড়া ও অহুনাকে চিনে, ছেলে মিত্রের গান বাজলে ও চিনবে না। অহুনার এখন সঙ্গীতের স্বামী, সঙ্গীতের সঙ্গী, সঙ্গীতের সংসার। অহুনার এখন
2: নিঃশ্বাস ফেলার সময় নেই।
1: গোপাল,
2: সামনের সপ্তাহে একটা না প্রোগ্রাম, একটার পর একটা ডেট বুক হয়ে যাচ্ছে। এখন যাতায়াতের জন্য একটা গাড়ির প্রয়োজন।
1: তোমার এই দাবি মেটানোর ক্ষমতা আমার নেই।
3: বৌদিকে মঞ্চে পৌঁছানোর ভার আমাকে দাও বড় মা।
2: তুমি
3: বেশ কমাস হলো একটা চার চাকা কিনে ভাড়া খাটাচ্ছি, নিজের গাড়ি, নিজেই ড্রাইভার। অনুষ্ঠান মঞ্চে বৌদিকে পৌঁছে দিয়ে যত না লাভবান হব, আনন্দিত হব তার চতুর্গুণ। তাছাড়া সোমনাথ নেই, তাই শুধু মঞ্চে পৌঁছানো নয়, বৌদিকে নিরাপত্তা দিতে আর নির্ভাবনায় রাখতে আমি কর্তব্য পরায়ণ সৈনিক।
4: আমি কিন্তু অনশন করব বলে চলে এসেছি। আমি ইয়াসিন আলী, কনকপুর রায়বাড়ি থেকে আসছি। সঙ্গীত শিল্পী ঝিলিক মিত্রকে কন্টাক্ট করতে এসেছি, ওনার সঙ্গে কথা বলতে চাই।
2: এখন ওনার সাথে দেখা হবে না।
4: কেন?
2: ক্লান্ত, বিশ্রাম নিচ্ছে।
5: আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, বলুন।
4: আগামী দোলযাত্রার পরের দিন কনকপুর রায়বাড়িতে এক বিচিত্র অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, তাই ওনাকে চুক্তি করতে এসেছি।
1: অংশগ্রহণ করতে পারবে না সে, অন্য শিল্পের সন্ধান করুন।
4: কেন?
2: অন্য জায়গায় ডেট দেওয়া হয়ে গেছে।
4: ওনাকে না পেলে ঝামেলায় পড়ে যাব। ওনাকেও শিরক মিত্রর বিরাট চাহিদা থাকা সত্ত্বেও শিল্পী পূজা ঠাকুরের এক আত্মীয় অনুরোধে পূজা ঠাকুরকে চুক্তি করেছিলাম, কিন্তু
3: কিন্তু কেন?
4: উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন এবং চুক্তি বাতিল করেছেন।
5: উনি স্বনামধন্য শিল্পী আর ঝিলিক মূর্তি শিল্পী, পূজা ঠাকুরের শূন্য স্থান ঝিলিক মিত্র পূরণ করতে পারবে না।
4: কি বলছেন আপনি? আপনি জানেন পূজা ঠাকুরের অনুষ্ঠান বাতিল করেছে শুনে এলাকার মানুষ খুশি? মানুষের অনুরোধ, ঝিলিক মিত্রকে নিয়ে এসো, পূজা ঠাকুরকে যে পারিশ্রমিক দেওয়া হয় তাই দেওয়া হবে ঝিলিক মিত্রকে।
5: একটু দেরি করে এলেন ভাই, দুদিন আগে এলেও ডেট পেয়ে যেতেন, আর সম্ভব নয়।
4: আমাদের নতুন বছর নতুন উদ্যমে নতুন শিল্পী দিয়ে উৎসব আকর্ষণীয় করতে চাই। উনি এসে তরি ডুবল, উনি আসবেন না? কনকপুরে ফিরে বলার চেয়ে এখানে আমারও অনশনে বসে যাব।
6: দাঁড়ান,
4: আপনি
6: আপনাদের বিচিত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব।
5: কি করে করবে? ওই দিন তো বংশীপুর কলেজ ময়দানে ফাংশন আছে,
6: ওখানে 6টা থেকে 8টা। আপনাদের অনুষ্ঠান কটায়?
4: বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রথমে ঠান্ডাওয়ালা কীর্তন পরিবেশন করবে, তারপর হবে বাউল সঙ্গীত, তারপর আপনি উঠলে কোনো অসুবিধা নেই।
6: এক কাজ করি।
5: কি মা?
6: ওই দিন ডবল শো করলে কেমন হয়? প্রথমে কলেজের অনুষ্ঠানের পর কনকপুরের রায়বাড়িতে যাব, আপনাদের কথা দিই।
4: এবার এবার জোর প্রচার চলবে, আগামী দোলযাত্রার পরের দিন কনকপুর রায়বাড়িতে এক বিরাট বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন সুরের মায়াজাল সৃষ্টিকারী গায়িকা ঝিলিক মিত্র।
7: ফ্যামিলির জ্ঞান হতে না হতেই ও মা হারা পেয়েছে। জ্ঞান হওয়ার পরই জানা যায় ওর কিডনি লিভার দুটোই নষ্ট হয়ে গেছে, প্রাণঘাতী অসুখ, চিকিৎসার ওষুধের জোরে টিকে আছে। ইদানিং দেখছি ওর জীবন আরো বিস্বাদ হয়ে গেছে।
1: আমার আয়ু ফুরিয়ে গেছে বাবা,
7: মা
1: বেঁচে থাকার ইচ্ছেটাও চলা নিতে।
7: দোল উৎসব মিটলেই তোকে আমি হাসপাতালে নিয়ে যাব রে মা।
1: আমি অপ্রয়োজনীয় হয়ে গেছি বাবা,
7: মা
1: ধুকতে ধুকতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো বাবা।
7: এসব কথা, এসব কথা বলতে নেই রে মা।
1: আমি বেঁচে আছি, আমাকে দেখতে পাচ্ছ, তোমাকে কর্তব্য পালন করতে হচ্ছে, আমি করছি রোগ যন্ত্রণা ভোগ, তুমি করছো উদ্বেগ উৎকণ্ঠা ভোগ। কল্পনা করছো আমি সুস্থ হয়ে উঠবো, আমি চলে গেলে রোগ যন্ত্রণা থেকে রেহাই পাবো, তুমিও একসময় সুখ ভুলে যাবে।

0: তোর মুখোমুখি দাঁড়িয়ে এত শান্ত আছিস কি করে?
1: আনন্দে আনন্দে বাবা আনন্দে, মরার আগে একটা কাজের কাজ করার আনন্দে, মরণোত্তর চক্ষুদানের সব ব্যবস্থা হয়ে গেছে, একজন দৃষ্টিহীনকে আলো দেখাতে পারবো, এই আনন্দে আমি অস্থিরতা কাটিয়ে শান্ত হয়েছি। এই পূর্ণের কাজটা করতে পেরে আমার সব সাধ পূরণ হয়ে গেছে বাবা।
0: শ্যামলি,
2: না ও আর কোন কথা শুনবে না। ও ওর অঙ্গীকার পত্রে স্বাক্ষর করার পর আমি লক্ষ্য করছি ও মৃত্যুর জন্য ব্যাকুল হয়ে উঠেছে। আমার আমার হাত কাঁপলেও ওর চক্ষুদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করে আমি কি ভুল করেছি?
3: না, আপনি আদর্শ পিতার কর্তব্য করেছেন বাবু।
0: বাবা শোন না,
3: মৃত্যুর পর মৃতদেহটা পুরো ছাই হয়ে যাবে, কিন্তু দিদিমণির কর্ণিয়া দুটো অপর এক দৃষ্টিহীনের অন্ধকার দূর করবে, আপনি তারই মধ্যে আপনার মেয়েকে দেখতে পাবেন।
0: শোন না,
3: দিদিমণির শারীরিক অবস্থা আরো অবনতি হয়েছে, আজই দেখলাম দোল মঞ্চের দিকে যাওয়ার চেষ্টা করেও যেতে পারছেন না, যাওয়ার শক্তিটুকুও নেই।
0: অনুষ্ঠান মিটলেই ওকে আমি হাসপাতালে নিয়ে যাবো। শোন না,
3: দেরি করলে প্রাণ সঞ্চয় হতে পারে, কালই নিয়ে যেতে হবে।
0: কিন্তু কিন্তু তোমার অনুষ্ঠান, আরে তুমি না থাকলে শিবহীন যোগ্য হয়ে যাবে যে।
3: ইয়াসিন তরুণ মুজিবরা সামনে নেবে, তাছাড়া আমি গানের ভক্ত নই।
0: তাহলে কিসের ভক্ত?
3: আমি যাত্রা ভক্ত, যাত্রা পাগলও বলতে পারেন। প্রথম বছর যা হচ্ছে হয়ে যাক, সামনের বছর সঙ্গীতানুষ্ঠানের সঙ্গে একদিন যাত্রা বলার আয়োজন করা যাবে।
4: যাক, মোদি আমার ঘরের সামনের জায়গাটা রেজিস্ট্রি করে দিল। দাদা থাকতে অনেক বলেছি, কিন্তু দাদা না ছাড়া হ্যাঁ করেনি।
5: খুব কম দামে পাওয়া গেল, কি বলো? বাড়ি সংলগ্ন জায়গার কত দাম! বৌমা গান গিয়ে টাকার পাহাড় গড়বে, এই স্বপ্ন দেখতে গিয়ে ফিটে বিক্রি হয়ে গেল। ভিক্ষারে ছেলে সোমনাথ বাড়ি ছেড়েছে, আর বাড়ি মুখো হবে না। এবার ওদের ঘর দুটো কেনার জন্য বড় জায়ের সাথে মন বেঁকাবে কি, মন কষাকষি না করে মন ভেজানোর চেষ্টা করব।
4: আমিও বৌদির মন ভেজানোর জন্য কম করেছি, এক ঘটি জলে একটুখানি খাঁটি দুধ দিয়ে বলেছি মাস্টার মশাইকে চা করে দাও বৌদি। আরো বলেছি গানের জগতে সাইন করে নিতে হলে গ্রাম ছেড়ে শহরে বাস করতে হবে, গ্রামে থেকে কিছুই হবে না।
5: দেখছি রোজ দলবল নিয়ে বেরোচ্ছে, কেমন গাইছে কে জানে।
4: দেবনাথ বলছিল সঙ্গীত শিল্পী ছেড়ে ঝিনিক মিত্রের নাম বাজারে ছড়িয়ে গেছে।
6: হ্যাঁ, কাল থেকে একটানা প্রোগ্রাম, হুহু করে কন্ট্রাক্ট আসছে, গাড়ি নিয়ে ব্যস্ত থাকতে হবে, বাড়ি আসতে পারবো না, তাই তোমাদের সঙ্গে দেখা করতে এলাম, একটু পরেই বেরোতে হবে।
4: এত তাড়াতাড়ি কিসের?
6: ঠিক সময় অনুষ্ঠান মঞ্চে বৌদিকে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।
5: হ্যারে, তোর বৌদি এখন সবকিছু কত নেয় রে দেবু?
6: আমি আদার ব্যাপারই, জাহাজের খোঁজে আমার কি দরকার মা?
4: দেবনা,
6: আমি এখন সঙ্গীত শিল্পী ঝিলিক মিত্র ড্রাইভার, আমার কাজ নির্দিষ্ট সময়ের আগেই শিল্পীকে মঞ্চে পৌঁছে দেওয়া। আমি শুধু একটা কথা জানি মা, শিল্পীর হুকুম পালনই আমার কর্তব্য।
5: মায়ের সঙ্গে কথা বলার সময় নেই বাবু, বৌদির হুকুম পালন করতে হবে। দাঁড়া, আগে তোর মাথায় জল দি, তারপর দেখব কার হুকুম পালন করিস, বৌদি না বউয়ে।
7: গান শুনতে দলে দলে মানুষ আসছে, চারিদিক গিজ গিজ করছে মানুষে, চাঁদের আলোয় ঝিকমিক করছে দিঘির জল। ইয়াসিন, এই ইয়াসিন, তুই দিঘির ঘাটে বসে আছিস কেন, কি ভাবছিস?
8: ভাবছি হাসপাতালের কথা।
7: আরে হাসপাতালে শ্যামলী দিদিমণি কেমন আছে?
8: রাত যত বাড়ছে চিন্তাও বাড়ছে, মনে হচ্ছে শ্যামলীদির অবস্থা ভালো নয়, ধরে ধরে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছি, সম্মানও ফিরছে না, মানে হয়তো সব কাজ মিটিয়ে তবেই ফিরবে।
7: তবে কর্ণিয়া দুটো

0: চিন্তা করার সময় নয় ইয়াসিন, তুই দেখ শিল্পীদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আমি মঞ্চ পরিচালনার দিকটা দেখছি। এবার মঞ্চে উঠবে আজকের প্রধান আকর্ষণ কণ্ঠশিল্পী খিলিক মিত্র। খিলিক মিত্র,
1: একমাত্র কন্যাকে হারিয়ে শূন্য হৃদয়ে ফিরে যাব কনকপুরে। আই কেয়ার সেন্টারের কর্মীরা ওর কর্নিয়া দুটো নিয়ে গেছে। সোমনাথ দেহ দাহ করার ব্যবস্থা করছে।
2: ভেঙে পড়বেন না বাবু, যার যখন ডাক আসবে চলে যেতে হবে।
1: ইয়াসিন, তুমি
2: বিচিত্র অনুষ্ঠান শেষ হতেই চলে এসেছি। অনুষ্ঠান চলাকালীন দুঃসংবাদটা পেয়েছি। সংবাদটা চেপে রেখে অনুষ্ঠান শেষ করে এখানে এসেই শুনি আর এক দুঃসংবাদ।
1: আর কি দুঃসংবাদ ইয়াসিন?
2: আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পর সঙ্গীত শিল্পী ঝিনিক মিত্র গাড়ি করে ফিরছিলেন, আর হঠাৎ
3: আমি সেই গাড়ি ড্রাইভ করছিলাম। রাতও অনেকটা হয়েছিল, রাস্তা দেখা যাচ্ছিল না ঘন কুয়াশায়। খুব সাবধানে মোটামুটি স্পিডে আসছিলাম, হঠাৎ
0: রাস্তায় একটা বাঁধ ঘুরতে দিয়ে একটা গাছে ধাক্কা লেগে গাড়িটা পাশের খাদে পাল্টে গেল। গাড়ির সবাই অল্পবিস্তর ইঞ্জোর হয়েছে, শুধু
4: বৌমার আঘাত গুরুতর, পায়ের হাড় ভেঙেছে, মাথায় গুরুতর চোখ, চোখের আঘাত গুরুতর, অজ্ঞান হয়ে গেছে, জমে মানুষের টানাটানি করছে।
5: তাকে নিয়ে এসেছে হসপিটালে।
4: তোমার সে ঝিনিক মিত্রকে
0: গানের জগতে যখন আমরা প্রতিষ্ঠিত হলো তখন আমরা সবাই ওর নাম নিয়েছি ঝিলিক, ঝিলিক মিত্র।
5: এখন কেমন আছে ও?
3: ভালো নয়, ডাক্তারবাবু বলেছেন এখনই আরো রক্ত দেওয়ার প্রয়োজন।
6: ইয়াসিন রক্ত দিয়েছে, রোগীর জ্ঞান ফিরেছে, ডাক্তারবাবু বলেছেন পেশেন্ট বিপদ মুক্ত, তবে তবে কিছু দেখতে পাচ্ছি না, চোখগুলি নষ্ট হয়ে গেছে, অঝরে কেঁদে যাচ্ছে। ওর সব সাধ আর সাধনা সাধ্যের বাইরে চলে গেল, সাফল্য হাতের মুঠোয় এসেও হাত ছাড়া হয়ে গেল। অবজ্ঞা লাঞ্ছনা দারিদ্রতার সঙ্গে লড়াই করেও ওর গতি স্তব্ধ করে দিল ভগবান। হায় ভগবান, দৃষ্টি শক্তি হারিয়ে কৌমার এগিয়ে চলার পথ অন্ধকার হয়ে গেল।
1: আমার চলার পথ আলোকিত করার ব্যবস্থা করে রেখেছে আমার আমার শ্যামলী মা।
5: বলছেন বাবু?
1: অহনার শ্যামলী তো আমার তুই কন্যা।
4: আমি তো কিছুই বুঝতে পারছি না।
1: শ্যামলী মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে মারা গেছে কালই। ওর কর্নিয়া দুটি অহনার দুটোকে পুনঃস্থাপনের প্রস্তাব করছি। দিচ্ছি কাকে? আমার পুত্র সম কর্মচারী সোমনাথের স্ত্রীকে। আমার আমার শ্যামলী মা গান শেখার শখ থাকলেও ভাগ্য চায়নি, অহনা মা ভাগ্যবতী তাই গান শেখার সুযোগ পেয়েছে। শ্যামলীর চক্ষু হবে অহনার পথ প্রদর্শক, জীবন আলোকিত করবে, প্রেরণা যোগাবে। দুই কন্যার বন্ধন দৃঢ় করতে এক কন্যা করছে নয়নের মণিদান, আমার আরেক কন্যা করছে সেই সেই

0: 마성을 고 만원도 고 만원도 고 만원도
1: যাত্রাপালা চক্ষুদান এখানেই শেষ হল। রচনা প্রভাস পাল, নির্দেশনা প্রাণেশ চক্রবর্তী, পরিবেশনায় কোন্নগর সুরপঞ্চম যাত্রা সংস্থা। বিভিন্ন চরিত্রে যোগদান করলেন সরোজভূষণ, পিনাকী মুখোপাধ্যায়, সোমনাথ, বাবলু চক্রবর্তী, বিশ্বেশ্বর, পার্থ পাল, ইয়াসিন, তারক দত্ত, মুজিবর, তরুণ দে, তরুণ সাহা, সুকুমার পাত্র, কেদারনাথ, অঞ্জন মুখোপাধ্যায়, দেবনাথ, প্রসেনজিৎ রায়, অখিল, প্রাণেশ চক্রবর্তী, গোপাল, বিশ্বনাথ দাস, সাতকড়ি, অনিল বিক্রম, ফাল্গুনী, দীপ্তি চট্টোপাধ্যায়, শান্তনা, সুপ্রভা মান্না, অহনা, ঋতুশ্রী দাস, পূর্ণিমা, কাকুলি দাস এবং শ্যামলীর ভূমিকায় জয়িতা বসু। অন্যান্য চরিত্রে শম্ভুচরণ দাস, অলোক মান্না, বাসুদেব ঘোষ, শেফালী ঘোষ, উমাপদ ঘোষ, শক্তিপদ হালদার, কৌশিক বসু, সুমনা পাল, অয়ন পাল, জয়শ্রী পাল, বাসন্তী পাল, সজল ভট্টাচার্য ও দেবী প্রসাদ হালদার। কণ্ঠসঙ্গীতে অর্পিতা দাশগুপ্ত, বাবলু চক্রবর্তী, ঋতুশ্রী দাস ও তরুণ দে। গীত রচনা পার্থ পাল। সুর ও সঙ্গীত পরিচালনা সলিল দাস ও চায়না দাস। যন্ত্রসঙ্গীতে কেষ্ট চট্টোপাধ্যায়, সঞ্জয় হালদার, শ্যামল দাস, অনিল বিক্রম, সুজয় রায়, মৃত্যুঞ্জয় রায় ও প্রদীপ মালিক। সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়।
2: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
4: নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
5: আমি প্রফেসর ডক্টর অসীম কুমার ঘোষ, অধিকর্তা, রিজিওনাল স্টোর অপথালমোলজি মেডিকেল কলেজ কলকাতা থেকে বলছি। আপনারা কিন্তু মৃত্যুর পরে আপনার যে অমূল্য চোখের যে কর্নিয়া, চোখ দুটি দান করে যান, সেই কর্নিয়া কিন্তু অনেক অন্ধ মানুষকে তার স্বাভাবিক দৃষ্টি ফিরে পেতে সাহায্য করবে। 25 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর এই নেত্রদান পক্ষ, তা সেই পক্ষকালে আমরা তো অঙ্গীকারবদ্ধ হবই এবং পরবর্তীকালেও যেন এটা আপনারা মনে রেখে প্রতিদিনকার জীবনযাপনের মধ্যে সবাইকে আপনারা উদ্বুদ্ধ করবেন। নেত্রদান একটা মহৎ দান এবং সেটা অন্ধকে তার দৃষ্টি ফিরে পেতে সাহায্য করে।

0: আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম, রেল যাত্রীদের জন্য আরও সুযোগ সুবিধা। লিখেছেন সমীর গোস্বামী। সংবাদ মাধ্যমের খবরে আমরা জেনেছি রেল প্রশাসন দ্রুত গতির ও আরামদায়ক বেশ কিছু নতুন ট্রেন চালু করেছে। যেমন বেশ কিছু বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, এমনকি শুধু হাওড়া থেকে স্লিপার বার্থযুক্ত বন্দে ভারত ট্রেন ছাড়াও কাশ্মীরে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতও চালু হয়েছে। এছাড়াও আছে তেজস এক্সপ্রেস এবং অমৃত ভারত এক্সপ্রেস। সাধারণ যাত্রীদের জন্য বেশ কিছু ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। সম্প্রতি রেল বোর্ডে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধিকারিকদের নিয়ে আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত যাত্রীদের ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক করার জন্য এক বৈঠক করেন। রেলমন্ত্রী সংশ্লিষ্ট সব আধিকারিকদের একযোগে সাধারণ যাত্রীদের উন্নত মানের পরিষেবা প্রদানের দিকে নজর দিতে বলেন। এই প্রসঙ্গে তিনি এবছর গ্রীষ্মে 18,262টি স্পেশাল ট্রেন চালানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি চলাচলের দিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। চলন্ত ট্রেন, রেল স্টেশন ও রেল সংলগ্ন অন্যান্য অঞ্চলে 100% পরিচ্ছন্নতা বজায় রাখার দিকে খেয়াল রাখতে বলেন। এই প্রসঙ্গে ট্রেনের কামরায় পরিচ্ছন্নতা বজায় রাখা ও দুর্গন্ধমুক্ত করার জন্য মোট 3,66,000-এর বেশি কামরায় বায়ো টয়লেট যুক্ত করা হয়েছে বলে আধিকারিকরা মন্ত্রীকে জানান। ট্রেনের কামরায় এবং স্টেশনে উন্নত মানের এলইডি আলো প্রদানের উদ্দেশ্যে 2026-27 সালের চলতি বাজেটে 2,78,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাধারণ যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যেই 6,100-এর বেশি স্টেশনে ওয়াইফাই এর সুবিধা দেওয়া হয়েছে। যেহেতু ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা ও সুরক্ষা বৃদ্ধির দিকে যথেষ্ট গুরুত্ব দানের জন্য রেল ট্র্যাকের দ্রুত উন্নতি করার কথা আলোচিত হয়, এর জন্য বাজেটে প্রায় 46,000 কোটি টাকার বেশি চলতি আর্থিক বছরে ধার্য করা হয়েছে। আলোচনা প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, রেল দুর্ঘটনা বর্তমানে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, 2014-15 সালের 135টি দুর্ঘটনার তুলনায় 2025-26 সালে এমন ঘটনার সংখ্যা 16টি, অর্থাৎ প্রায় 89% কম। রেলমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সাধারণ যাত্রীদের স্বার্থে সেফটি ফার্স্ট এই নীতিকে মূল লক্ষ্য নির্ধারণ করতে হবে, যাতে রেল দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়। দুর্ঘটনা রোধ করার জন্য ইতোমধ্যেই দিল্লি মুম্বাই ও দিল্লি হাওড়া রুটের ট্রেনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেহেতু এই দুটি রুটে প্রচুর ট্রেন চলে। সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতে তৈরি অটোমেটিক যন্ত্রটি ইঞ্জিনে লাগানো হচ্ছে। ট্রেন চালক সিগন্যাল খেয়াল না করলে অথবা ট্রেন চলার নির্দিষ্ট গতি অতিক্রম করলে কবচ নিজে থেকেই ট্রেন থামিয়ে দেবে। বেশ কিছু দ্রুত গতির ও আরামদায়ক বিলাসবহুল ট্রেন চললেও মনে রাখতে হবে, ভারতে প্রায় প্রতিদিন 2,500 ট্রেন দৈনিক 2 কোটি সাধারণ যাত্রী পরিবহন করে। তাদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য রেলমন্ত্রীর উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানাতেই পারেন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সমীর গোস্বামী।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে,

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাপ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বাড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কে শিকায়ত নাহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। উন্হোনে আপনে দোস্তোঁ কো সাথ লিয়া। সিরফ জাল থা, ফাবড়া থা, টোকরি থি, আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গোবিন্দার সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
2: তামিলনাড়ু কে নাগরকোইল মে মেরি মুলাকাত এক টিচার সে হুই। করিব 3 দশক পহলে ভি মে উনসে মিলা থা। মে বাত কর রহা হু গিরিজা আম্মাজি কি। ইস মুলাকাত কে দৌরান কুছ যুবা স্টুডেন্টস ভি উনকে সাথ থে। গিরিজা আম্মাজি করিব 15 স্কুল চালাতি হ্যায়। ইনমে চেন্নাই কা জয় গোপাল গরোড়িয়া হিন্দু বিদ্যালয় বহুত প্রমুখ হ্যায়। উনকি দেশভক্তি কি ভাবনা হর ভারতবাসী কো প্রেরিত করনে ওয়ালি হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
2: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। ইহাঁ অবজারভেশনাল ফেসিলিটিজ কে সাথ সাথ বুকস লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরি কি সুবিধা ভি হ্যায়। মে আইসেক কা ভি জিক্র করনা চাহুঙ্গা। ইহ এক স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক হ্যায় জো অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাব কো আপস মে জোড়তা হ্যায়। সাথিও আপনি হবি কে লিয়ে সময় নিকালনা আর লাগাতার কুছ নয়া সিখতে রহনা বহুত জরুরি হ্যায়।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা জোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে

আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন, পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে, তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন, তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50 ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়া অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় $9 বিলিয়ন পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলার সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29 মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। CBSE অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় CBSE জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও IIT থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে CBSE জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সাইফুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুক মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9 ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134 পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা

0: সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে আজ রাত 8টায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর শুনবেন। তারপরে শুনবেন সাঁওতালি রূপান্তর রাত 9:10 শিক্ষাঙ্গন থেকে। বাতকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:40 ভজন পরিবেশন করবেন তরুণ কুমার দাস। রাত 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে কর্ণাটকী স্যাক্সোফোন বাজিয়ে শোনাবেন শ্রী এ ইয়েরাইয়া। এটি আকাশবাণী কাটপা কেন্দ্রের নিবেদন। রাত 11টায় ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় মন কি বাতের 134তম পর্বের বাংলা রূপান্তর। 8:33 স্পটলাইটের বাংলা রূপান্তর। স্পটলাইট 9:16। 9:30 অনুগুঞ্জ দিল্লি কেন্দ্র থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল। রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ।
3: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
4: বৌমা,
5: হ্যাঁ মা,
4: এই বাড়ির কিছু নিয়ম আছে।
5: যেমন?
4: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
5: তাহলে লেনদেন?
4: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
5: ও,
4: যেমন ইউপিআই দিয়ে?
5: আচ্ছা,
4: হ্যাঁ। আর শোনো, আরো একটা নিয়ম আছে।
5: সেটা কি মা?
4: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
5: আপনিও না মা?
6: ভারত ডিজিটাল পেমেন্ট করে,
7: এখন সব লেনদেনই সহজ একেবারে।
8: বাবা, কলেজ ফিস তো বেশি।
6: মামুনি,
9: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
6: 2 বছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
10: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ, একদম ফ্রি। চলো।
8: কোথায়
10: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
8: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল আর এন রবি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল গঠিত হতে চলেছে। এ রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। সরকারি বাসে আগামীকাল থেকে রাজ্যের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে।
1: তেজ ধূপ গরম হাওয়ায় এসে মৌসুম মে আপনা ধ্যান রাখনা বহুত জরুরি। পানি পিতে রহিয়ে, ধূপ মে আগর নিকলনা হি পড়ে তো থোড়া সম্ভল কর নিকলে। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइन जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলছেন। এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অঞ্চলে আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যে চৌষা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে।
1: মহারাষ্ট্র আর কোঙ্কনকা হাপুস আলফানসো গুজরাত কা কেসর ये तो आमरस की जान है। बिहार का जरदालू चौसा मालदा हर नाम के साथ लोगों की यादें जुड़ी हुई है। बंगाल का हिमसागर उड़ीसा और आंध्र प्रदेश का सुवर्ण रेखा यानी जगह बदलती है। आम का रूप रंग और उसका स्वाद भी बदल जाता है।
0: গরমের সময় দেশবাসীর রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
1: পঞ্জাব হরিয়ানা যাইয়ে তো লস্সি মিল যায়গি, বড়ে গিলাস ওয়ালি লস্সি। রাজস্থান আর গুজরাত মে ছাছ জেসে হর খানে কি সাথী বন জাতি হ্যায়। আর বিহার ঝাড়খণ্ড পূর্বি উত্তর প্রদেশ মে সত্তু কা শরবত উসকি তো বাত হি ক্যা হ্যায়। আর ওড়িশা মে বেলপনা ভারত কে অলগ অলগ ক্ষেত্রোঁ কি পরম্পরা কা হিসা হ্যায়। আর ইসমে এক ভারত শ্রেষ্ঠ ভারত কি ভাবনা কি ঝলক ভি মিলতি হ্যায়।
0: জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা উদ্ভাবন পরিবেশ সংরক্ষণ সাংস্কৃতিক ঐতিহ্য স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তাঁর এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। ভারত ও বাংলাদেশের মধ্যে উন্মুক্ত সীমান্ত জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করছে বলে রাজ্যপাল আর এন রবি মন্তব্য করেছেন। শিলিগুড়িতে দেবর্ষী নারদ সম্মান সমারোহতে যোগ দিতে আজ বাগডোগরা পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেক করিডরকে আরও সুরক্ষিত করতে হবে। পশ্চিমবঙ্গে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার

0: জমি না দেওয়ায় এ রাজ্যে বাংলাদেশ সীমান্তের প্রায় 300 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হয়নি। মুর্শিদাবাদ, মালদা এবং নদিয়ার মতো জেলায় এই সীমান্তগুলি রয়েছে। বর্তমানে জমির সমস্যা মেটায় ওই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে। জনবিন্যাসের পরিবর্তনের কারণে চিকেন স্নেক এলাকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। পরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দেবর্ষী নারদ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল। এই অনুষ্ঠানে সাংবাদিকদের দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2026 প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ নেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। রাজ্যে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। DA মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আগামীকালের বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মচারীরা। সুপ্রিম কোর্টও গত বুধবারের শুনানিতে বকেয়া DA মামলার প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে চায়। তবে এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে আদালতের কাছে সময় চাওয়ায় শীর্ষ আদালত মামলার শুনানি পিছিয়ে দেয়। জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। রাজ্যজুড়ে সরকারি বাসে আগামীকাল থেকে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতোমধ্যে পরিবহন দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। আপাতত ভোটার, প্যান, আধার কার্ডের মতো সরকার অনুমোদিত পরিচয়পত্রের যে কোনো একটি দেখালে বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন এরাজ্যের মহিলারা। পরিচয়পত্র দেখে কন্ডাক্টর বিনামূল্যের একটি টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু হবে রাজ্য সরকার সমপরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দেবে। পরবর্তীকালে মহিলাদের বাসে নিখরচায় যাতায়াতের জন্য QR কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে। কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির অভিযোগে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের কামারহাটির বাড়িতে আজ তল্লাশি চালায় পুলিশ। বিধায়ক না থাকায় তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালানো হয়। দুর্নীতি, হুমকি সহ একাধিক অভিযোগে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হচ্ছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৃন্ময় দাস। যাদবপুরে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুমন মণ্ডলকে পূর্ব যাদবপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলি চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে এই ঘটনার প্রতিবাদে হুগলির চুচুড়ায় রাস্তা অবরোধ করে পুলিশ কর্মীদের কাজে বাধাদানের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদার সহ 10 জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাস্তা অবরোধের সময় পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি হয় বলে জানা গেছে। বিজেপি নেতা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
1: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি। গণতন্ত্রে এই ধরনের হিংসা অ্যাকসেপ্টেড নয়। কিন্তু আমি বলবো, তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের 2 সাংসদের ওপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে আগামী 2 জুন ধর্মতলা রানী রাসমণি রোডে দলনেত্রী মমতা ব্যানার্জি ধর্নায় বসবেন। পাশাপাশি আগামীকাল রাজ্যজুড়ে দলের তরফে প্রতিবাদ মিছিল করা হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের বিভিন্ন অংশে তাপ প্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দপ্তরে জারি করা গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। প্রধানমন্ত্রী বলেন, আম চাষিরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করে তুলছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন, এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনি এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: আকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছো, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তারা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের

0: এর প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দার বীরজি তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দার বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি, এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করোনা, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দার বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা, এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা।
2: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো

0: নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কি না। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখে।

0: আর্থিক সাপোর্ট সবকিছু করবো আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
0: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়বো, আমি ওর থেকেও দ্রুত দৌড়বো।
1: দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও। এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছ তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত।

আর সোলকারি, দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেত খামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরী, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায় আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড়

এবং তিনটি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে তিনটি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের।

এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয়ই নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে

0: তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তারা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের সাঁওতালি রূপান্তর।
1: ইরেন দুলড়ো দিসম হর জোহার মন কি বাত রে আর হো মিদ্ধাও আপে কো সাও জপড়াও কাতে ইন্দো আডিন কো শিক্ষানা দিসম রিনা ভিন ভিন এলাকা করে আবরেন দিসম হর কো দিসম ভালাই লাগিতে সমাজ ভালাই লাগিতে নৌকান হাহাড়া কামি কোকো কামি কেনা আতিনরে ইনকো বাবদ বন আজম নামা উন্দো আবো মিট নাওয়া উদ্গাউনা বন নাম চঙ্গান কে তেহিনা কামি হরা রেনা এতহব দো ইং অ্যাথলেটিক্স রে হাসিলাকান নৌকানা গে মিট কাথা অতি এতহবা তিনিন মাহা মারাঙ্গে ঝাড়খণ্ড রেনা রাঁচি রে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন হুইয়েনা নিয়ে পেরায় ইরেল সাই জনা অ্যাথলেটিক্স কোকো সেলেট রেনা গোটা দিসম খন কো সেটেল লেনা নিয়ে পুনিয়া ভিন ভিন ইভেন্ট করে ভুন গোটাং ন্যাশনাল রেকর্ড রাপুড়েনা গুরিন্দর বীর সিং বিশাল টিকে তেজস্বিন শঙ্কর দেউ মিনা আর কুলদীপ কুমার নুকু গাতে কদো ভিন ভিন ক্যাটাগরি রে নাওয়ান রেকর্ড কো কো বিনাও কেদা ইন্দো যতক্ষণ লাহারে দো নুকু সানাম কো আড়ি আড়ি সারহাবেট কোয়া গাতে কো মিটাং ইভেন্ট যাহা রেনা দো দেশম জাকাত রে আটি জোর চার্চা হয়ুক কানা ওনা দো কানা 100 মিটার রেস 100 মিটার রেনা নির মোটে বার দিন থেকে মেন্স 100 মিটার রেস রে ন্যাশনাল রেকর্ড পে ধাওরা পুরি না যাহাই বার হর অ্যাথলেটস কিন নিয়ে কারধানে কিন সদর কাটা উনকিন দো কানা কিন গুরিন্দর বীর সিং আর অনিমেষ কুজুর ইঞ্জিন মনে কেটা যে নিয়ে ধাও মন কি বাত রে নকিন বানা হর খেলোড়িও কিন সাও রপড় লেন গে অনিমেষ কমকে জোহার গুরিন্দর বীর আমহ জোহার সত শ্রী আকাল
2: জোহার গে স্যার।
1: আচ্ছা বইহা আমা তো আডি মারাং অ্যাচিভমেন্ট এম হাসিল কেটা আবিন বানা হর গে কামাল বিন উদুক কেটা ইং সেরেং রে বার হর জড় তিন ইয়ার কাট কোয়া এখান হেপরাও রে নিত বার হর

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন এখন শিক্ষাঙ্গন থেকে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক।

0: এক অদ্ভুত ভালো লাগা মন ছুঁয়ে গেল। চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে পৌঁছালাম এই শিক্ষাঙ্গনে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী ট্রেন ধরে আড়াই ঘন্টা পথ অতিক্রম করে কৃষ্ণনগরের ঠিক আগেই পড়ে বাদকুল্লা স্টেশন, আর স্টেশনের একদম কাছেই এই শিক্ষাঙ্গন। আজ আমরা ঘুরে দেখব এই স্কুল, কথা বলবো এখানকার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে। চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে পৌঁছেই প্রথমে আমরা কথা বলে নিয়েছি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
1: নমস্কার, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমির প্রধান শিক্ষক ডক্টর হিমাদ্রি পাল। সবচেয়ে বড় কথা, আমি প্রধান শিক্ষক, সেই সাথে আমি এই বিদ্যালয়েরও ছাত্র এবং এই বিদ্যালয়ে আমি 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে 2019 সাল থেকে আছি। এই বিদ্যালয়ে 1947 সালে এলাকার গুণমুগ্ধ মানে গুণবান যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের অনুপ্রেরণায় আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তাদের মধ্যে একজনের নাম উল্লেখ না করলেই নয়, তিনি হলেন ফণীভূষণ মণ্ডল। তিনি তার দক্ষতায় এবং তিনি প্রথম হেডমাস্টার মশাই হিসাবে এই বিদ্যালয় বহুদিন পরিচালনা করেছেন। পরবর্তীতে কিরণবাবু বা লক্ষ্মীকান্তবাবু এবং এরকম সুশান্ত ব্রহ্ম স্যার, এরা অনেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং এই বিদ্যালয়ের যাতে উন্নতি হয় তার জন্য তারাও সচেষ্ট ছিলেন। আমাদের বিদ্যালয়ের দুটো মাঠ এবং সেই দুটো মাঠের খেলাধুলোর জন্যই বাতকুল্লাতে খুব সমাদৃত এবং বিখ্যাত। আমাদের বিদ্যালয়টা 1945 সালে স্থাপিত হয় তৎকালীন অবিভক্ত বাংলার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সুরাবুদ্দিন সাহেবের হাত ধরে, এবং তিনি উদ্বোধনের দিন কিন্তু এসেছিলেন, এবং নদিয়া জেলা শাসক ছিলেন নাসিরউদ্দিন সাহেব, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় কথা, বাতকুল্লার এবং তৎপার্শ্ববর্তী এলাকার সেই সময়ে যারা অনেক পয়সা অন্য অর্থ বা অন্য সামগ্রিক দিয়ে এই বিদ্যালয়টা গড়ে তুলেছিলেন তাদেরকে আমরা আজকের দিনে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আজকেও কিন্তু আমাদের এখানে সেই সময় থেকেই সায়েন্স, আর্টস এবং কমার্স পড়ানো হতো, এবং সেই 1960 সালে কিন্তু তৎপার্শ্ববর্তী এলাকায় কমার্স স্ট্রিমটা কিন্তু এখানেই শুধুমাত্র ছিল। তার পার্শ্ববর্তী প্রায় 20 থেকে 30 কিলোমিটার বেস্ট করে সব ছাত্রছাত্রীরা এখানে কিন্তু পড়তো, এবং সেই সময় এটা কোয়েড স্কুল ছিল। পরবর্তীতে এটা বয়েজ হয়, এখন আবার এই 2019 সালের পর থেকে আমরা 11-12 সেকশনটাকে আবার কোয়েড হিসাবে পারমিশন পেয়েছি, এবং তারপর আমরা 2022 সালে থেকে আমাদের ইংলিশ মিডিয়াম চালু রয়েছে, এবং এখনও ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম সব ধরে প্রায় 1900 কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। প্রতি বছরই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেটা যথেষ্টই ভালো হয়, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মাস্টারমশাই দিদিমণি যারা রয়েছেন তারা এতটা দরদ দিয়ে পড়ান, ছাত্রছাত্রীদের তৈরি করার চেষ্টা করেন। এটা হয়তো অন্য জায়গায় পাওয়াটা খুব মুশকিল, খুব খুব মানে দক্ষতার সাথে তারা করেছেন। তার ফলাফল কি, এবছর মাধ্যমিকে পঞ্চম হয়েছে, এবং সেই পঞ্চমটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে হওয়াতে সে কিন্তু বারবার বলেছে শুধু স্কুলের টিচারদের কাছ থেকে তার এই যে পাওনা এটা সবচেয়ে বড় কথা। 11-12 ক্ষেত্রেও একই জিনিস, 12 যে ছেলেটি এবার আমাদের এই নদিয়া জেলার মধ্যে বেশ আকর্ষণীয় রেজাল্ট করেছে, 477 নাম্বার পেয়েছে, সেই ছেলেটিও কিন্তু খুব ভালোভাবে সে পড়াশুনো করে এবং করেছে। বিশেষত আমাদের সায়েন্স স্ট্রিমে যে সমস্ত প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় আছে সেগুলো তো দক্ষতার সাথে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা প্র্যাকটিক্যাল এবং পঠন পাঠনের যে জায়গাগুলো আধুনিক জায়গাগুলো সেগুলো তুলে ধরছেন। সবথেকে বড় কথা, ইংলিশ মিডিয়াম সেকশনে কিন্তু স্মার্ট বোর্ড এবং সাথে বড় টিভি দিয়ে তাদেরকে সমস্ত রকম আধুনিক লার্নিংয়ের যা ব্যবস্থা সেটাকে থাকছে, আর এলাকার মানুষজনের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করছি যাতে করে এক উন্নত সমাজ তৈরি করা যায় যেখানে বাতকুল্লা ইউনাইটেড একাডেমির নাম যেন আরও অনেক ওপরে ওঠে।
0: প্রধান শিক্ষক মহাশয়ের কথায় স্কুলের সমৃদ্ধ ইতিহাস এবং আগামী দিনের ভাবনার সুন্দর একটা ছবি ফুটে উঠল। একটি স্কুল মানেই তার পেছনে থাকে একটা টিম ওয়ার্ক। আসুন এবার আমরা কথা বলে নিই এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে।
2: আমি শ্রী পার্থ শর্মা সরকার, বাতকুল্লা ইউনাইটেড একাডেমির বিজ্ঞান শাখার

0: বায়োলজি বিভাগের শিক্ষক এবং পদাধিকার বলে স্কুলের সহপ্রধান শিক্ষক। এই স্কুলের সঙ্গে আমি দীর্ঘ প্রায় 25 বছর যুক্ত আছি এবং স্কুলের সুখ দুঃখ সবকিছুর সঙ্গেই ওঠানামার সঙ্গেই আছি। এবং এই স্কুলের আমি নিজেও একসময় ছাত্র ছিলাম, বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তো স্কুলের কর্মজীবন থেকে আমি এই স্কুলের সায়েন্সটা পড়াচ্ছি এবং এখানে প্রচুর ভালো ভালো ছাত্র বিগত বছরে বেরিয়েছে, প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার সবই এই স্কুল থেকে বেরিয়েছে। তবে মোটামুটি 13-14 সাল থেকে স্কুলের প্রায় প্রতি বছরই 2-3 জন করে ডাক্তার নিট কোয়ালিফাই করছে। নিটটা শুরু হয়েছিল 16 সাল থেকে, তার আগে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এবং পরবর্তীকালে নিট, এই কোয়ালিফাইটা আমাদের স্টুডেন্টরা করছে। এবং আমাদের স্কুল থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্স মেন এবং প্রিলি দুটোর ক্ষেত্রেই স্কুলে বহু ভালো ভালো ছেলে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এবং স্কুলের ছাত্ররা বর্তমানে ইউএসএ, কানাডা, তারপর ইউকে এই সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত আছে। আমাদের বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ এবং সুবর্ণ জয়ন্তী বর্ষে সেই সমস্ত প্রাক্তন ছাত্রদের কাছ থেকে আমরা দুহাত তুলে সাহায্য পেয়েছি এবং তাদের সহযোগিতা পেয়েছি। এবং এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষাতে তো 2026-এ সারা পশ্চিমবঙ্গের মধ্যে ফিফথ হয়েছে, 2021-22-এ আমাদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে সেকেন্ড হয়েছিল। এছাড়া 16 সালে আমাদের স্কুল থেকে সারা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আমরা বিজ্ঞান বিভাগে ফার্স্ট হয়েছিলাম। এবং সর্বক্ষেত্রেই প্রায় আমরা কোয়ালিটি স্কুলকে, নদিয়ার শ্রেষ্ঠ স্কুল যেটা, তাকেও আমরা বিট করেছি বেশ কয়েকটি ক্ষেত্রে। এই স্কুলে একজন শিক্ষক হিসেবে এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি এই স্কুল সম্পর্কে যথেষ্ট গর্ববোধ করি। আশা করি স্কুল যেভাবে চলছে, যদি ঠিকঠাক মতো আরও শিক্ষক পাওয়া যায়, তাহলে বিদ্যালয়ের পড়াশুনো কে অগ্রগতিটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারব। এবং স্কুলের পক্ষ থেকে আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
1: স্যারকে অনেক ধন্যবাদ জানাই। শিক্ষকদের দূরদর্শিতাই এই স্কুলের আসল শক্তি, তা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে পড়াশোনার পাশাপাশি এই স্কুলের ছাত্ররা সংস্কৃতি চর্চাতেও কতটা এগিয়ে, চলুন এবারে শুনে নেওয়া যাক।
2: নমস্কার, আমি বিপ্রদীপ গুহ, বাতকল্লাই অনার্ট একাডেমির হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি আবৃত্তি আফ্রিকা পরিবেশন করতে চলেছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ক্ষণ ক্ষণ মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা দয়াময় দেবতার নামে, শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তের প্রদোষকাল, ছঞ্জা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।
1: ভারী সুন্দর আবৃত্তি, কবিতার এই ছন্দ আমাদের মন ছুঁয়ে গেল। আর এই সুন্দর মনন তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা নেন ভাষা ও সাহিত্যের শিক্ষক শিক্ষিকারা। চলুন এবারে কথা বলে নেওয়া যাক এই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক মহাশয়ের সঙ্গে।
3: আমি কৌশিক দে, বাতকুল্লা ইউনাইটেড একাডেমির বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষক এবং এই বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত। আমাদের এই বিদ্যালয় এতদঞ্চলের অত্যন্ত প্রাচীন বিদ্যালয়গুলির একটি এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রে এবং পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে এবং ক্রীড়াক্ষেত্রে এই বিদ্যালয় অত্যন্ত সুনামের সঙ্গে।

0: দীর্ঘদিন অতিবাহিত করেছে। আমাদের বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি যেটাকে আমরা কো-ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলি, সেই বিষয়টিতেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের এখানকার ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয় স্তরে, জেলা স্তরে, এমনকি রাজ্য স্তরেও অত্যন্ত সুনামের সঙ্গে এবং সাফল্যের সঙ্গে তাদের দক্ষতা প্রকাশ করে আসছে। আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতার রাজ্য স্তরে অংশ নিয়েছে, সেখান থেকে তারা পুরস্কার পেয়েছে, মক পার্লামেন্টে একাধিকবার তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, মক পার্লামেন্ট কুইজ কম্পিটিশানে প্রেসিডেন্সি বিভাগের যে কটি জেলা আছে তার মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেছে, কলা উৎসবে রাজ্যস্তরে জেলা থেকে প্রথম হয়ে রাজ্যস্তরে নৃত্য প্রদর্শনে অংশ নিয়েছে, এছাড়াও আরও অজস্র বিষয়ে তারা সাফল্য পেয়েছে। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলে, তার মধ্যে প্রতি দু বছর অন্তর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে ছাত্ররা নাটক প্রদর্শন করে, গান, নাচ, আবৃত্তি, এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতা স্কুলের অভ্যন্তরে সেই সময় হয়। এবছর যেমন ওয়াল পেন্টিং কম্পিটিশান একটা গুরুত্বপূর্ণ ভাবনা বা জায়গা নিয়েছিল। একাধিক দেওয়ালে আমরা ছাত্রছাত্রীদের দিয়ে পরিবেশ ভাবনামূলক ছবি আঁকিয়ে একটা প্রতিযোগিতা করেছিলাম। এছাড়াও সমস্ত অনুষ্ঠানেই আমাদের ছাত্ররা এবং ছাত্রীরা তারা এগিয়ে আসে এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে। এর পাশাপাশি অবশ্যই উল্লেখ করতে হয় ক্রীড়াক্ষেত্রের কথা। ক্রীড়াক্ষেত্রে বাতকুল্লা ইউনাইটেড একাডেমির সুনাম দীর্ঘদিনের এবং বিভিন্ন ক্ষেত্রে ফুটবলে, অ্যাথলেটিক্সে তারা জেলা স্তর শুধু না, রাজ্য স্তর পেরিয়ে জাতীয় স্তরেও তারা অংশ নিয়েছে এবং পুরস্কার পেয়েছে। এরকম একাধিক কৃতি ছাত্র আমাদের স্কুলে অতীতে ছিল এবং এখনও আছে। সুতরাং সবটা মিলিয়ে আমি বলতে পারি যে পড়াশোনাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করছে, ঠিক তেমনি সাংস্কৃতিক ক্ষেত্রে, ক্রীড়াক্ষেত্রে এবং আরও যত ক্রিয়েটিভ ফিল্ডগুলো আছে সেই জায়গাগুলোতেও, সৃষ্টিশীলতাতেও তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে এবং আমরা যতদূর সম্ভব তাদের সেই সহায়তা করার চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি এবং আশা রাখি ভবিষ্যতে তারা আরও তাদের নিজেদের দক্ষতা ও প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
1: স্যারকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবছর এই স্কুল থেকে সারা রাজ্যের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে একজন কৃতি ছাত্র, তাই গোটা স্কুলে এখন আনন্দের জোয়ার বইছে। চলুন সরাসরি কথা বলি সেই কৃতি নক্ষত্রের সঙ্গে।
2: নমস্কার, আমি দৈপেন বিশ্বাস, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমি হাই স্কুলের ছাত্র। আমি এবার মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছি এবং নদিয়া জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। আমার এই সাফল্যের পিছনে আমার বাবা মায়ের অবদানের পাশাপাশি আমার বিদ্যালয়ে এর সকল শিক্ষক শিক্ষিকার অবদানও অনেকটা বেশি। আমার সকল শিক্ষক শিক্ষিকা যাদের থেকে আমি যাদের কাছে পঞ্চম ক্লাস থেকে দশম ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি, তারা আমাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসে, আমার সকল সমস্যা আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের সাহায্য ছাড়া আমি এই মাধ্যমিকে এতটা সাফল্য সত্যি পেতাম কিনা সেটা আমি বলে উঠতে পারছি না। সেই কারণে আমার এই অবদানের পিছনে আমি সবার আগে আমার বিদ্যালয়ের কথাই বলবো। আমার বিদ্যালয়ে আমার যে কটা ক্লাস হতো আমাকে সবকটা ক্লাসে সবকটা স্যার ম্যাম এসে আমাকে তারা নিজেরা যতটা পারতেন আমাকে সাহায্য করার চেষ্টা করতেন এবং আমি যেহেতু নিয়মিত ক্লাসে আসতাম সে কারণে নিয়মিত যে সমস্ত ক্লাস হতো সে সমস্ত ক্লাসে স্যাররা নিয়মিত এসে সে সমস্ত টপিক পড়াতেন এবং সেই টপিকগুলো ঠিকঠাক করে আমি বুঝতাম এবং আমাকে তারা এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিতেন এবং আমি সেই পরামর্শ সঠিকভাবে মেনে চলার জন্যই আমি আজকে সারা রাজ্যে পঞ্চম স্থান অধিকার করতে পেরেছি। যে কথা না বললে চলে না সে কথাটি হলো আমার টেস্ট পরীক্ষার পর যখন স্কুল বন্ধ থাকে সেই সময় আমি স্কুলে এসে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে সাহায্য চেয়েছিলাম, যাতে যে টপিকগুলো আমার বুঝতে অসুবিধা হচ্ছে সেই টপিকগুলো যাতে আমি সেই সময় স্কুলে এসে স্যারদের কাছ থেকে স্যার ম্যামদের কাছ

0: কে বোঝার জন্য এসেছিলাম এবং তারা আমাকে সেই সমস্ত টপিক সঠিকভাবে বুঝিয়েছিল, এমনকি কিছু কিছু পরীক্ষাও তারা নিয়েছিল। মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে আমাদের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকটা বিষয়ে মক টেস্ট নিয়েছিলেন এবং সেই মক টেস্টের প্রশ্নগুলো থেকে মাধ্যমিকে অনেক প্রশ্ন এসেছে এবং সেই মক টেস্ট দেওয়ার জন্য আমি মাধ্যমিকে যে আত্মবিশ্বাসের সাথে দিতে গিয়েছিলাম তার জন্য আমার পরীক্ষা এত ভালো হয়েছে। সত্যি কথা বলতে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাহায্য ছাড়া আমি মাধ্যমিকের পঞ্চম স্থান অধিকার করতে পারতাম না। এই কারণে আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা যেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং আমি যেন সবসময় তাদের আশীর্বাদ আমার মাথার ওপর পাই।
1: অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানাই। রাজ্যে পঞ্চম স্থান, এই সাফল্য যেমন শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফসল, তেমনি শিক্ষক শিক্ষিকাদের ভূমিকাও বড় বিষয়। সে কথাই উঠে এলো কৃতি শিক্ষার্থীর কথায়। পড়াশোনার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এই শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা কতটা সফল, আসুন শুনে নেওয়া যাক এ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কণ্ঠে একটি নজরুল গীতি, শুনে নিলাম আমরা।
2: নমস্কার, আমার নাম শ্যামায়ন বিশ্বাস, আমি বাতকুলা ইউনাইটেড একাডেমি হাই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ি। আমি আজ একটি নজরুল গীতি পরিবেশন করছি। আমার সঙ্গে তবলায় সহযোগিতা করছেন শ্যাম গোস্বামী।

0: নমস্কার।
1: নজরুল গীতির এই সুর যেন মনকে একাত্ম করে দিল। শুধু মাতৃভাষা বা সঙ্গীত নয়, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শিক্ষার ভিত মজবুত করাটাও সমান জরুরি। তাই এবার আমরা শুনে নেব এই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক মহাশয়ের বক্তব্য।
2: হ্যাঁ নমস্কার, আমি কৌশিক নন্দী, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমির ইংরেজি বিভাগের শিক্ষক। আমাদের এই স্কুলটি বাংলা মিডিয়াম ছিল, কিন্তু গত 3 বছর ধরে আমরা এখানে ইংলিশ মিডিয়াম সেকশনও চালু করতে পেরেছি। ইংলিশ মিডিয়ামে এখন ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 7, এই 3টে ক্লাস ইংলিশ মিডিয়ামে চালু হয়েছে। বাংলা মিডিয়ামের পাশাপাশি এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস, সেই সিলেবাসই ফলো করে ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা চলছে পাশাপাশি। এবং এটা কিন্তু আমাদের ক্লাস 10 অবধি চলবে, মানে একটা করে বছর যায় এবং একটা করে ক্লাস বাড়ছে। সেই হিসাবে 3 বছর আগে শুরু হয়েছে, এখন ক্লাস 7 অবধি আছে, এরপরে 8, 9, 10 এটাও কিন্তু আগামীতে হবে। সেই জন্য যেসব ছাত্রছাত্রীরা মনে করবে যে আমরা ইংরেজি মাধ্যমে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করব, তারা কিন্তু আমাদের এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমিতে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি মিডিয়ামেও কিন্তু পড়াশোনা করতে পারে।
1: স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা শুনে নিই এই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর কিছু কথা।
3: I am Vidya Sharma, a student of class 6 from Bhatkala United Academy, and today I am standing before you to speak about something that shapes every part of who we are, refreshment and rituals. Unlike traditional educational concepts that focus primarily on curriculum, school culture reflects traditions, school structure addresses operational elements such as schedules and politics with procedures. While school culture consists norms that influence how those structures are experienced and inculcated. Inclusivity. It brings together students from different backgrounds, teaching them to respect various traditions and viewpoints. Values and discipline. It instills moral values, helping children grow into responsible and compassionate citizens. Holistic growth. By participating in arts like sports and festivals, students develop confidence and emotional intelligence. Now, government has declared a new program named Vidyanjali. This will help in development of our schools. Thank you. Have a nice day.
1: সব ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্য সত্যি গর্বের। তবে ছাত্রছাত্রীদের এই সাফল্যের পেছনে যারা মায়ের মতন এই শিক্ষাঙ্গনে আগলে রাখেন, তারা হলেন এই শিক্ষাঙ্গনের শিক্ষিকাবৃন্দ। এমনই একজন স্নেহময়ী এবং পথপ্রদর্শক এই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মহাশয়া। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তার কিছু অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিলেন।
4: আমি কঙ্কন সরকার, বাতকুল্লা ইউনাইটেড একাডেমির বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা। আমি এই স্কুলের শিক্ষিকা হিসাবে 14 সালে জয়েন করেছি এবং এখানে যে পরিবেশটা পাই সেটা ভীষণ একটা, সব কিছু মিলিয়ে যেমন সাংস্কৃতিক দিক থেকে এখানকার ছেলেমেয়েরা ভীষণ উন্নত, সেরকম পড়াশোনাতেও তাদের অনেক আগ্রহ আছে এবং আমরা তাদের সঙ্গে ভীষণভাবে আন্তরিকভাবে তাদের সঙ্গে মিশি। তাদের যে অসুবিধা সুবিধা ওগুলোরা আমাদের সঙ্গে শেয়ার করে এবং সেক্ষেত্রে আমাদের ওদের সঙ্গে যোগাযোগ করতেও ভীষণ সুবিধা হয়। এই যে ব্যাপারগুলো, স্টুডেন্টের সঙ্গে টিচারের যে একটা সামগ্রিক যোগাযোগ, যেটা আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে শুনতে পাই যে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মেলবন্ধন হয় না, তারা একত্রে বা তাদের মধ্যে কোনো যোগাযোগ হয় না, নিজেরা নিজেদের কথা শেয়ার করে না, এটা কিন্তু আমাদের স্কুলের ক্ষেত্রে ঠিক নয়। কারণ আমরা আমাদের স্টুডেন্টকে ভীষণভাবে নিজের ছেলেমেয়ের মতোই ভালোবাসি এবং তাদের কেয়ার করি, তাদের যাতে আরও ভালো হয় সাংস্কৃতিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, মানুষ হিসেবে। এটাই বলতে পারি যে আমিও ভীষণ গর্বিত যে আমার এই স্কুলের স্টুডেন্টদের নিয়ে এবং আমি এই স্কুলের শিক্ষিকা হতে পেরেছি বলে। নমস্কার।

0: ম্যাডামের কথায় যেন এক পরম স্নেহ আর আশীর্বাদ মিশেছিল। 75 বছরের এই দীর্ঘ পথ চলা, এত এত স্মৃতি আর আজকের এই গৌরবময় সাফল্য, সব মিলিয়ে বাতকুল্লা ইউনাইটেড একাডেমি আমাদের মনে একটা স্থায়ী জায়গা দখল করে নিল। এখান থেকে আজ বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু রেখে যাচ্ছি অন্তহীন শুভকামনা। একদম শেষে রইল এই বিদ্যালয়েরই এক ছাত্রের কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কিছু অংশ। ভালো থাকবেন, নমস্কার।
1: আমি সৌনক ভৌমিক, আমি বাতকুল্লা ইউনাইটেড একাডেমির হাইস্কুলের 8ম শ্রেণীর ছাত্র। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে, হে থায় হো থায় পাগলের উপ্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষণ হেন চারিদিকে তার বাঁধন, কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর।
0: শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, প্রযোজনায় শুভঙ্কর দে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ভজন, শিল্পী তরুণ কুমার দাস। শিল্পীর প্রথম নিবেদন এখানেই মীরার ভজন।

এতক্ষণ শুনলেন ভজন শিল্পী তরুণ কুমার দাস। শিল্পীর কণ্ঠে প্রথমে দুখানি মিরার ভজন, পরে সুরদাসের ভজন শুনলেন। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

নমস্কার, আমি ডক্টর পার্থসারথি ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান

করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান।

আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ভক্তি গীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে দুখানি প্রাচীন ভক্তিগীতি।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম ভাগে বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে আপনাদের জন্য রয়েছে অ্যান্টনি ফিরিঙ্গি ছবির দুখানি গান মান্না দের কণ্ঠে।

মান্নাদের কণ্ঠে শুনছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান। এবারে বাঁশরি ছবি থেকে দুখানি গান, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

বাঁশরি ছবির গান শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে স্ত্রী ছবি থেকে দুখানি গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

স্ত্রী ছবি থেকে দুখানি গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারে আশা ভোঁসলের কণ্ঠে জীবন সৈকতে ছবির দুখানি গান।

আশা ভোঁসলের কণ্ঠে শুনছিলেন জীবন সৈকতে ছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বাকি সময়টুকুতে আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে অমল মুখোপাধ্যায়।

0: শুনছেন আধুনিক গান। অমল মুখোপাধ্যায়ের পর এবার গায়ত্রী বসু।
1: দূরে পাহাড় যেন কত শান্ত ছেলের মতো, চাঁদের কাছে।

0: to street vendors to promote digital transactions and economic self-reliance. The Central Board of Secondary Education, CBSE, has said an expert team of cybersecurity professionals from various government agencies and Indian Institutes of Technology has been deployed to secure the OnMark portal, which is its on-screen marking OSM system utilized for evaluation of Class 12 answer sheets. In a social media post, the board said it is closely monitoring vulnerabilities in the portal and a thorough review is being carried out to rule out any other exploitable weaknesses. In Himachal Pradesh, the Bharatiya Janata Party, BJP, has won 3 out of 4 municipal corporations in the civic body elections, winning Dharamshala, Solan and Mandi. The Congress Party has won the Palampur Municipal Corporation. The polling took place on the 17th of this month. Defence Minister Rajnath Singh and Australian Deputy Prime Minister and Minister for Defence Richard Marles will co-chair the second India-Australia Defence Ministers' Dialogue in New Delhi today. The Ministry of Defence said that during the dialogue, discussions will focus on strengthening defence and security cooperation, enhancing military interoperability and industry collaboration, including co-development and co-production opportunities. In cricket, defending champions Royal Challengers Bengaluru, RCB, successfully retained the IPL title, defeating Gujarat Titans by 5 wickets in the final at the Narendra Modi Stadium in Ahmedabad tonight. Put into bat first, Gujarat Titans posted 155 for 8 in the stipulated 20 overs with the help of Washington Sundar's unbeaten 50 off 37 balls. For Bengaluru, Rasik Salam Dar picked up 3 wickets while Bhuvaneshwar Kumar and Josh Hazlewood claimed 2 wickets each. In reply, Royal Challengers Bengaluru comfortably chased down the target, scoring 161 for 5 in 18 overs, powered by Virat Kohli's unbeaten 75 off 42 balls. For Gujarat Titans, Rashid Khan scalped 2 wickets. With this victory, Royal Challengers Bengaluru successfully defended their IPL crown, clinching their second successive title. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শুনবেন শরীর গঠনে দুধ বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও অমরেশ মুখোপাধ্যায়। 6:45 রবীন্দ্রসঙ্গীত সুনেত্রা মজুমদারের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন মিঠু মাইতি। 8:05 নজরুল গীতি কুন্তলা বসুর কণ্ঠে। 8:20 কথিকা গ্রীষ্মের সেকাল বলবেন দীপঙ্কর দাশগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম অংশ। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ফেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় রাহুল আচার্য ও সম্পূর্ণা চক্রবর্তী। বেলা 12:00 গিটার শিল্পী পূজা সমাদ্দার। 12:15 লোকগীতি শুনবেন শম্পা কুণ্ডুর কণ্ঠে। 12:35 মনোজমির দুনো ফসল। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল আইনের দর্পণে উপস্থাপনায় দেবপমা মিশ্র। 2:30 ছায়াছবির গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 4:00 স্বাস্থ্য জিজ্ঞাসা। 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য শুনবেন 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঋতব্রত নাথের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অমৃতা হালদার রায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পরিবেশনায় অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বর্ষাকালে রোগব্যাধি এবং তার প্রতিকার। এ বিষয়ে শুনবেন ডাক্তার সুখচাঁদ হাসার সাক্ষাৎকার। 6:40 কৃষি কথার আসর। প্রথমে মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ, এ বিষয়ে বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর গরুর মুখে দুধ, এই বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎ।

দিয়েছেন পবিত্র কুমার মণ্ডল। সন্ধ্যে 7:30টায় সমীক্ষা, 8:00টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক, সাক্ষাৎকার গ্রহণে বিদিশা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় প্রদীপ ঘোষ। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 ছায়াছবি।

শিল্পী সরজিৎ গোপাল গুহ, এরপর খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শুভেন্দু ঠাকুরের কণ্ঠে, 6:35 ধারাবাহিক রামচরিত মানস, 6:45 শ্যামাসঙ্গীত কুন্তলা বসুর কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, অস্মিতা মণ্ডলের কণ্ঠে নজরুলগীতি শুনবেন 8:30। সকাল 8:45 গিটার শিল্পী পূজা সমাদ্দার, 9:10 রসধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 অঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানেরই উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভেন্দু ঠাকুরের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় ভারতী দত্ত, 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় ভারতী দত্ত, 7:10 শিল্প সংলাপ, গ্রামীণ স্বনির্ভর সংস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও নানাবিধ সমস্যা, এই বিষয়ে গ্রামীণ স্বনির্ভর সংস্থার প্রশিক্ষক রাহুল হালদারের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:30 দর্পণ, 8:15 নানা রঙের গান, 8:30 ছায়াছবির গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, আংশিক মেঘলা আকাশ, বিকেল অথবা সন্ধ্যের দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 95%, সবচেয়ে কম 52%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি এবং মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভেজ 856.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন রাত 12:16 হয়ে 5 সেকেন্ড।